আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। আপনাদের সঙ্গে রয়েছি তপূজা মিত্র। গানটা শুনলাম শ্রেয়া গো ঠাকুরতার কণ্ঠে, এরপর সংঘমিত্রা গুপ্ত।

জীবাণু মরণের সীমানা ছাড়ায়, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। গানটা শুনলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এরপর কবির সুমন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোতে আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা ভোরাইয়ে। একেবারে শুরুতেই যে গানটা বাজালাম কিশোর কুমারের কণ্ঠে হাওয়া।

অমেক সরায়, আজ কিশোর কুমারের জন্মদিন। প্রথমেই 107 FM রেনবোর তরফ থেকে তাকে জানাই শ্রদ্ধা। তো আজকে ভোরাইয়ে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আমরা সবাই করে থাকি, তা হলো ঝগড়া। ঝগড়া তো সব সম্পর্কেই হয়, কিন্তু ঝগড়া যদি চলতেই থাকে তাহলে তো মানুষে মানুষে বিবাদ কোনো দিন মিটবে না। তাই ঝগড়া সবসময় মিটিয়ে ফেলতে হয়। ঝগড়ার বিপদ ও ভালো দিক, ঝগড়া মেটানোর গল্প, এই সব নিয়ে কিন্তু আজকের ভোরাই। আর এখন যে গানটা আপনার জন্য আসতে চলেছে, মানে যে গানটা আপনার জন্য সাজিয়ে রেখেছি, সেটা মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। শুনুন গান, ফিরছি গানের পর 107 FM রেনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:14, আর আজ ঝগড়া মেটানোর গল্প বলছি। ঝগড়া তো হবেই, ঝগড়া সবসময় যে অপকার করে তা তো নয়, অনেক সময় উপকারও করে। কারণ আপনার মনের ভেতরে যে কথাগুলো ঘুরপাক খাচ্ছে আপনি বলতে পারছেন না, একমাত্র ঝগড়ার সময়ই আপনি চেঁচিয়ে টেঁচিয়ে সেই কথাগুলো যেভাবে হোক বলে ফেলতে পারেন। তো এই যে বলে ফেলাটা, তাতে উল্টো দিকের লোকও কিছু না কিছু উত্তর দেবে, তারপরে ঝগড়াটা জমবে আর কি। তো সেই সব দিয়ে দুজনেই হয়তো রিয়েলাইজ করবেন যে কী বোকা বোকা ব্যাপারে আমরা এতক্ষণ ধরে ঝগড়া করছিলাম। তো এই যে একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝা, সেই বোঝার জন্য অনেক সময় ঝগড়ার প্রয়োজন হয়। কিন্তু কারণ মানুষ সব কথা মুখ ফুটে বলে উঠতে পারে না, যখন প্রচণ্ড রেগে যায় ঝগড়া করে তখন হয়তো বলে ফেলল। তো সবসময় যে ঝগড়া সম্পর্ককে দুর্বল করে দেয় তা কিন্তু না, ঝগড়া অনেক সময় সম্পর্ককে অনেক বেশি কাছের করে তোলে। এবং মানুষ যখন বুঝতে পারে যে এই এই জিনিসটা, মানে দুজন মানুষের মধ্যে একজন যখন বুঝতে পারে যে এই জিনিসটা ওইভাবে বলতে চাইছে, আমি ওইভাবে বলতে চেয়েছি, এবার একটা মধ্যপন্থায় তারা আসে আর কি মাঝামাঝি জায়গায়, যে এটা এভাবেও হয়। তো এই সব কারণে যখন মানুষে মানুষে যে কোনো সম্পর্ক, সে বন্ধুত্ব হতে পারে, সে ভালোবাসার সম্পর্ক হতে পারে, সে বিবাহিত সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, সব কিছুর মধ্যে কিন্তু একটা ঝগড়া থাকাটা জরুরি। মানে একেবারে মুছে গেল ঝগড়া, তখন তো আর কারোরই কোনো এক্সপেকটেশন নেই, তাই না? তখন তো পুরোটাই মেনে নেওয়া, ও ঠিক আছে তো এই করবে, আমি তো জানি। তো এই যে ঝগড়ার মধ্যে দিয়ে দুজন মানুষ একে অপরকে চেনে, এটা কিন্তু ভালো দিক। তবে ঝগড়ার প্রচুর খারাপ দিক আছে, সেসব বলবো। কিন্তু এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও,

আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ ঝগড়া মেটানোর গল্প চলছে। আজ আসলে ঝগড়া একটু আধটু হলে সম্পর্কটা অনেক সময় আরও ভালো হয়ে ওঠে আর কি, ঝগড়ার পর। কিন্তু যেসব ঝগড়ায় অপমান, চিৎকার, হুমকি বা সহিংসতা থাকে, সেটা কিন্তু উপকারের থেকে ক্ষতিই বেশি হয়। সম্পর্কের বিশ্বাস কমে যায়, মানসিক চাপ, উদ্বেগ এগুলো বেড়ে যায়। রাগের মাথায় এমন কথা বা কাজ হয়ে যেতে পারে যার জন্য পরে অনুতাপ হয়, রেগে গিয়ে যা তা বলে দিল, পরে মনে হলো যে এই সব কথাগুলো কেন বললাম। কিন্তু যাকে বলা হলো তার ওপর যা ড্যামেজ হবার সে তো হয়েই গেছে, সেটা তো আর কিছু ঠিক করা যাবে না। আবার কিছু মানুষ দেখবেন যখন ঝগড়া হয় তখন চিৎকার করে নিজের কথা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, উল্টো দিকের লোকটা ভুল। এবার উল্টো দিকের লোকটা হয়তো ঠিকই বলছে, কিন্তু সে খুব আস্তে আস্তে বলছে, সে অত চিৎকার চেঁচামেচি করা লোক না, সে শান্ত মানুষ। কিন্তু তার কথাটা পুরো ধামা চাপা দিয়ে যে চিৎকার করছে তার কথাটাই সত্যি হয়ে যায়। নিজের যুক্তির চেয়ে রাগের দিকেই যেসব মানুষ মনোযোগ দেয় আর কি, মানে যুক্তিতে কথা না বলে রাগ নিয়ে কথা বললে যেসব মানুষ মানে সেই ব্যাপারে মনোযোগ দেয়, তার উল্টো দিকের মানুষ যিনি ঠিক যুক্তি দিয়ে ঝগড়াটা করছিলেন তিনি ফেড আপ হয়ে ছেড়ে দেন, ধর এই তো এরকমই। আর অপরপক্ষ যদি প্রতিরক্ষামূলক আর কি, মানে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা করে এবং সেও যদি সেই রকমই ঝগড়াটে হয় আর কি, সেও যদি পাল্টা চিৎকার করতে পারে তাহলে কিন্তু সমাধানটা ভীষণ কঠিন হয়ে যায়। কারণ এক পক্ষ মেনে যদি না নেয় তখন তো ঝগড়া মেটানো যায় না। তবে বাস্তব যেটা সেটা হলো মানুষ কখনো কখনো এতটাই রেগে যায় বা হতাশ হয়ে যায় যে তার গলার স্বর উঁচু হয়ে যায়। একবার এরকম হওয়া মানেই কিন্তু এই নয় যে সেই মানুষ খারাপ, এরকম হয়। কিন্তু যদি প্রায় নিজের কথা অন্যের ওপর চাপিয়ে দেবার চেষ্টা করে, চিৎকার করে, এটা কিন্তু একটা অভ্যেস। এবং এই অভ্যেস দীর্ঘমেয়াদী হলে তার সঙ্গে অন্য মানুষের থাকা প্রায় অসম্ভব হয়ে যায়। কারোর কে কথা শোনানোর জন্য দৃঢ়ভাবে কথা বলা আর চিৎকার করা এক জিনিস নয়। দৃঢ়ভাবে কথা বলা মানে শান্ত থেকেও স্পষ্টভাবে নিজের যে অবস্থানটা সেটা জানানো, এতে নিজের বক্তব্যও পৌঁছয়, আবার অন্যের সম্মানও বজায় থাকে। কাজেই সেইভাবেই কথা বলা একদম উচিত যেখানে ঝগড়াটা একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে না যায়, যার থেকে একটা মানুষ থেকে আরেকটা মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবার কথা ভাবতে পারে। আরও কথা রয়েছে এই নিয়ে, তবে আজ কিশোর কুমারের জন্মদিন, তো বারবারই কিশোর কুমারের গান বাজানোর ইচ্ছে হচ্ছে। এবারের গানটিও কিশোর কুমারের কণ্ঠে শুনুন। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা আপনার সঙ্গে রয়েছি আজ ঝগড়া মেটানোর গল্প নিয়ে। তো ঝগড়া তো কতজনের সাথেই হয়, সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে সবচেয়ে বেশি হয়, আবার সবচেয়ে কাছের বাড়ি যার তার সঙ্গেও হয়, প্রতিবেশীদের সঙ্গে অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। বিশেষ করে যখন একটা পাড়া আর কি সেই পাড়াটা নতুন তৈরি হচ্ছে, তখন দেখবেন রাস্তাঘাট, কে কোথায় মাটি ফেললো, কে কোথায় ইঁট ফেললো, কেন জল আমার বাড়িতে আসছে, এই সমস্ত কিছু নিয়ে আর কি ঝগড়া হতে পারে। তো প্রতিবেশীদের সাথে পরবর্তীকালেও ঝগড়া হয়, ছোটো বিষয় থেকে শুরু হলেও সেটা দীর্ঘস্থায়ী যদি হয় সেটা কিন্তু বেশ ক্ষতিকর হতে পারে। এর প্রভাব অনেক কিছু হতে পারে, মানসিক অশান্তি, নিজের বাড়িতেও স্বস্তি কমে যেতে পারে। প্রত্যেক দিনের একটা অস্বস্তি না, পাশেই যার সঙ্গে সমস্যা তার বাড়ি রয়েছে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, বাজার যেতে গেলে দেখা হচ্ছে, অফিস যেতে গেলে দেখা হচ্ছে, অথচ কথা বলা হচ্ছে না। সাধারণ কাজে হয়তো বাগানে গিয়ে কাজ করছেন, তারপরেই পাশের বাগানটাই আপনার প্রতিবেশীর, পাশের বাড়িটাই আপনার প্রতিবেশীর, মুখোমুখি দেখা হলেই দুজন দুদিকে ঘুরে যাচ্ছেন। হ্যাঁ, এই যে

সমস্যাটা, মানে এই সকালবেলা হয়তো দুটো কথা বলবেন, গাছে জল দিতে গেছেন, সেই সময় কথা বলা যাচ্ছে না। আর পরিবারের অন্যান্য সদস্যদের ওপরেও কিন্তু ভীষণ প্রভাব পড়ে, বিশেষ করে বাচ্চাদের ওপর আর বয়স্কদের ওপর। হয়তো আপনার বাবা আর তার বাবা বেশ বন্ধু ছিলেন, এবার আপনাদের কোনো কথাবার্তা নেই, এবার আপনার বাবা তার বাবা চাইছেন, বয়স্ক হয়ে গেছেন, তারা একটু গল্প করবেন, আড্ডা দেবেন, সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু দু বাড়িতে ঝামেলা, বা বাচ্চারা তো কিছুই বোঝে না, বাচ্চারা ওই বাড়ির বাচ্চাকে খেলার জন্য ডাকাঠাকি করতে পারে, কিন্তু ওই বাড়ির মা হয়তো এই বাড়িতে পাঠাবে না, কারণ দুই বাড়িতে ঝগড়া। তো সমস্যা এইভাবে আস্তে আস্তে কিন্তু বেড়েও যেতে পারে, কথা কাটাকাটি থেকে অপমান, হুমকি বা মানে মারামারি পর্যন্ত পৌঁছে যায় অনেক সময়, পাশাপাশি বাড়ির ঝগড়া। তো এইরকমই ভাই বোনের একটা ঝগড়া আছে, মানে সিবলিং রাইভালরি বলে, এটাও যেমন সত্যি, সেই সঙ্গে সঙ্গে ভাই বোন একসাথে বড় হয়, অথচ তাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি চলতেই থাকে, সেসব নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে আপনার জন্য রেখেছি শুভমিতার গাওয়া একটা গান, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: ঈশ্বরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ 6:38 এখন। আজ ঝগড়া মেটানোর গল্প বলছি। ঝগড়াটা মিটে যায় জানেন তো, দুজনের মধ্যে একজন যদি একটু সরি বলে ফেলতে পারে তাহলেই কিন্তু ঝগড়াটা মিটে যায়। কিন্তু কেউ সরি বলবে না, আমি ভাই বোনদের ক্ষেত্রে বলছি। ভাই বোনদের ঝগড়া তো হবেই, ছোটবেলা থেকেই এই ঝগড়াটা চলতে থাকে। তার কারণ হলো একসময় বেশি সময় কাটানো, মানে একসঙ্গেই তো থাকে ভাই বোন, বেশি মেলামেশা হলে মতের অমিল বেশি হবেই। আর বাবা মার থেকে মনোযোগ পাবার একটা প্রতিযোগিতা চলে, যে মা আমাকে বেশি ভালোবাসে, বাবা আমাকে বেশি ভালোবাসে, এই যে ব্যাপারটা, কে বাবাকে হাত করে নেবে, কে মাকে হাত করে নেবে, এই প্রতিযোগিতাটা চলতে থাকে। সেটাও কিন্তু ঝগড়ার একটা কারণ। আর ব্যক্তিত্বের পার্থক্য ঝগড়ার কারণ। যেমন দুজন মানুষ দুরকম যদি হয়, একজন শান্ত অন্যজন চঞ্চল, এসব হলে কিন্তু ছোট বিষয়ে তারা দুজন একমত হতে পারবে না, ফলে তাদের ঝামেলা হতেই থাকে। আর জিনিসপত্র বা ব্যক্তিগত সীমা, যেমন ঘর, ধরুন ছোট দুটো ভাই বোন, তারা ছোটবেলা থেকে একটা ঘরে ঘুমোয়, আলাদা আলাদা বিছানা বা একটাই বিছানা। একটু বড় হওয়ার পর বোন দাবি করলো তার ঘর আলাদা করে দিতে হবে, বা ভাই দাবি করলো তার ঘর আলাদা করে দিতে হবে। এবার আলাদা যদি না হয়, তাদের যে কী ভয়ঙ্কর অশান্তি হয়। মানে 5-6 পড়া ছেলে মেয়েরাও যখন তার আলাদা থাকতে চায়, ভাই বোনের সাথে থাকবে না, তখন কিন্তু সাংঘাতিক ঝামেলা হয়। আরও একটা ব্যাপার ভাই বোনের ক্ষেত্রে আমার ভীষণ মনে হয়েছে, যে বয়সের পার্থক্য। ধরুন 8-10 বছরের বড় দাদা বা দিদি, হ্যাঁ, সে তো কর্তৃত্ব করতে চাইবেই তার ছোট্ট ভাই বা বোনের ওপর, ছোটজন আবার স্বাধীনতা চাইবে। তো এখান থেকেই ভুল বোঝাবুঝি, রাগ, ঈর্ষা, হতাশা, কখনো ঝগড়ার জায়গায় চলে যায় এইসব ব্যাপারগুলো। তো ভাই বোনের ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়, অনেক সময় ঝগড়ার পর আবার তাদের মিলটিলও হয়ে যায় আর কি। কিন্তু যদি ঝগড়ায় নিয়মিত অপমান, ভয় দেখানো, এইসব ব্যাপার থাকে, মানসিক নির্যাতন এসব থাকে, তাহলে সেটা সাধারণ ভাই বোনের ঝগড়ার বাইরে যায় এবং সমাধানের জন্য পরিবারের বা পরিবারের অন্য যারা সদস্য রয়েছে তাদের হস্তক্ষেপ ভীষণ প্রয়োজনীয় হয়ে ওঠে। আরও কথা রয়েছে ঝগড়া মেটানোর গল্প নিয়ে, কিন্তু এখন আসতে চলেছে যে গানটা, কিশোর কুমারের কণ্ঠে। শুনুন 107 FM রেইনবো।

0: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি

0: চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
1: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন
0: একদম।
2: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
0: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতার।
2: আচ্ছা,
0: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
2: আচ্ছা,
0: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
2: আচ্ছা কুণালদা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
0: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল
3: ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
2: ট্রু, আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
0: ভরা বিচার সবাই দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের উপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
2: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
0: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
2: আচ্ছা,
0: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
2: ওকে,
0: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
2: আচ্ছা,
0: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
2: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
0: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে পারে।
2: আহা, এই লাইনটা তো দারুণ।
0: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস।
2: ওকে,
0: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
2: হতেই পারে।
0: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
2: অক্ষরে। সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
4: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় প্রায়

শেষের দিকে ঝগড়া মেটানোর গল্প নিয়ে কথা বলছি। স্বামী স্ত্রীর ঝগড়া তো সবাই জানেন যে সেই ঝগড়া হয়, আবার মিটে যায়। তবে সেক্ষেত্রে না ঝগড়াটা বন্ধ হয়ে একেবারে নিশ্চুপ হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিক নয়। তার কারণ সেটা কিন্তু সম্পর্কটা নেই, সম্পর্কটা ভেঙে যাচ্ছে সেই জায়গাটায়। কারুরই কিছু বলার নেই, দুজনেই চুপ হয়ে গেছে। তো ঝগড়া তো দেশে দেশেও হয়। তো দেশে দেশে যখন ঝগড়া হয়, দুটো দেশের মধ্যে যখন ঝগড়া হয়, তখন বিরোধ মেটাতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভূমিকা রাখেন। দু দেশের সরকার ও কূটনীতিকরা সরাসরি আলোচনার মধ্যে সমাধানের চেষ্টা করেন। ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা, মধ্যস্থতা বা শান্তি উদ্যোগে সহায়তা করতে পারেন। কিছু ক্ষেত্রে আবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক আইন অনুযায়ী বিরোধের বিচার করতে পারে, যদি সেই দেশগুলো এই প্রক্রিয়াতে সম্মত হয় আর কি। আর ঝগড়া থেকে সবসময় পুরোপুরি তো দূরে থাকা সম্ভব নয়, কারণ মতের অমিল হওয়া স্বাভাবিক। তবে ঝগড়া কমানো এবং অপ্রয়োজনীয় সংঘাত এড়ানোর কিছু উপায় আছে। রাগের সময় উত্তর দেবেন না, অন্যের কথা মন দিয়ে শুনুন, সরি বলতে দেরি করবেন না। আপনার দোষ থাকলে অবশ্যই সরি বলুন, দোষ না থাকলে বুঝিয়ে বলার চেষ্টা করুন। শান্ত আর সম্মানজনকভাবে কথা বলুন, আর ছোটোখাটো বিষয় ছেড়ে দেওয়াই ভালো, হতেই পারে। সব বিষয়ে জিততে হবে এই ভাবনাটা কিন্তু একদম ঠিক না। আর নিজের ভুল স্বীকার করা, প্রয়োজনে ক্ষমা চাওয়া, সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া, কে ঠিক কে ভুল সেটা প্রমাণ করাচ্ছে সেটাই কিন্তু বেশি জরুরি। যদি দেখেন কোনো আলোচনা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে, তাহলে কিছু সময়ের জন্য একটু বেরিয়ে যান, হ্যাঁ অন্য একটু কাজ করে আসছি বা কিছু করে আসছি, তাহলে দেখবেন পরে আবার শান্তভাবে কথা বলা যায় আর ঝগড়া মিটিয়েও ফেলা যায়। ঝগড়া মেটানোর অনেক কথা জানালাম, আর এখন আমি অরুণিমা পরের ঘন্টার দিকে এগোবো। পরের ঘন্টায় আপনার জন্য নিয়ে আসবো নমস্কার কলকাতা। আর এখন যেতে যেতে রেখে গেলাম রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া একটা গান, শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত উড়িষ্যা 2036 লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়গুলির প্রতি তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলারও আহ্বান জানান। তেলেঙ্গানার হায়দ্রাবাদে ব্রিক্সের অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আগামীকাল থেকে শুরু হচ্ছে। ব্রিক্সে ভারতের সভাপতিত্বে বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব গড়ে তোলাকে মূল বিষয়বস্তু সামনে রেখে দুদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনসুরাজ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল, বিহারে বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর এবং মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং জয়ী হয়েছেন। দিল্লির একটি আদালত ভারতের কুস্তি ফেডারেশন WFI এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সারণ সিংয়ের এবং বিনোদ তোমারকে মহিলা কুস্তিগীরদের দায়ের করা যৌন হেনস্থার মামলার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। রাউস অ্যাভিনিউ আদালত গতকাল ব্রিজভূষণকে মুক্তি দিয়েছে। এছাড়াও বিনোদ তোমারকে বেকসুর খালাস করেছে আদালত। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিড়ি তাকার ব্রাজিলে অনুষ্ঠিত BWF প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স গেমসের প্রস্তুতির জন্য দেশের 369 জন দক্ষ ক্রীড়াবিদকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপসের আওতায় সহায়তা দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। চায়ের কাপে দিন প্রথম চুমুক, তারপর আপনার আর আমার আড্ডা চুমুক। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে নিয়ে দিনের ডায়রি। আর রেখে গেলাম আজ কিশোর কুমারের জন্মদিন, তারই গাওয়া এক কাপ চা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর এখন সময় 7:13। দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা বলতে চাই, আচ্ছা পেঁচা দেখলে কি করেন? লক্ষ্মী পেঁচা দেখলে তো অনেক কিছু চেষ্টা করেন, মন ভালো হয়ে যায়। কিন্তু তা বাদে যেসব পেঁচা আছে, ভুতুম পেঁচা, হুতুম পেঁচা, ঘুরলে পেঁচা, বাকিগুলোর নাম মনে পড়ছে না, এদেরকে দেখলে না আমরা মুখ ঘুরিয়ে নিই। অথচ বেচারারা দিনের বেলা প্রায় দেখতে পায় না, অল্প দেখতে পায়, মানে আচ্ছা প্রায়, রাতে পরিষ্কার দেখে। দিনে তারা কোথাও একটা আটকে গেলে তাদের ফিরে যাওয়াটাই কঠিন হয়ে যায়। তো আজকে এত কথা কেন বলছি বলুন তো, আজকে পেঁচাদের দিন, আজকে লক্ষ্মীর বাহন পেঁচার দিন। তবে লক্ষ্মীর বাহন বলে সাদা পেঁচা দেখলেই তাকে অযথা সিঁদুর টিঁদুর লাগাতে যাবেন না। তার কারণ হচ্ছে এর থেকে এরা অসুস্থ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই সাবধান, পেঁচাকে দেখলে, কোনো অসহায় পেঁচাকে দেখলে তাকে সাহায্য করার চেষ্টা করুন, এইটুকুই বলবো। জল দিন, খাবার দিন যদি সে অভুক্ত থাকে, আর একটু অন্ধকার জায়গার দিকে তাকে সরিয়ে দিন, কারণ আলোতে বেচারাদের বড় কষ্ট হয়। তাদের চোখটাই এমনভাবে তৈরি যে সূর্যের আলোতে তারা চোখ খুলতে পারে না, তাদের সমস্যা হয়। 200-এর ওপর প্রজাতি আছে পেঁচাদের, তবুও পেঁচারা কিন্তু সব সময় তো তাদের দেখা যায় না, কাজেই যখন দেখা যায় তাদের একটু যত্ন নেবার চেষ্টা করুন আর কি। আজকে পেঁচাদের দিন, ওই জন্যই বললাম। আর আরেকটা কথা, আজ আবার ক্লাউডেড লেপার্ড ডে। যারা দার্জিলিংয়ের চিড়িয়াখানায় গেছেন, পাহাড়ের যে কোনো চিড়িয়াখানায় তো ক্লাউডেড লেপার্ড দেখা যায়, আমাদের কলকাতা চিড়িয়াখানায়ও রয়েছে। তো এই ক্লাউডেড লেপার্ডরা না এক ধরনের বিলুপ্ত প্রায় বাঘের সম্প্রদায়, এরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এদের জন্য আজকের দিনটায় কি করবেন আপনি? অবশ্যই আপনার যেসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে আপনি যুক্ত আছেন সেখানে এদের জন্য দু একটা কথা লিখুন, কারণ চোরা শিকারীদের হাতে এরা আজও প্রাণ হারায়, সেই ব্যাপারে মানুষকে সচেতন করুন। আরও একটা ব্যাপার আজকের দিনে বিশেষ করে জানানো দরকার, সেটা হচ্ছে আজকে সিঙ্গেল ওয়ার্কিং উইমেন্স ডে। যারা সিঙ্গেল চাকরি করছেন এবং মহিলারা, তাদের দিন আজ। কাজেই তাদেরকে বিয়ে বিয়ে করে মাথা পাগল করবেন না, তাদের যখন ইচ্ছা হবে তারা বিয়ে করবে, তারা নিশ্চিন্তে চাকরি বাকরি করুক। কয়েকটা দিন মানুষ শান্তিতে থাকতে পারছে, তাকে অশান্তি দেবার কী দরকার? নিজের মেয়েকেও ছোটোবেলা থেকে শেখান, বা বাড়ির মেয়েদেরও ছোটোবেলা থেকে শেখান যে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর সব কিছু। যাই হোক, এবার বন্ধ করি দিনের ডায়েরি। কালকে থেকে আজ সকাল অবধি বৃষ্টি কিন্তু খুব কম হচ্ছে, আমায় কিছু বলবেন না, গরম বেড়ে গেছে, তাই বৃষ্টিকে ডাকাডাকি করি জয়তি চক্রবর্তীর সঙ্গে 107 FM রেইনবো। আমি ফিরছি গানের পর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? 107 এফএম রেনবোর তরফ থেকে আমি অরুণিমা, তাহলে আপনাকে জানাই হ্যাপি বার্থডে। আপনি কি জানেন আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? আজ কিশোর কুমারের জন্মদিন, আজ অভিনেতা আরবাজ খানের জন্মদিন, আজ ডিরেক্টর সিঙ্গার কম্পোজার বিশাল ভারদ্বাজের জন্মদিন, আর আজ আমাদের প্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলির জন্মদিন। ভাবতে পাচ্ছেন কতজন হেভিওয়েট মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন? আপনাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আর যেহেতু আজ কিশোর কুমারের জন্মদিন, কাজেই তার গাওয়া একটা অসাধারণ গান এবার আমি অরুণিমা রেখেছি আপনার জন্য 107 এফএম রেনবোর নমস্কার কলকাতায়। ফিরছি গানের পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল
5: হাওয়া অফিসের হালচাল জানিয়ে দেবো এবার। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। সময় এখন ঠিক 7:30, আর আগামী 24 ঘন্টার পূর্বাভাসে হাওয়া অফিস যেটা বলছে, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সকালবেলা কিন্তু মেঘলা আকাশই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 99%, সর্বনিম্ন 69%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.90 মিলিমিটার। আর আমাদের যে সমস্ত বন্ধুরা, মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো রকম সতর্কবার্তা নেই।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: আর এবার তিমির বিশ্বাসের কণ্ঠে নির্জন যমুনার কোলে, আমি অরুণিমা, ফিরছি গানের পর। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:37 হয়ে গিয়েছে, আর এতক্ষণে নিশ্চয়ই চা তো খাওয়া হয়ে গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে খবরের কাগজে চোখ বুলোনো, তার সঙ্গে আমাদের সঙ্গে থাকা সমস্ত কিছুই হচ্ছে। আর এই সমস্ত কিছু হওয়ার মধ্যে মধ্যে আরেকটা ব্যাপারও হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের চুল আর স্কিনের কিন্তু খুব ক্ষতি হচ্ছে। আর নিজের চুল আর স্কিন ভালো রাখার জন্য এই বর্ষাকালে তার একটু যত্ন নিন, একটু যত্ন নেওয়াটা খুব জরুরি। আমাদের একেবারে বাড়ির মধ্যেই একটা জিনিস থাকে, তার নাম টক দই। এই টক দই যেমন চুলে ব্যবহার করতে পারেন, তেমন স্কিনেও ব্যবহার করতে পারেন, কারণ বর্ষাকালে ম্যাড়ম্যাড়ে হয়ে যাওয়া চামড়া মুহূর্তে উজ্জ্বল করে দিতে পারে টক দই। যে কোনো মানে স্নানের আগে একটুখানি টক দই, তাতে এক চিমটা হলুদ দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই টক দইয়ের সঙ্গে আইদার হলুদ অর মধু একটুখানি নিয়ে ভালো করে মুখে গলায় লাগিয়ে নিন, দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসবে, হাত দিয়ে ডলে ফেলবেন, জল দিয়ে ধুয়ে ফেলবেন, ব্যাস স্কিন ঝকঝকে। আর চুলে আপনি তেল লাগানোর পর শ্যাম্পু করার আধ ঘন্টা আগে টক দই লাগিয়ে তারপর শ্যাম্পু করুন, দেখবেন চুলও ঝকঝকে। তো বর্ষাকালে নিজেকে ঝকঝকে সুন্দর রাখার উপায় তো বলে দিলাম, আর এইবার যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে আপনার জন্য আসতে চলেছে একটা গান, আর এই গানটা তিমির বিশ্বাস আর সোমলতা আচার্যের ডুয়েট। শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। একটা ছোট্ট গল্প বলি। সময়টা 1977 সাল। মাত্র 25 বছর বয়সে চার সন্তানকে রেখে পৃথিবী ছেড়েছিলেন প্রেগনেন্ট গ্রাসিয়েলা। তার অকাল প্রয়াণে ভেঙে পড়েছিলেন তার হাজব্যান্ড। আর্জেন্টিনার এক বিষণ্ণ কৃষকের বুকের ভেতরে তুষের মতো আগুন জ্বলেছিল। আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি। তো বিমানে ওঠার পর ওপর থেকে নিচে দেখা একটা অদ্ভুত নকশার খামার দেখে স্ত্রীকে আনন্দিত হতে দেখেছিলেন পেদ্রো মার্টিন উরেতা। এক সময় তো স্ত্রী আবদার করেছিলেন তাদের নিজেদের জমিতেও যদি গাছ দিয়ে একটা বিশাল আকার গিটারের আকৃতি ফুটিয়ে তোলা যায়, গিটার যে তার ভীষণ প্রিয়। পেদ্রো

কাজের চাপে বলেছিলেন পরে ভাবা যাবে, কিন্তু সেই পরে যে কোনো দিন একদিন স্বপ্নের মতো সত্যি হয়ে উঠবে তাই বা কে জানত। স্ত্রী চলে যাওয়ার 2 বছর পর শুরু হল নীরবে পেদ্রোর এই একলব্যের মতো স্ত্রীর নির্দেশে কাজ করে যাওয়া। সেন্ট্রাল আর্জেন্টিনার লাবোলায় শহরের কাছে নিজের খামার বাড়িতে ক্যানভাস পাতলেন পেদ্রো। পেশাদার ল্যান্ডস্কেপাররা তাকে পাগল ভেবেছিলেন, কিন্তু প্রেমে যে উন্মাদনা থাকে কোনো আধুনিক মাপন যন্ত্র নয়। পেদ্রো তার 4 সন্তানকে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে গাছের সারি চিহ্নিত করতেন। একে একে 4 দশক ধরে তিনি পুঁতেছেন 7,000 গাছের চারা। কঠোর পরিশ্রম আর জেদে একসময় সবুজ রূপ নিল সেই জায়গা। সাইপ্রাস গাছের ঘন সবুজ পাতায় ফুটে উঠল গিটারের বডি, আর ব্লু ইউক্যালিপটাস গাছের নীলচে ছটায় তৈরি হলো গিটারের সুন্দর গলা বা নেক। আকাশ থেকে দেখলে মনে হয় যেন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এক সবুজ গিটার শুয়ে আছে সবুজ আর্জেন্টিনার বুকে। শুনেই কিরম ভালো লাগে না? ভালোবাসাকে এইভাবেও কিন্তু মানুষ সারা পৃথিবীর কাছে মনে করিয়ে দেয়। তো এবারে যে গানটা আসতে চলেছে আপনার জন্য, সেই গানটা আমার তো খুব পছন্দের, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। অন্তরা মিত্রের গাওয়া প্রিয় মুখ, শুনুন গান, ফিরছি গানের পর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা

0: শহরের ইতিকথা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা আপনাকে জানাবো আমাদের এই কলকাতা শহরের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা কলকাতার কথা। কলকাতার সবচেয়ে পুরনো হাট বা বাজার সেটা ছিল সুতানুটি হাট। সুতানুটি হাট ছিল কলকাতার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্রগুলোর একটা। এটা জব চার্নকের কলকাতায় আসার আগের একটা বাজার। গোবিন্দপুর, সুতানুটি, কলকাতা এই তিনটে গ্রামকে ঘিরেই ব্রিটিশ আমলে কলকাতা শহরের বিকাশ ঘটে। তো সুতানুটি হাটের নামটা এসছে সুতো থেকে, আর নুটি মানে গাঁট বা বাণিজ্যিক বান্ডেল এর সঙ্গে সম্পর্কিত বলে ঐতিহাসিকরা মনে করেন। এই অঞ্চলটায় সুতো, কাপড় আর তাঁতজাত পণ্যের জন্য এই অঞ্চলটা বিখ্যাত ছিল। সপ্তদশ শতকে সুতানুটি ছিল হুগলি নদীর তীরবর্তী একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানে শেট ও বসাক বণিক পরিবারসহ বহু দেশীয় ব্যবসায়ী কাপড় ও সুতোর ব্যবসা করতেন। ইংরেজদের আগমন ও পরিবর্তন, 1690 সালে জব চার্নক সুতানুটি অঞ্চলে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। পরে সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা এই তিনটে গ্রামকে ঘিরেই কলকাতা শহর গড়ে ওঠে। অষ্টাদশ শতকে সুতানুটি হাট ধীরে ধীরে আরও বড় বাণিজ্য অঞ্চলে পরিণত হয়। এই অঞ্চল থেকেই কিন্তু আস্তে আস্তে বড় বাজারের বিকাশ ঘটেছিল। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার আক্রমণের পরে একটু সুতানুটির হাটের মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, বাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুতানুটি হাট শুধু একটা বাজার ছিল না, এটা ছিল কলকাতার প্রাক ব্রিটিশ অর্থনীতির কেন্দ্র, তাঁতি ও বণিকদের মিলনস্থল এবং পরবর্তীকালে কলকাতা শহরের বাণিজ্যিক চরিত্র গঠনের অন্যতম ভিত্তি।
1: শহরের ইতিকথা।
0: শহরের ইতিকথার পর এখন আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান। আজ তিনজনের জন্মদিন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, তাই তার অর্ধাঙ্গিনী ছবি থেকে আলাদা আলাদা প্রথম গান, দ্বিতীয় গান কিশোর কুমারের জন্মদিন বলে তার গাওয়া ও আমার স্বজনী গো, আর একেবারে শেষে বিশাল ভরদ্বাজের জন্মদিন বলে তার ছবি থেকে পহেলি বার মোহাব্বত কি হ্যায়। তাহলে শুনুন পরপর তিনটে গান, আর আমি অরুণিমা ফিরছি পরের ঘন্টায়।
2: FM Rainbow Team

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। শিবসাগর, চড়াইদেও, জোড়হাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই চার জেলায় 75,000 বন্যা দুর্গত মানুষকে সরাসরি সুবিধে হস্তান্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে 62,696টি পরিবার এই সহায়তা পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আগামীকালের মধ্যে বাকি পরিবারগুলি এই সুবিধে পাবেন। সুপ্রিম কোর্ট প্রতিটি রাস্তায় সঠিকভাবে চিহ্নিত এলাকা এবং পথচারীদের জন্য দখলদারমুক্ত ফুটপাত রাখার বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে এই নির্দেশ দিয়ে পথচারীরা যাতে গাড়ি ঘোড়ার ভয় ছাড়াই নিরাপদে রাস্তা ও ফুটপাত ব্যবহার করতে পারেন তাও সুনিশ্চিত করতে বলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পথচারী ও মোটর গাড়ির জন্য পৃথক লেন চালু করা এবং তা দখলদারমুক্ত রাখার কথাও বলেছে বেঞ্চ। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ট্রাই আজ ট্রাই মাইকল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানাতে পারবেন। এই নাগরিক কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি ও তাৎক্ষণিক মতামত জানাতে পারবেন। পশ্চিমবঙ্গে হিমালয় পাদদেশীয় এলাকার উপর দিয়ে বিস্তীর্ণ ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা রয়েছে। এদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিড়ি তাকার ব্রাজিলে অনুষ্ঠিত বিডাব্লিউএ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য দেশের 369 জন দক্ষ ক্রীড়াবিদকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপসের আওতায় সহায়তা দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সময় এখন 8:02।
4: FM রেনবোতে রেনবো নিউ টিউন।
3: রেনবো নিউ টিউনে শুনবেন রাপণ্যা ভট্টাচার্যের গাওয়া আজ অর্ধাঙ্গিনী থেকে তুমি মনে হয় চলে যাবে। শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর, মানে ঠিক 4 মিনিট পর। শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্ত্র দিতে চলে এসেছি 107 FM রেইনবোর, নমস্কার কলকাতা। আমি অরুণিমা আপনার সঙ্গে রয়েছি, আর 8:08 হয়ে গেছে। তো মন্ত্রটা এটাই, এই যে প্রচণ্ড বর্ষা হচ্ছে,

প্রতি বছর বর্ষাকালে কিছু মানুষ যারা গাড়ি চালিয়ে যায়, তারা জানি না কি তাদের মনে পুলক জাগে। আপনি হয়তো কোনো কাজে যাচ্ছেন, হয়তো ইন্টারভিউতে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, পরিষ্কার ফটফটে ইস্ত্রি করা জামা পরা, সে খানিকটা জলকাদা আপনার গায়ে লাগিয়ে দিয়ে চলে গেল। সে কিন্তু একটু সাবধানে চালাতে পারতো, একটু আস্তে চালাতে পারতো, তাহলে আপনি ওরম ভূতের মতো ঝুপ্পুস হয়ে ভিজে যেতেন না। এই তো কিছুদিন আগে আমাদের পাড়ার এক কাকু আর কি, খুব রাগী কাকু, তো ওনার অনেক বয়স হয়েছে, 80-এর কাছাকাছি, এখনও সব কিছু নিজেই করেন। তো উনি হঠাৎ দেখলাম একটা মাটি থেকে থানির তুলে নিলেন, তারপরে দেখলাম একটা গাড়ি, বুঝলাম আর কি ঘটনাটা, জলের ওপর দিয়ে আসার চেষ্টা করছিল, সে একটু সরে গিয়ে গেল। আমি বললাম, কাকু থানিট কেন? বললো, এটা দিয়ে ভয় দেখাই। আমি বলছি, মেরো না কিন্তু। বলছে, না না মারবো না, ভয় দেখাই, নাহলে ভিজিয়ে দেবে। তো এইরকম পরিস্থিতি, এসব ভয় দেখানোর দরকার নেই। একটা জিনিস করতে পারেন, আপনাকে যদি সত্যি এরকম কেউ ভিজিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ফোন বার করে তার গাড়ির নাম্বারের ছবি, গাড়ির চেহারার ছবিটা তুলে নিন, তুলে নিয়ে ফেসবুকে সুন্দর করে লিখুন তার মানে যে কাণ্ডটা সে করেছে, সেই কাণ্ডটা আপনি লিখুন। এর বেশি তো আমরা কিছু করতে পারি না। তারপরে দেখবেন তার জন্য ভালোবাসার বন্যা বয়ে যাবে, আপনার যত বন্ধুবান্ধব আছে চেনা অচেনা, তাকে যা দেবে না। যাই হোক, মন তো দিলাম, এবার কাজে লাগানোটা আপনার ব্যাপার। তবে একটা কথা আমার সবসময় মনে হয়, সেটা হচ্ছে যে একটু সচেতন হয়ে তো চলা যায়। রাস্তায় সব মানুষ তো গাড়িতে চড়ে না, বেশিরভাগ মানুষই হেঁটে চলে বেড়ায়। তো তাদের কথা ভেবে দয়া করে বড়লোকি পানাটা দেখাবেন না লোককে, না গাড়ির জলে ভিজিয়ে আপনি কিছু অ্যাচিভ করবেন না, বরং আপনি একজন খারাপ মানুষ হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। কাজেই এটা বন্ধ করুন। আর মন্ত্রের পর গান কিশোর কুমার। আজ কিশোর কুমারের জন্মদিন, কাজেই ঘুরে ফিরে তার গান তো বাজাবই। শুনুন 107 FM রেইনবো।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। ভাবছেন তো কখন টপিক দেবে, আজকে তো পেঁচাদের দিন। তো আমার না পেঁচাদের মুখের সাথে আমাদের মানুষের মুখের অদ্ভুত একটা মিল লাগে। এই যে টানা টানা বড় বড় চোখ, তার সাথে চাপা একটা নাক, আমাদের বাঙালি মুখের সাথে কিন্তু খুব মিল আছে পেঁচাদের মুখের। যাই হোক, রেগে যাবেন না, এটা ভালোবেসে বললাম। তো আমার মুখও খানিকটা পেঁচার মতোই, এরকম অনেকেরই। তো আপনি কোন ধরনের পেঁচা, চেহারার দিক থেকে বলছি না, কাজের হিসেব অনুযায়ী, আপনি কি লক্ষ্মী পেঁচা, আপনি কি হুতুম পেঁচা, আপনি কি ভুতুম পেঁচা, এছাড়াও আরও অনেক রকম পেঁচা আছে। তো আপনি কোন পেঁচার মধ্যে পড়েন, তো সেই কেন আপনি সেই পেঁচা বলে আপনি মনে করেন, 9903653992 হচ্ছে নাম্বার, ঝট করে এসে জানান। আর আপনি না হলেও আপনার পার্টনারও যদি আপনার মনে হয় অনেকটা পেঁচার মতন, তাহলে কিন্তু আপনি লিখতে পারেন আমায়। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়, আর অপেক্ষায় থাকতে থাকতে শুনিয়ে দিই একটা গান, জুন ব্যানার্জির গাওয়া চিরদিনই তুমি যে আমার থেকে ঝিরি ঝিরি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ পেঁচাদের দিন, সেই জন্য পেঁচাদেরকে নিয়ে কিছু লিখতে বলেছিলাম। মানে আপনি নিজেকে কোন পেঁচার সাথে রিলেট করতে পারেন? তো পেঁচা নিয়ে পড়াশুনো করছে সবাই, বুঝতে পারছি, কিন্তু আমি তাহলে একটা কাজ করি, পেঁচা নিয়ে কোনো না কোনো গল্প তো আছে আপনার জীবনে। আপনার বাড়িতে হয়তো কোনো পেঁচা বাসা করেছিল বা কিছু না কিছু গল্প। আমার একটা অদ্ভুত ঘটনা মনে পড়ছে, যখন কোভিড প্রথম ছড়ানো শুরু করেছে তখন আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা, সেখানে না রাত হলে বেশ কিছু পেঁচা আসতো। মানে একটা গ্যারেজ ছিল, ওখানে গ্যারেজের ওপর টিনের চালে হঠাৎ করেই বেশ কিছু পেঁচা, যেন পেঁচাদের একটা মিটিং বসেছে আর কি। আর ওই যে মানে ওই গ্যারাজটার পেছনেই যে বাড়িটা, সেই বাড়িতে এক ভদ্রলোক কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন। আর সেই সময় একদম নতুন নতুন কোভিড, আর চারিদিকে পুরো বাঁশ দিয়ে ঘেরা তাদের বাড়ি, আমরা অনেক ঘুরে টুরে যাচ্ছি, এরকম আর কি অবস্থা। সেই সময় ওই পেঁচাদের মিটিংটা দেখে না কিরকম একটা গাছ কমচম করতো রাত্রিবেলা, অনেক রাত্রিরে অনেক পেঁচারা এসে ওখানে বসতো। তো সেই রকম কিছু না কিছু অভিজ্ঞতা তো প্রত্যেকেরই আছে, সেই অভিজ্ঞতা শেয়ার করুন আমার সঙ্গে। আর এই যে মেসেজটা পড়বো সেটা উৎপল মাইতি পাঠিয়েছে বেহালা থেকে। নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ কিন্তু হেলদি ভোরাই পরিবেশন করলে, ঝগড়া মেটানোর গল্প। ঝগড়া কম বেশি করা উচিত, তবে চিৎকার করে নয়, ডেসিবেল মেপে ঝগড়া করা উচিত। খুব কাছের মানুষের সাথে সম্পর্ক মজবুত হয়, সাথে সাথে হার্টও হেলদি হয় এই ঝগড়াতে, যেন কোনো রকম ইগো না থাকে। এই ঝগড়া পরিবেশ আর সম্পর্ক, বান্ধব ঝগড়া সে বন্ধু, বাড়ির গিন্নি বা বাবা মা। আজ 4th August, কিশোর কুমারের হ্যাপি বালা বার্থডে, অনেক শুভেচ্ছা। আজকের মন্ত্রটা বাস্তব, খুব বৃষ্টি হলে গাড়িরা বেপরোয়া হয়ে যায়, বৃষ্টির সময় কোথাও গেলে হাতে একটা আদলা ইট নিয়ে হাঁটি, আমাদের পাড়ার কাকুর মতো উৎপল। যে গাড়ি স্পিডে আসে হাতের আদলাটা গাড়ির ড্রাইভারকে দেখিয়ে দিই, ইট দেখার পর গাড়ির স্পিড অটোমেটিক কমে যায়। বিষয় বলি, আজ কঠিন টপিক দিলে কি যে বলি বুঝতে পারছি না, মিক্সিং আউল বলতে পারো, অসুবিধে নেই। তো এর পরে আমি মাধব পাল শ্যাম্পুর হুগলি থেকে, আমার বউকে ভুতুম পেঁচার মতো দেখতে, এ বাবা কি বলছে, আজকে হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ কিন্তু। আর এর পরে মেসেজ সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভেরি নাইস মর্নিং মান্ত্রা অ্যান্ড টপিক আর যে অরুণিমাদি, আমি লক্ষ্মী পেঁচার মধ্যেই পড়ি, কারণ আমি বরাবর শান্ত নেচারের মানুষ। আর উনি একটা গান শুনতে চেয়েছেন, সেটা নিশ্চয়ই পরে শুনিয়ে দেব। শুভ সকাল, বিষয়টি রসিকতার, আমি হলাম লক্ষ্মী পেঁচা, কারণ একা নিজের কাঁধে একটা গোটা পরিবারের সমস্ত রসদ জোগানো কাজ লক্ষ্মীর বর ছাড়া সম্ভব নয়, তাই আমি মনে করি আমি লক্ষ্মী পেঁচার দলে পড়ি। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে এই মেসেজটা পাঠিয়েছেন। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, লিখেছে, সুপ্রভাত দিদি, আজ মর্নিং মন্ত্রটা আমি আগেও ট্রাই করেছি, ভালোই কাজে দেয়, চাইবো বাকিরাও এটা করুক এই বৃষ্টির সময়। দিদি টপিকে বলি, আমি তো আগে ছিলাম রাত জাগা পেঁচা, রাত জেগে থাকতাম আর ফোন ঘাঁটতাম, এখন এই অভ্যেসটার ইতি হয়েছে, এখন আর জেগে থাকি না আমি। যাই হোক, অনেক মেসেজ পড়ে ফেলেছি। আর আজকে কিশোর কুমারের জন্মদিনে বারবারই তার গাওয়া গানই ফিরে ফিরে আসবে, আর এবারেও তার গাওয়াই একটা গান আপনার জন্য 107 FM রেইনবোয়ে।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
6: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজকে আমি দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে গান মিলান্তিতে যত রিকোয়েস্ট আসছে গানের সবই কিন্তু কিশোর কুমারের গাওয়া, স্বাভাবিক, কারণ আজ তার জন্মদিন। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে বলছি গান মিলান্তিতে গানের রিকোয়েস্ট করতেই পারেন, সেই সঙ্গে সঙ্গে টপিকেও কিন্তু কিছু লিখুন, শুধুমাত্র গানের রিকোয়েস্ট করবেন টপিকে কিছু লিখবেন না, তা তো হয় না। আর এবার যেটা জানাতে চলেছি আপনাকে সেটা হচ্ছে যে অনেক কিছুই তো জানাই রোজ, মানে যেগুলো আমি জানতে পারি, আমার ইচ্ছে করে আপনাকে সব কিছু জানানোর। তো হেলমেট সিট বেল্ট পরে সেলফি তুললেই কেল্লা ফাতে, মিলবে নগদ 500 টাকা। কোথায়? না কলকাতায় নয়। হেলমেট পরেছেন, সিট বেল্ট বেঁধেছেন, এবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই পেয়ে যেতে পারেন নগদ 500 টাকা। আম জনতাকে সচেতন করতে এই অভিনব উদ্যোগ কৃষ্ণনগর পুলিশ। তো জানা গিয়েছে হেলমেট পরে অথবা সিট বেল্ট পরার ছবি ফেসবুকে বা অন্যান্য জায়গায় বা ইনস্টাগ্রামে যদি এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি পোস্ট করা হয়, পোস্টের সঙ্গে ব্যবহার করতে হবে সেলফি কেপিডি হ্যাশট্যাগ। তো প্রচারিত হ্যাশট্যাগ দিয়ে সেলফি কেপিডি লিখবেন আর কি। তো প্রচারিত তথ্য অনুযায়ী প্রতিদিন অংশগ্রহণকারীদের পোস্ট করা ছবিগুলির মধ্যে 5 জনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে এবং প্রত্যেক বিজয়ী পাবেন 500 টাকা করে পুরস্কার। তার মানে ভাবুন, শুধুমাত্র হেলমেট

0: আর সিট বেল্ট, এই দুটোই কত কি এনে দিতে পারে। যাই হোক, আর এবারে গান মিলান্তিতে যে গানটা আপনাকে শোনাতে চলেছি সেই গানটার জন্য উৎপল মাইতি রিকোয়েস্ট করেছে রকি ফিল্ম থেকে। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেনবো। আপনি কিন্তু প্যাঁচাদের কথা লিখতে থাকুন, আপনার বাড়ির আশেপাশে বা বাড়িতে প্যাঁচা তো এসছেই কখনো না কখনো, আর নিজেকেও যদি কোনো প্যাঁচার সাথে রিলেট করতে পারেন সেটাও লিখতে পারেন, যেটাই হোক না কেন আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজকে তো একটা বিশেষ দিন, পেঁচাদের দিন, ওয়ার্ল্ড আউল ডে। তাই বলেছিলাম আপনার নিজেকে কোন পেঁচা মনে হয় বা আপনার আশেপাশে ঘটে যাওয়া পেঁচাদের সঙ্গে কোনো ঘটনা যেটা আপনার মনে দাগ রেখে গেছে সেসব কিছু শেয়ার করুন আর কি। তো আপনাকে একটু আমি অপশনগুলো বলে দিই কোন পেঁচার সঙ্গে মিল পান। লক্ষ্মী পেঁচা, হুতুম পেঁচা, খুরুলে পেঁচা, বন পেঁচা, মাছখেকো পেঁচা, ছোট কানালা পেঁচা, বড় কানালা পেঁচা, দাগি কাঠ পেঁচা। বাবা, এ তো পুরো ভিলেন মনে হচ্ছে, দাগি কাঠ পেঁচা, বাদামি কাঠ পেঁচা, চড়ুই পেঁচা, শিংওয়ালা পেঁচা, ইগল পেঁচা। আমাদের পশ্চিমবঙ্গ এবং পাশের দেশ বাংলাদেশ মিলিয়ে 30টারও বেশি প্রজাতির পেঁচা রয়েছে। তার মধ্যে কোনোটার সাথে নিজের মিল পাচ্ছেন না? আমি তো ভুতুম পেঁচার সাথে আমার নিজের খুব মিল পাই। আর এইবার দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা দিদি ভাই, আজ আমার প্রিয় কণ্ঠশিল্পী গুরুদেব কিশোর কুমারের জন্মদিন, তাই আমার অনুরোধ রইল কিশোর কুমারের যে কোনো একটি গান শুনিয়ে দেবেন, সারাক্ষণ শোনাচ্ছি ভাই। নিজেকে যে

পরে বেশ কিছু মেসেজ এসেছে। হ্যাঁ, এই মেসেজটা পাঠিয়েছে সনাতন বাউরি, না একে আমি কোনোদিন পাইনি, এই প্রথম পেলাম। দিদি, আমি সনাতন বাউরি সুন্দরবনে থাকি, সুন্দরবনের একেবারে ভেতরে যেখানে মানুষ আর বাঘ প্রায় পাশাপাশি বাস করে সেই রকম একটা জায়গায় আমি থাকি, আর পেঁচা তো এখানে দেখাই যায়। তবে আমার মনে হয় আমি না একটু দুঃখী মতো পেঁচা, তো মানে আমি একটু মন গোমরা, তাই হয়তো আমি হুতুম পেঁচা। দেখুন কি সুন্দর করে লিখেছে, মানে এত গভীরে আমি ভাবিনি কোনোদিন। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছে, আমাদের বাড়ির সামনে ইলেকট্রিক পোস্টে এসে বসে থাকে একটা সাদা পেঁচা, আর ওকে আমার খুব ভাল লাগে, সেই জন্য ঘর সাজানোর জন্য আমি ওইরকমই একটা সাদা পেঁচা, কাঠের পেঁচা কিনে এনেছি। খুব ভালো করেছো, পেঁচা দিয়ে কিন্তু খুব সুন্দর ঘর সাজানো যায়, এটা সত্যি। আর পেঁচার গয়না সেগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে। তো এবার অসংখ্য গানের রিকোয়েস্ট আসছে, সবই কিশোর কুমারের গানের, অবশ্যই শোনাবো, কিন্তু এক্ষুনি যে গানটা শোনাতে চলেছি সেটা অরিজিৎ সিংয়ের কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর, মেসেজ করতে থাকুন কিন্তু।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা 107 FM রেইনবোয়ে নমস্কার কলকাতায় ফুড ফান্ডা দেব আমি অরুণিমা, যে কিনা রাঁধতে একদম ভালোবাসে না কিন্তু খেতে খুব ভালোবাসি, আর টেস্টি রান্না যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটাও ভালোবাসি। তো একটা খুব টেস্টি অমলেট শেখাবো, দেশীয় নয়, একটু ভিনদেশি স্টাইলে, পর্তুগিজ স্টাইলে অমলেট। কিভাবে বানাবেন? ডিম লাগবে দুটো, পেঁয়াজ কুচি 2 টেবিল স্পুন, পার্সলে নিতে পারেন বা ধনে পাতাও নিতে পারেন সামান্য, গোলমরিচ স্বাদ মতো, অলিভ অয়েল 1 টেবিল স্পুন। এবার কী করে বানাবেন? ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ, ওই পাতা আর গোলমরিচ মেশান, অলিভ অয়েলে ধীরে ধীরে রান্না করুন। ধীরে ধীরে রান্না মানে ফ্রাইং প্যানে দিয়ে তারপর গ্যাসটা একদম সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তারপর ওটা ধীরে ধীরে ফুলবে, তারপর এটাকে উল্টে দেবেন, তারপর ভাঁজ করে গরম গরম পরিবেশন করুন। পর্তুগিজ ব্রেকফাস্টে সাধারণত কফি, বিশেষ করে এসপ্রেসো কফি ওরা খেয়ে থাকে আর কি, তার সঙ্গে রুটি আর এই অমলেট থাকে, আর হালকা নোনতা খাবারই ওদের মধ্যে জনপ্রিয়। যাই হোক, খুবই সহজ এটা, কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমাদের অমলেটের মতোই একটু সামান্য অন্যরকম। স্প্যানিশ অমলেট শিখিয়েছিলাম একবার, আর এইবার পর্তুগিজ অমলেট শিখিয়ে দিলাম আর কি। এবার বানিয়ে ফেলুন সকাল সকাল, সময় এখন 8:50।
1: ফুড ফান্ডা,
2: আর ফুড ফান্ডার পর গান মিলান্তিতে যে গানটা শোনাতে চলেছি সেটা মৌমিতা সমাদ্দার আগরপাড়া থেকে আমায় মেসেজ করেছে, কিশোর কুমারের গাওয়া বহু দূর থেকে, এই গানটা শোনানোর জন্য। নিশ্চয়ই শোনাবো
1: গান মিলান্তি, গান মিলান্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আর 8:56 হয়ে গেছে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। বুঝতেই পারছেন এবার পরের ঘন্টা মানে শেষ ঘন্টায় যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছেন, শুভ সকাল। প্রথমেই সুরকার শিল্পী অভিনেতা কিশোর কুমারের জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা জানাই। আজ পেঁচাদের দিন, আর সেটি রাতে লিখতে না বসে সাত সকালে পেঁচাদের কাহিনী লিখতে বসেছি। জানেন অরুণিমাদি, আমাদের দেশের বাড়ি বসিরহাটে, আর আমাদের দেশের বাড়িতে যে ঘরগুলি আছে তার একটি ঘরে পেঁচাদের আনাগোনা না থাকলেও দিনে পায়রাদের আনাগোনা থাকতো। শুধু কি নারীদের লক্ষ্মী পেঁচার সঙ্গে তুলনা করা যায়? মোটেই না। আমার একমাত্র ছোট্ট সন্তান টিনটিন আমার কাছে লক্ষ্মী পেঁচা, আর আমি নিজেকে হুতম পেঁচার সাথে তুলনা করতে ভালোবাসি, আর এটাই আমার ভালো লাগা। সবশেষে বলি, পেঁচারা শুধুই ভয়ের বার্তা, গা ছমছম করা পরিবেশ বহন করে না, ঠিক যেমন মা লক্ষ্মীর পাশে কি সুন্দর সবসময় শান্ত হয়ে লক্ষ্মী পেঁচা বসে থাকে। সত্যিই তো। তো এর পরের বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, পেঁচার সাথে আমার খুব সাদৃশ্য আছে। ছোটবেলায় সবাই বলতো তোর নাকটা ঠিক পেঁচার মতো, আর পেঁচার মতোই শান্ত

0: সৃষ্ট ছিলাম। তারপরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া। রিঙ্কু লিখেছে, নমস্কার অরুণিমা দিদি ভাই, আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। বিষয় বলি, প্যাঁচার মতো মুখ বলে সবাই ব্যঙ্গ করে, কিন্তু আমার প্যাঁচাকে বেশ সুন্দরই লাগে, ভালোই লাগে। আমি ঘর সাজানোর জন্য প্যাঁচা রাখতে চাই, একটা গানের রিকোয়েস্ট করলাম, পারলে বাজিয়ে দিও। আসলে আজকে প্রচুর গানের রিকোয়েস্ট আসছে, আর মেসেজও প্রচুর আসছে। উত্তম বেরা বুরুল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, শুভ সকাল, আজ আমার 58তম জন্মদিন, আজ মাকে খুব মনে পড়ছে। 5 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন, এমন কোনো দিন যায়নি আমার সঙ্গে ঝগড়া হয়নি, এখন আমি নীরব থাকি ঝগড়া এড়ানোর জন্য। আমি একজন কর্মরত এজেন্ট, বেশিরভাগ সময় সাইকেল চালাই এবং বহুবার আমার গায়ে জলকাতা ছিটিয়ে গাড়ি চলে গেছে, কিছু করতে পারিনি। ভোর থেকে রাত্রি পর্যন্ত কাজ করি, তবে কোন প্যাঁচা জানি না। আর এর পরে লিখেছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, মনটা আমার লক্ষ্মী মন্ত, একটুও নয় পেঁচানো, ক্যা ক্যা করে দিনে রাতে নয় পেঁচার মতো চেঁচানো, রাত 1:30-2 ঘুমোই বটে, নই তো নিশাচর, লক্ষ্মী মায়ের বাহন হই নই তাদের দোসর, পারে বাড়ির আশেপাশে ওদের উঠতে দেখি রাতে, বিচ্ছিরি সুরে ক্যা ক্যা করে লাগে ওরা চেঁচাতে, লক্ষ্মী মায়ের বাহন নই লক্ষ্মী সোনার ছেলে, লক্ষ্মী পেঁচা পোষার শখ হাতের কাছে পেলে। শুভ জন্মদিনে কিশোর কুমারকে জানাই শ্রদ্ধার্ঘ্য, শিল্পীকে জানাই শ্রদ্ধার্ঘ্য। শিল্পীর কণ্ঠে শুনতে চাই কোনো রবীন্দ্রসঙ্গীত, নিশ্চয়ই শুনিয়ে দেবো। তো এখন তো সময় ভীষণ এগিয়ে যাচ্ছে, মানে 9টা বাজলো বলে আমি খবরের পর অরুণিমা আবার ফিরে আসছি নমস্কার কলকাতায়, শুনতে থাকুন।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত 87 জনের মৃত্যু হয়েছে। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির ঝুঁকির মধ্যেই রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির দ্বিমাসিক বৈঠক গতকাল শুরু হয়েছে। RBI এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবেন। সমাজ মাধ্যম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার বিষয়ে নতুন দিল্লিতে গতকাল যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি মেটার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। কমিটির সভাপতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পড়ুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ওই ভিডিও বার্তা মুছে ফেলার জন্য মেটার সমালোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের কাছে মেটার CEO মার্ক জুকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে গতকাল ভারত ও উজবেকিস্তান গুরুত্বপূর্ণ খনিজ খনন, বাণিজ্য, জ্বালানি, পরিকাঠামো, প্রতিরক্ষা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার মাধ্যমে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে সম্মত হয়েছে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়র সাইদভ ভারতে তার 4 দিনের সরকারি সফরের মধ্যেই বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাই আজ ট্রাই মাইকল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানাতে পারবেন। পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ এলাকার ওপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।
2: নমস্কার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ঢুকে পড়লাম নমস্কার কলকাতার শেষ ঘন্টায়, মানে তৃতীয় ঘন্টায়। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, 107 FM রেইনবোয়। আর আজকে তো কিশোর কুমারের জন্মদিন, গানের রিকোয়েস্ট বেশিরভাগই আসছে কিশোর কুমারের গাওয়া গান। এখন বেশ কিছু মেসেজ আমার কাছে রয়েছে, সেই মেসেজগুলো পড়ি। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে আর জি অরুণিমাদি, যদি সম্ভব হয়, উনি একটা গানের রিকোয়েস্ট করেছেন কিশোর কুমারের গাওয়া, চেষ্টা করব গানটা শুনিয়ে দেবার। এর পরে যিনি মেসেজ করেছেন চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, আমার এক বন্ধু আছে, তাকে দিনের বেলায় কোনো দিন দেখা যায় না, তাকে রাত্রিবেলায় দেখতে পাই, তাই তাকে হুতুম প্যাঁচা বলে ডাকি। বা এটা খুব ভালো। তারপরের মেসেজ আমাকে যিনি পাঠিয়েছেন, তার নাম হচ্ছে শ্যামসুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া। সুপ্রভাত অরুণিমা, চোখমুখ সব গোলাকার, রই ইট পাথরের খাঁচায়, সবার কাছে কদাকার, পরিচিত হুতুম প্যাঁচায়, হুতুম প্যাঁচা ইঁদুর মারে।

0: কত পোকামাকড়, কৃষকের বন্ধু হয়ে সদা বিরাজ চরাচর, লক্ষ্মী পেঁচা নয় তো আমি, দুঃখতাতে কিসে, শান্তির পথ বয়ে নিয়ে থাকি বন্ধুর পাশে। বা খুব মিষ্টি করে লিখেছেন, ইনফরমেশনও দিয়েছেন। আর এর পরের মেসেজ সত্যব্রত দত্ত জয়শ্রী পার্ক বেহালা থেকে লিখেছেন, আমার কোনো পেঁচা হতেই আপত্তি নেই, কারণ আমি লোকটা মোটেই পেঁচালো নই, অবশ্য তার জন্য অনেক গুণাগার দিয়েছি জীবনে। এবার আপনাকে পেঁচাদের ব্যাপারে একটুখানি মানে খবর টবর দিই আর কি। লক্ষ্মী পেঁচা কীরকম হয়, সাদা মুখ ও হৃদয়ে আকৃতি, মুখাবয়বটা খুব সুন্দর হয় লক্ষ্মী পেঁচার, এটার জন্যেই সে পরিচিত। খুরুলে পেঁচা ছোট আকারের, গ্রাম আর শহরাঞ্চলে দেখা যায়। মেছো পেঁচা, মেছো পেঁচা নদী পুকুর আর জলাশয়ের কাছে থাকে, মাছও শিকার করে। বন পেঁচা ঘন বনে বসবাস করে। হুতুম পেঁচা বড় আকারের, মাথায় যে পালকগুলো থাকে সেগুলো কানের মতো দেখতে। কুটুরে পেঁচা ছোট আকারের নিশাচর পেঁচা, জঙ্গল পেঁচা বন আর ঝোপঝাড়ে বেশি দেখা যায়। ছোপালা বন পেঁচা বড় বনাঞ্চলে বসবাস করে। বাদামি বাজ পেঁচা, বাজ পাখির মতো চেহারা তবে এটি পেঁচা। ঘাস পেঁচা খোলা ঘাসের মাঠে দেখা যায়। তো এইরকম আর কি, আরও অনেক রকম পেঁচা আছে, মোটামুটি যেগুলো সাধারণত দেখা যায় সেগুলো সম্পর্কে আপনাকে ফান্ডা দিয়ে দিলাম। আর এবারে আমাদের অনেক বন্ধুই কিশোর কুমারের গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন, তাদের জন্য গান মিলান্তিতে রইল।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
0: আমি চিনি গো চিনি তোমারে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় হয়ে গেছে এখন 9:12, বুঝতেই পাচ্ছেন সময় কীভাবে দৌড়চ্ছে। আপনাকে জানিয়ে রাখি নমস্কার কলকাতায় কি

কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর কমল দত্ত। আর ওনার কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আক্কেল দাঁত নিয়ে, আজকে আক্কেল দাঁত নিয়েই কথা বলবো আমরা, উইজডম টিথ যাকে বলা হয়। ওরে বাবা, কি আক্কেল আমাদের যে দিয়ে যায়! 15 বছর থেকে তার গজানো শুরু হয় আর কি, সেটা 25 অবধিও যায় অনেকের। এক একটা মুখ এক একবার বেরোচ্ছে, আর সেই মুখ বেরোনো নিয়ে কি যন্ত্রণা! যাই হোক, সেই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন। আর পড়ুয়াদের মোবাইল আসক্তি দূর করার জন্য নতুন মানে চেষ্টা চলছে, এবার স্কুলেই রিডিং কর্নার। কী কী থাকবে? লাইব্রেরিতে রাখতে হবে গল্পের বই, অভিধান, বিজ্ঞান সংক্রান্ত নানা বই, পাশাপাশি মানচিত্রও রাখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার আগ্রহ কমছে, বর্তমান প্রজন্ম পড়াশুনোর কাজেও বইয়ের তুলনায় মোবাইল ট্যাবলেট এসবই বেশি ব্যবহার করে, ফলে বইয়ের থেকে দূরত্ব বাড়ছে। এই সমস্যার সমাধানে আমাদের রাজ্য সরকার উদ্যোগী হয়েছেন, প্রত্যেকটা স্কুলে ব্যবস্থা করা হচ্ছে রিডিং কর্নারের। এটা খুব ভালো উদ্যোগ। এসব মানে বই পড়ার অভ্যেসটা সত্যি মানে শুধু বাচ্চাদের দোষ দিয়ে কেন বলি আর কি, আমরা যারা খুব বই পড়তাম তারাও কিন্তু বই পড়া অনেকটা কমিয়ে ফেলেছি। মানে ওই যে কাগজের ওপর লেখা বই, সেই বইটা পড়া কমে গেছে, মোবাইলেই তো সব পড়ে নিচ্ছি, যার ফলে বইয়ের দিকে চোখ যাচ্ছে কম। কিন্তু বই পড়ার অভ্যেসটাকে বাড়ানো দরকার। বইয়ের যে সুবিধা আছে সেই সুবিধে কি আর ফোনে বা ল্যাপটপে পাওয়া যায়? এই যে কাত হয়ে চিত হয়ে বই পড়ছি, সেই আনন্দটা আর বইয়ের চরিত্রগুলোর মধ্যে মিশে যাওয়া, সেই আনন্দটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তো এবার আমার পছন্দের একটা গান, আর তারপরে আপনাদের পছন্দের কিশোর কুমারের গাওয়া গান তো অবশ্যই বাজবে, আরও যেটুকু সময় রয়েছে আমি অবশ্যই বাজাবো। কিন্তু এখন যে গানটা বাজাতে চলেছি সেটা অরিজিৎ সিংয়ের কণ্ঠে, শুনুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 9:19 হলো বলে ঝটপট মেসেজ করুন, এই জন্যেই তাড়াটা দিচ্ছি। তার কারণ হচ্ছে সময় তো হাতে বেশি নেই, যাদের মেসেজ পারবো পড়বো, কিন্তু যাদেরটা পারবো না তাদের কিন্তু রাগ করলে একদম চলবে না। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, অতি মিষ্টি সুরে জিজ্ঞাসী মোর জীবন প্রিয়ায়, খুঁজে পাও কি মিলবো কোনো পেঁচার ক্রিয়ায়, হাসিল ক্ষণেক মাত্র মৃদু বলল তুমি বন্য, তাই তো আমি বোন পেঁচা, তাতেই ধন্য ধন্য বাবা যায়, উরে বাবা কি প্রেম। তারপরের মেসেজ শাওন বারাসাত থেকে, শাওন লিখেছে, পেঁচার কতগুলো বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে, শুনেছি ওরা নাকি কুকুরের মতো পোষ মানে, ওরা চোখ ঘোরাতে পারে না বলে ওরা এদিকে ওদিকে দেখতে গেলে পুরো মাথাটাই ঘোরায়, হ্যাঁ ওদের মাথা পুরো ঘোরে, যেটা আমাদের কারুর ঘোরে না। তার ফলে ওরা যখন কিছুতে লক্ষ্য স্থির করে সেই ক্ষেত্রে ওদের পুরো শরীর ঘুরে গেলেও মাথা পুরো স্থির থাকে। 2-3 সাদা পেঁচা দেখেছি, কোনো জীবের রং যে অত সাদা হতে পারে, যে সাদা পেঁচা দেখেনি সে বিশ্বাসই করতে পারবে না। অন্য পাখিরা ওড়ার সময় ডানার শব্দ হলেও পেঁচা একদম নিঃশব্দে উঠতে পারে। শাওন বারাসাত থেকে পেঁচা নিয়ে প্রচুর ফান্ডা দিয়েছে আমাদের। আর এর পরের মেসেজ যে আমায় পাঠিয়েছে, সে লিখেছে, আর যে অরুণিমা জি, আমি মনে করি আমি একটা হুতুম পেঁচা, বুঝলাম। তারপরে তিনি নিজের নাম লেখেননি। একটা লম্বা মেসেজ অ্যান্ডি পাঠিয়েছে, সুপ্রভাত সুইট গার্ল অরুণিমা, আজ মর্নিং মন্ত্র নাইস ছিল, যারা প্রকৃত ভদ্রলোক বা প্রকৃত বড় লোক তারা এইভাবে গাড়ি চালায় না, যাদের আচমকা মানে হয়েছে আর কি পয়সা করি, তারাই কিন্তু এইভাবে মানবিকতার দিকটা দেখে না, লোককে ভিজিয়ে টিজিয়ে দেয়। অরুণিমা টপিকটা নতুন, আউল ডেও সেলিব্রেশন করা হয়, টপিকে তাই এলাম। আমি পেঁচা ঠিক আমার মনে হয় আমি লক্ষ্মীর বাহন, কারণ আমার মধ্যে সেই গুণগুলো আছে যা একজন লক্ষ্মীর বাহনের হওয়া উচিত। আর উনি একটা গানের রিকোয়েস্ট করেছেন অ্যান্ডি, তো আমি চেষ্টা করব ভালো করে শোনানোর। আপনাদের গানগুলি ভালো করে শোনা যাচ্ছে না, গানের সাথে একটা গোঁ গোঁ করে শব্দ হচ্ছে, বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। সিঙ্গুর হুগলি থেকে আমাদের এক বন্ধু এই মেসেজ পাঠিয়েছেন, আমরা নিশ্চয়ই দেখব, আমাদের ইঞ্জিনিয়ারদের নিশ্চয়ই জানাবো যে একটা শব্দ হচ্ছে। তো

0: এবার যে গানটা শোনাতে চলেছি সেই গানটারও রিকোয়েস্ট আছে। তো গান মিলান্তিতে কিশোর কুমারের গাওয়া, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতুম জানেন?

এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কেউ নেই বাহার, পূজা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: নমস্কার কলকাতায় শুনছেন হ্যালো ডক্টর। আর ঠিক যেরকমভাবে কথা দিয়েছিলাম সেরকমভাবেই আপনার কাছে নিয়ে এসেছি বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর কমল দত্তকে। নমস্কার, গুড মর্নিং।
5: নমস্কার, গুড মর্নিং।
4: তো একটা জিনিস জানতে চাই, আমরা তো সবাই আক্কেল দাঁতটা মোটামুটি আক্কেল দিয়েই টের পাই, 15 থেকে 25 মধ্যে দাঁতটা গজায়, অনেকে 10 বছরই লেগে যায় পুরো দাঁতটা গজাতে, প্রচণ্ড ব্যথা হয়, তারপরে তো নানান রকম সমস্যা। তো এই যে আক্কেল দাঁত বা উইজডম টিথ, এটা কি খুব জরুরি আমাদের মানে রেখে দেওয়া যদি কোনো সমস্যা হয়?
5: আক্কেল দাঁত যখন বেরোনোর বয়স হচ্ছে 18 বছরের পর, কিন্তু কবে বেরোবে এটা বলা খুব মুশকিল। সাধারণত ওই সময় লোয়ার জ ম্যান্ডিবুলার ডেভেলপমেন্ট মানে গ্র্যাজুয়ালি রিসিজ করতে থাকে, রিসিজ করতে থাকে, ফলে কি হয় ওরা জায়গা পায় না বলে অনেক সময় ডরমেন্ট অবস্থা থাকে, অর্থাৎ বেরোই না। অনেক সময় টুথ জার তৈরিই হয় না, আবার অনেক সময় জায়গা যেই সুযোগ একটু পেলো সঙ্গে এঁকে বেঁকে হোক ওর মধ্যে যে ইরাপটিভ ফোর্স আছে ও বেরোনোর চেষ্টা করে, এবং যদি জায়গা পায় তো তেড়ে পড়ে বেরোয়। ফলে অধিকাংশ ক্ষেত্রে জায়গা পায় না বলে আক্কেল দাঁতগুলো অনেক সময় বেঁকে যায়, প্রায় 60-70% কেসে তো তাই হয়, এবং তাদের একটু ভোগান্তি শুরু হয় তখন, তাদের কামড় লাগে। হ্যাঁ, প্রথম শুরু হয় এরকম, তারপরে কি হয় খাবার অ্যাঙ্গেল যদি বের হয়ে খাবার ঢুকতে থাকে পাশের দাঁতের মাঝে গ্যাপ হয়ে যায়, এই দাঁতের ব্যথা আরম্ভ হয়,
4: ক্যাভিটিও তো হয়,
5: ক্যাভিটি আরম্ভ হয় পাশের দাঁতগুলো। সাধারণত আক্কেল দাঁতে ক্যাভিটি হয় কিন্তু বেশিরভাগ সময় পাশের দাঁতে। হ্যাঁ, পেশেন্ট তো বুঝতে পারে না দাঁতে ব্যথা নিয়ে আসে। তো আক্কেল দাঁত আমাদের শরীরে প্রয়োজন কি না এটা কন্ট্রোভার্সিয়াল। যেমন অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে প্রয়োজন কি, অনেক সময় অ্যাপেন্ডিক্স আগে তো বাদ দিয়ে দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে, কিন্তু এক্ষেত্রে কি হয় দাঁতটা এত ভোগাতে থাকে দাঁত থেকে তুলেই দিতে বলা হয়।
4: আচ্ছা।
5: হ্যাঁ, বিভিন্ন অসুবিধার সৃষ্টি করে, গালে কামড় লাগলে, ঘষা লাগলে, ঘা হয়, ঘা থেকে খারাপ ঘা হতে পারে। আমি তো এমনকি দেখেছি বাঁধানো

0: দাঁত নিয়ে 77-78 বছর বয়সের ভদ্র মহিলা তার কানের ব্যথা নিয়ে এসেছে। এটার ওটার ইএনটি ডাক্তারের কাছে ঘোরাঘুরি করে কিছুই কমে না, শেষকালে আমার কাছে এসেছিল, দেখা গেল আপেল দাঁত বেরোচ্ছে উপরে।
1: ও বাবা,
0: এবং বিদেশে আকেল দাঁত কে তুলে ফেলতেই বলা হয়, আমরাও তাই বলি যদি একটুখানি প্রবলেম এর হয়ে থাকে। আর যদি নর্মাল ইরাপশন হয়ে থাকে
1: আমি খুব হেসেছিলাম ছোটবেলায়, সেটা মনে পড়ে গেল আর কি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যেও বেশ খানিকটা সময় আমাদের দিলেন, খুব ভালো থাকবেন, নমস্কার। আর এবার পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান কিশোর কুমারের গাওয়া এ আমার গুরুদক্ষিণা, গুরুদক্ষিণা ছবি থেকে। আর তার পরের গান পালোমা মজুমদারের গাওয়া লক্ষ্মীটি, দৃষ্টিকোণ ছবি থেকে। আর একেবারে শেষে ও সাথিরে শ্রেয়া ঘোষাল ও বিশাল ভরদ্বাজের গাওয়া। বুঝতেই পারছেন পরপর তিনজনের জন্মদিন সেলিব্রেট করছি, তো শুনতে থাকুন পরপর তিনটে গান। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
2: FM রেনবোতে তিনে কে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা আপনার সঙ্গে। আর সময় এখন 9:49, বুঝতেই পাচ্ছেন মাত্র 11 মিনিট আছে। তাই এবার জেনে নিই কলকাতার রাস্তাঘাটের কী অবস্থা, কারণ বাড়ি তো আমায় ফিরতে হবে আর আপনাকেও বেরোতে হবে, তো রাস্তাঘাটের ব্যাপারটা একটু জেনে নেবার জন্য পৌঁছে যাব এবার লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে।
3: নমস্কার, 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি, কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে?
4: এই মুহূর্তে রাস্তাঘাট স্বাভাবিক আছে। সকালে রেড রোডে রিহার্সাল প্যারেড ছিল, তো সব রাস্তা খুলে গেছে, প্যারেড প্র্যাকটিস শেষ হয়ে গেছে, রাস্তা খুলে গেছে। আর এমনি বড় মিটিং মিছিল সেভাবে কিছু নেই, একটাই আপনাকে বলছি ওই রিলিজিয়াস প্রসেশন আছে, যেটা আপনার

0: ওই 134 নম্বর এমজি রোড থেকে বেরিয়ে মল্লিক স্ট্রিট, নবাব লেন, জাকারিয়া স্ট্রিট, ওই বড় বাজার চত্বরী আর কি ঘুরবে। ওটা রাত্রিবেলা 11:30 সময়, 18,000 থেকে 2,000 লোক পাওয়ার কথা। এছাড়া পড়ার মতো সেভাবে কিছু নেই।
1: তো মোটামুটি জেনে গেলেন রাস্তাঘাটের কি অবস্থা। নিশ্চিন্তে বাড়ি যাওয়া যাবে এইটা আমি বুঝে গেছি। আর এবার আপনার জন্য আসতে চলেছে অবশ্যই একটা গান। কিন্তু গানের আগে যেটা করতে চাই সেটা হচ্ছে যে অনেক মেসেজ এসছে, যে মেসেজগুলো আমি পড়তে পারলাম না, অন্তত তাদের নামগুলো আমি জানিয়ে দিয়ে যাই। শর্মিষ রোহিত সামন্ত সালকিয়া হাওড়া থেকে মেসেজ করেছিলেন, মেসেজ করেছিলেন সায়ন্তন কোলে কামারকুণ্ডু সিঙ্গুর হুগলি থেকে, এছাড়া মেসেজ করেছেন বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ, এছাড়া আমাকে মেসেজ করেছেন, বাবা বিশাল মেসেজ, রাজু মান্না জগৎপুর উলুবেড়িয়া থেকে মেসেজ করেছেন, সুরঞ্জনা রায় গেঁওখালি থেকে, গেঁওখালি সুন্দরবন থেকে, এছাড়া মেসেজ করেছেন আকাশ শ্যামনগর থেকে, পৌশালি শ্যামনগর থেকে, দুজন শ্যামনগর থেকে মেসেজ করেছেন। আর এছাড়াও অনেকে ফোন করছেন, প্লিজ ফোন করবেন না, আমি কিন্তু ফোন করলেই তার নাম্বার সঙ্গে সঙ্গে ব্লক করে দেব। তো অনেকের মেসেজ হয়তো আমি পড়তে পারলাম না, সেই জন্য আমি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি 7 তারিখ আবার আসছি আপনার কাছে প্রচুর বকবক করতে, আড্ডা দিতে, ভোরবেলায় ঘুম ভাঙাতে। তো 7 তারিখ এসে আমি আজকে যাদের মেসেজ পড়তে পারলাম না, আমি নাম মনে রেখে দিচ্ছি, আর আমার ফোনের মধ্যে তো পাবোই মেসেজগুলো, তারা সেদিনও প্লিজ মেসেজ করবেন আমায়। আর মেসেজ করলে আমি কথা দিলাম আপনার মেসেজ আমি পড়বই। আর এখন গান মিলান্তিতে আমাদের বন্ধু মৌসুমি চক্রবর্তী, উনি মেসেজ করেছেন আমায় বেহালা শখের বাজার থেকে, কিছু কথা ছিল মনে কিশোর কুমারের গাওয়া এই গানটা আপনার জন্য।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: নমস্কার, কলকাতা থেকে আমি অরুণিমা আজকের মতো বিদায় নিলাম। খুব ভালো থাকবেন, আমি আবার 7 তারিখ সকালে চলে আসবো আপনার কাছে অনেক কথা নিয়ে, অনেক আড্ডা নিয়ে। শুনতে থাকুন 107 FM রেইনবো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে আর একটা সারপ্রাইজিং খুব ভালো শো। কোথাও ছেড়ে যাবেন না, 107 FM রেইনবোর সঙ্গে থাকুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে

সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিকদের নেতৃত্বাধীন 25টি প্রদেশ, ভারতসহ 60টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে মামলা দায়ের করেছে। তাদের মতে এই শুল্ক আরোপ আমেরিকার উপভোক্তা ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। 1974 বাণিজ্যিক আইনের আওতায় এই শুল্ক আরোপের আগে কোনোরকম আইনি ছাড়পত্র নেওয়া হয়নি বলেও ওই মামলায় অভিযোগ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্ল লেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবন ধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জীববৈচিত্র্যে এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টিরও বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের 122তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গত শতাব্দীর 30-এর দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রন্থনায় পরিবেশিত মহিষাসুরমর্দিনী শ্রোতাদের বিচারে ভারতীয় বেতারের সর্বোত্তম অর্ঘ হিসেবে বিবেচিত হয়েছে। ডোরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। দক্ষিণ কোরিয়ার আসানের ই সানসিন জিমনেসিয়ামে BWF সুপার 300 টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্স 2026-এর আসরে ভারতীয় ব্যাডমিন্টন দল আজ তাদের অভিযান শুরু করবে। এই প্রতিযোগিতা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 122তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। সকালে উত্তর কলকাতায় রামধন মিত্র লেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে বঙ্গভবনে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় একথা জানিয়েছেন। ইতোমধ্যে তারা এনডিএ মঙ্গল মিলন বৈঠকে যোগ দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হবে। কলকাতায় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে আলিপুরদুয়ার জেলার 15 জন প্রতিযোগী। তারা মোট 11টি সোনা, 8টি রূপো এবং 6টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। পদকজয়ীদের অধিকাংশই চা বাগান ও

0: অবস্থি এলাকার বাসিন্দা। অসুস্থতাজনিত কারণে পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্ত খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কলেবর সিং এর বিচারাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গ্রেপ্তারির পর থেকেই পুরুলিয়া জেলা সংশোধনাগারে ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে প্রায় চার মাস তিনি পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই গতকাল তাঁর মৃত্যু হয়। সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে শিয়ালদা স্টেশন থেকে রাজস্থানের বাসিন্দা তিনজনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। জানা গেছে, কলকাতা বিমানবন্দর হয়ে কম্বোডিয়ায় পালানোর পরিকল্পনা ছিল তাদের। রাজস্থান পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে এই তিনজনকে ধরা হয়। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রতিশ্রুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আপনি টিউন করেছেন 107 FM রেইনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:04 হয়ে 50 সেকেন্ড। গান দরিয়া নিয়ে যথারীতি স্টুডিওতে হাজির আমরা দুই বন্ধু স্বপ্না নীলাঞ্জন, আমরা থাকবো কিন্তু বেলা একটা পর্যন্ত। আর আজকের দিনটা তো খুব স্পেশাল দিন,
1: একদমই একদমই। সকাল থেকেই আমরা প্রত্যেকেই বুঝতে পারছি সুর গান কণ্ঠ বলে দিচ্ছে আজকের দিনটা কেন স্পেশাল।
0: অর্থাৎ কিনা আকাশে বাতাসে সর্বত্রই যার সুর মুগ্ধ করেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যার কণ্ঠ যার উপস্থিতি একেবারে বিমোহিত করেছে, সেই মানুষটির আজ জন্মদিন, যিনি চিরকিশোর, তাঁকে শ্রদ্ধাঞ্জলি FM রেইনবোর গান দরিয়ার পক্ষ থেকে।

0: আজ তার গলায় ফুলের মালা যেমন দেব আমরা সবাই, ভালোবাসার মালা তার চেয়ে অনেক বেশি দেব, কারণ তিনি চিরকিশোর। তাকে এই জীবনে কোনো শিল্পী কোনো শ্রোতা ভুলতে পারবে না, কারণ তিনি চিরকিশোর।
1: অফুরন্ত জীবনী শক্তির আধার, তুড়ি মেরে দিন কাটাতেন, পাগলের মতো ভালোবাসতে জানতেন, ঘৃণা করতেন মিথ্যাচারে, সমাজ ও লোকলজ্জাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের বিশ্বাসের কাছে বাধা থাকতেন, এমনই এক প্রবাদ প্রতিম শিল্পী কিশোর কুমার। আজ তার জন্মদিন।
0: খুব সুন্দর বললে নীলাঞ্জনা। আসলে কিছু কিছু মানুষ নিজেদের জীবনধারায় অজস্র স্ফুলিঙ্গের সমাবেশে চিরোজ্জ্বল,
1: একদমই তাই,
0: এবং নানান বৈপরীত্যে বিস্ময়কর, বৈচিত্র্যে বর্ণময় বলা ভালো, এবং বিতর্কে বিস্ফোরক, মানে কোনো দিক থেকে কম নয় আর কি। প্রতিভা ও প্রেমকে সঙ্গী করে আশ্চর্য পথ চলায় এমনই এক অক্লান্ত মুসাফির কিশোর কুমার। এহেন চিরকিশোরের আপাত বিষণ্ণ মধুর জীবনের প্রেক্ষাপট জুড়ে কত কী যে লেখা রয়েছে তার অন্ত নেই, এবং যেগুলো জুড়ে জুড়ে একটা মহাকাব্য তৈরি হতে পারে। গান

0: অভিনয়, প্রযোজনা, সুর সংযোজন ইত্যাদির বিশাল ক্যানভাস ছাড়িয়ে যিনি ছড়িয়ে রয়েছেন পাগল পারা এক নদীর মতোই, চলতে চলতে তার প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলি, প্রেমে অপ্রেমে উথাল পাথাল, অসংখ্য চরিত্রের সান্নিধ্যে তিনি বিজড়িত। এই রকম এক মহান শিল্পী, মহাশিল্পীকে আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম। এবং আজকে তো গঙ্গা জলে গঙ্গা পুজো করব।
1: তার অসংখ্য গানের মধ্যে থেকে সকাল থেকে স্বপ্নার আমি ভীষণ কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা বাজাবো। যেটাই বাজাবো ভাবছি ইস ওইটা বাজাবো না, তাহলে কি করে হয়। আসলে শিল্পী তো এমনই হন যিনি তার প্রত্যেকটা গানের মধ্যে ছড়িয়ে দিয়েছেন অমর প্রেম। তিনি ওয়ান অ্যান্ড অনলি
0: কিশোর কুমার।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: এই যে গানটি আমরা শুনছিলাম, যে চলো যাই চলে যাই দূর বহু দূর, মানে গানটা শুনলেই কিরকম নীলাঞ্জনা একটা মানুষ ভ্রমণ হয়ে যায় না?
1: একদমই তাই, কণ্ঠস্বরের জাদু এমন যেন মনে হয় কোথায় নিয়ে চলে গেল।
0: আর এটা জানো তো ঈশ্বর দত্ত, মানে এটা খুব চর্চা নিশ্চয়ই, মানে প্রতিভার চর্চা প্রয়োজন, কিন্তু ভগবান দুহাত উজাড় করে কিশোর কুমারকে সমস্ত প্রতিভার অধিকারী করে দিয়ে গেছেন, কিছু করার নেই। ফলে
1: কিছু জিনিস না, মানে বলে না জিনিয়াসরা কিছু জিনিস নিয়েই আসেন,
0: হ্যাঁ
1: সেটা তাদের প্রাপ্তি, মানে আমরা পেয়েছি এরকম কণ্ঠস্বর শুনতে, এটা আমাদের প্রাপ্তি।
0: একদম।
1: মধ্যপ্রদেশের একটা ছোট্ট মফস্বল শহর খান্ডোয়া, আর এই খান্ডোয়াতেই কিন্তু কুঞ্জলাল বাবু এবং তাঁর স্ত্রী গৌরী দেবী তাদের কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করেছিলেন 1929 সালের 4 আগস্ট,
0: অর্থাৎ আজকের দিনে।
1: একদমই তাই। তার নাম কিশোর, কিশোর কুমার গাঙ্গুলি। যদিও মানে প্রথমে কিন্তু কিশোর কুমার গাঙ্গুলি ছিল না, আভাস কুমার গাঙ্গুলি ছিল, পরবর্তীকালে হয়। তো এই কুঞ্জলাল গাঙ্গুলির 4 ছেলেমেয়ে, জ্যেষ্ঠ সন্তান আমরা সকলেই জানি অশোক কুমার। 1911 সালে 13ই অক্টোবর তাঁর জন্মদিন, এবং যখন কিশোর জন্মান তখন কিন্তু অশোক কুমার কলেজে পড়তেন,
0: মানে অনেকটা বয়সের ব্যবধান,
1: বড়, প্রায় 18 বছরের বড় তিনি। এবং অশোক কুমারের পরের বোন সতী দেবী, তিনি প্রায় 15 বছরের বড়, মানে দাদা দিদিরা অনেকটা অনেকটা বড়। সতী দেবীর পর আরেক ভাই অনুপ কুমার, কিশোর কুমার তার থেকে 5 বছরের ছোট। অনুপ কুমারকে আমরা অনেক সিনেমাতেই দেখেছি, চলতি কানাম গাড়িতেও দেখেছি,
0: তিন ভাইকেই দেখা গেছে।
1: হ্যাঁ হ্যাঁ। তো তখনকার দিনের ব্যাপার, পুত্র সন্তান হওয়ায় বাড়িতে ঘন ঘন শাক বেজে উঠল। কৌরী দেবী খুশি, কুঞ্জলাল বাবুরা আনন্দ ধরে না, স্বাভাবিকভাবে ছোট ছেলে তো, ছেলে হওয়ার আনন্দে পাড়া জুড়ে মন্ডা মিঠাই বিতরণ করা হলো। পাড়া প্রতিবেশী এবং গাঙ্গুলি পরিবারের বন্ধু বান্ধবরা নবজাতককে দেখার জন্য ভিড় করলেন।
0: মানে তখনও তো মা বাবাও জানেন না, আর যা যে সমস্ত পড়শি ভিড় করে এলেন তাকে দেখার জন্য, তারাও জানেন না যে কে বাড়িতে এসেছে,
1: এবং এই ভিড় সারা জীবন থাকবে
0: থাকবে। কুঞ্জলাল এবং গৌরীদেবী দুজনে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী। নবজাতকের ভাগ্য বিচার করার জন্য এক জ্যোতিষী শরণাপন্ন হলেন তারা। জন্মের সময় শিশু সন্তানের গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে সেই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করলেন, এই ছেলে ভবিষ্যতে যশ অর্থ সবই পাবে, যা খুব কম মানুষের ভাগ্যেই।

0: ঘটে বোঝো। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুনে কুঞ্জলাল গাঙ্গুলী খুব খুশি। তিনি ভাবলেন তার ছেলে পড়াশুনোয় ভালো হবে, আর পড়াশুনোয় ভালো হলে উন্নতিও হবে, ভবিষ্যতে ভালো চাকরি একেবারে বাঁধা। তো কুঞ্জলালের ইচ্ছে ছিল তার সন্তানদের মধ্যে কেউ একজন আইনজীবী হোক, ভালো সরকারি চাকরিও তার পছন্দ। তো জ্যোতিষী কুঞ্জলালকে তার ছোট ছেলের নাম ক অক্ষর দিয়ে রাখার পরামর্শ দিলেন, কারণ শিশু সন্তানে চন্দ্রের অবস্থান। গোটা জিনিসটা বিশদভাবে বুঝিয়ে দিয়েছিলেন সেই জ্যোতিষী, এবং সেই মুহূর্তে ওই শিশু সন্তান বাবার কোলে। কুঞ্জলালের একটাই নাম তখন মনে এলো, কিশোর।
1: কিশোর
0: একজন নামি আইনজীবী হলেও কুঞ্জলাল বাবু চলাফেরা করতেন অত্যন্ত সাধারণভাবে, ধুতি শার্ট পরে। শীতের সময় শার্টের উপর একটা জহর খোট থাকত তার। কিন্তু এই যে ছেলের নাম রাখলেন কিশোর কুমার, এবং কিশোরের দাদামশায়ের নাম ছিল সতীশ বন্দ্যোপাধ্যায়, সতীশচন্দ্রের বাবা ছিলেন রাজা, তো এই যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং সেখান থেকে আস্তে আস্তে কিশোর বড় হতে লাগলেন, এবং তার বাবার মনে বদ্ধমূল ধারণা হলো যে ছেলে প্রচুর পড়াশুনো করবে, পড়াশুনো করে সে একটা মক্ষম জায়গায় যাবে,
1: এবং নামজাদা কেউ একটা
0: হয়েছিল। কিন্তু বাবার ইচ্ছে যে পূরণ হয়নি, লেখাপড়ার দিকে যে তার মোটের উপর মন ছিল না,
1: হয়েছিল নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রচন্ড শুভেচ্ছা এবং এক রাশ ভিড়, সারা জীবন তাকে তাড়া করে গেছে, কিন্তু ওই পড়াশোনা শিখে বাঁধা ধরা গতের চাকরি,
0: মানে গতের জীবন তার জন্য নয়, তাই তিনি গেয়েছেন যে নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দিয়ে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি। বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসার।

0: আহা, গানটা যেরকম মজা করে শুনতে শুরু করেছিলাম, যেখানে শেষ হলো কিরকম বুকটার চিনচিন করে উঠলো,
1: সত্যি চোখটা তখন একেবারেই চিকচিক করে ওঠে। এই এই যে বৈপরীত্য, এটাই বোধহয় কিশোর কুমার, তিনি রোমান্টিক গানেও যতটা সাবলীল, সেন্টিমেন্টাল এরকম ধরনের স্যাড সংয়েও কিন্তু
0: এত বৈচিত্র্যপূর্ণ চরিত্র এবং গায়ক আসলে কম এসেছে ইন্ডাস্ট্রিতে। খান্ডোয়ার সব থেকে, মানে তার বাবার যেহেতু স্বপ্ন ছিল যে ছেলে মানে লেখাপড়া শিখবে, এবং মোটামুটি জীবনীটা এই গানে গানে কিশোর কুমার আমাদের শুনিয়ে দিলেন, তো খান্ডোয়ার সব থেকে নাম করা স্কুলে কিশোরকে ভর্তি করে দিয়েছিলেন কুঞ্জলাল গাঙ্গুলি। অনুপ কুমারও এখানে পড়েছেন, ডাবল ফটক হিন্দি মিডিয়াম বয়েজ স্কুল। এই স্কুলে দুটো প্রবেশ পথ ছিল বলে এর এরকম নাম। তো কিশোর স্কুলে ভর্তি হলেন ঠিকই, কিন্তু পড়াশুনোয় তার মোটেই মন নেই, স্কুলের নিয়ম শৃঙ্খলা তার ভালো লাগতো না একেবারে। সুযোগ পেলেই ক্লাস ফাঁকি দিয়ে দু একজন বন্ধুকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতেন, ঠিক আছে। খান্ডোয়ার খ্রিস্টানদের একটা সমাধিস্থল ছিল, হাঁটতে হাঁটতে সেই সমাধিস্থলে গিয়ে উপস্থিত হতেন, বিভিন্ন সমাধির গায়ে উৎকীর্ণ মৃত ব্যক্তির নাম, বয়স এবং অন্য কোনো পরিচয় থাকলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন, এবং সমাধিস্থলের নীরবতা, এর শান্ত পরিবেশ ভালো লাগতো কিশোরের। ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়াতেন সেই সমাধিস্থলে।
1: কুঞ্জলাল বাবু কিভাবে যেন জানতে পারলেন যে ছেলে মাঝে মাঝেই ক্লাস ফাঁকি দিয়ে

0: খ্রিস্টানদের সমাধিস্থলে গিয়ে বসে থাকে। তো এরকম একটা কথা শুনে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। একজন রক্ষণশীল ব্রাহ্মণ হয়ে খ্রিস্টানদের সমাধিস্থলে ছেলের এই যাতায়াত কিছুতেই মন থেকে মেনে নিতে পারেননি। তো তিনি ছেলেকে সাবধান করে দেন। তবুও কিশোর সে সমাধিস্থলে যাতায়াত বন্ধ করলেন না। এরপর একদিন ছেলেকে বেধড়ক পেটালেন কুঞ্জলাল। তারপর থেকে সমাধিস্থলে যাওয়া বন্ধ হলো কিশোরের। কিন্তু সমাধিস্থলে যাওয়া বন্ধ হলেও অন্যদিকে আবার যাওয়া শুরু হয়ে গেল।
1: কিন্তু কিন্তু এই যে কিন্তুটা বললে, এইটা খুব একেবারে অর্থ ব্যঞ্জক। কিশোর স্কুল ফাঁকি দিয়ে মাঝে মাঝে সিনেমা হলে চলে যেতে শুরু করলেন। এবার সাধারণত অঙ্কের ক্লাস থাকলে ফাঁকি দেওয়ার ইচ্ছেটা তার আরও বেড়ে যেত, কারণ অঙ্ক কিছুতেই মাথায় ঢুকতো না। অঙ্ক করার কথা উঠলে নানান বায়নাকা শুরু হতো। এদিকে ছেলের স্কুলের রেজাল্ট দেখে কুঞ্জলালের মাথায় হাত। বাড়িতে প্রাইভেট টিউটর রাখা হলো কিশোরের জন্য, কিন্তু তাতেও কোনো রকম কিছু ব্যতিক্রম হলো না। এত চেষ্টা করেও ছেলের পড়াশুনোর কোনো উন্নতি হচ্ছে না দেখে মাঝে মাঝে মেজাজ খারাপ করে ফেলতেন কুঞ্জলাল এবং কিশোরকে বকাবকি করতেন। কিন্তু কিশোর কিশোরেরই মতো, তার পড়াশোনা
0: আছে কিশোরে,
1: এবং কিশোরকে পড়াশুনোর ব্যাপারে উৎসাহিত করতে চেষ্টা ত্রুটি রাখেননি কুঞ্জলাল। কত রকম উদাহরণ দিতেন, সেই মুহূর্তে কিশোর হয়তো মাথা নিচু করে সব শুনতেন, কিন্তু পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরিবর্তে নানান রকম দুষ্টু বুদ্ধি মাথায় খেলা করতো তার। রেজাল্ট বেরোনোর পর স্কুল থেকে মার্কশিট এনে দেখাতে হতো এবং মার্কশিটে নম্বরের কারচুপি করে বাবাকে দেখাতেন কিশোর, ভেবে দেখো।
0: তো এরকম কারচুপি স্বাভাবিকভাবে যেটা হওয়া সেটাই হলো, হাতে নাতে ধরা পড়ে গেলেন। তো সেবার কুঞ্জলাল বাবু কি হয়েছিল, স্কুল থেকে আগেই ছেলের রেজাল্ট জেনে এসেছিলেন, অঙ্কের শিক্ষকের সঙ্গে কথাবার্তাও হয়েছিল তার। কিশোর তো মার্কশিটে কারচুপি করে এনে বাবাকে দেখালেন। কুঞ্জলাল বাবু চশমাটা পরে মার্কশিট দেখছেন, ভাবো স্বপ্না সিচুয়েশনটা, কুঞ্জলাল বাবু চশমাটা পরে মার্কশিট দেখছেন আর কিশোর মার্কশিটে কারচুপি করে এনেছে। তো এবার কুঞ্জলাল বাবু এরকম একটা ভাব করে বললেন, এবার তো তাহলে রেজাল্ট ভালোই হয়েছে, কি বলো, অন্তত তোমার মার্কশিট তো সে কথাই বলছে। তো মাথা চুলকে কিশোর মৃদু হাসলেন। সেবার হাফিয়ালি পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্রটা ছেলের কাছ থেকে চাইলেন কুঞ্জলাল বাবু। কিশোর তো অবস্থা বেগতিক, সঙ্গে সঙ্গে বুঝে বললেন, কোশ্চেন পেপার আমার কাছে নেই, পরীক্ষা হওয়ার পর ফেলে দিয়েছি। এরপর আর কথা না বাড়িয়ে কিশোরের পড়ার টেবিলে বইয়ের ভেতর থেকে অঙ্কের সেই প্রশ্নপত্র উদ্ধার করলেন কুঞ্জলাল। বাবার হাতে প্রশ্নপত্র তো দেখে ভয়ে কিশোরের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কুঞ্জলাল বাবু বললেন, প্রথম অঙ্কটা তুমি কষে দেখাও। অনেক সময় নিয়ে কসরত করে কিশোর অঙ্কটা করলেন, তারপর খাতাটা বাবার কাছে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। খাতায় একবার চোখটা বুলিয়ে ছেলেকে ডাকলেন, আসতেই গালে সপাটে একটা চড় মেরে বললেন, তুই একটা মিথ্যেবাদী, আগা গোড়া মিথ্যে কথা বলছিস, মার্কশিট কারচুপি করে আমাকে দেখানো হচ্ছে, তোর এত বড় সাহস? অঙ্কের স্যারের সঙ্গে স্কুলে আমি দেখা করে এসেছি, তিনিই তোর অঙ্কের উত্তরপত্র দেখিয়েছেন আমাকে। বাবার হাতের চড় খেয়ে ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন কিশোর। এরপর কুঞ্জলাল বাবু ছেলেকে যা শাস্তি দিলেন কিশোর কিন্তু তা কল্পনাও করতে পারেননি। কি করলেন, ছেলেকে আবার কাছে ডাকলেন এবং কাছে ডেকে কি বললেন,
1: ছেলেকে কাছে ডাকলেন। কিশোর মাথা নিচু করে বাবার দিকে এগিয়ে আসতেই কুঞ্জলাল বাবু ছেলের গালে তো চটটন মেরেছেন, মিথ্যেবাদী কোদাকার এসব বলেছেন, এবং তুমি এখনই এখানে থুতু পেলো। কিশোর তাই করলেন, কুঞ্জলাল বাবু সেই থুতু ছেলেকে খেতে বললেন। বাবার কথা অমান্য করার সাহস কিশোরের নেই, নিজের থুতু নিজেকেই খেতে হলো। এটাই ছিল সেদিন কিশোরের শাস্তি। কিন্তু তারপরেও কিশোরকে কিন্তু বাগে আনতে পারেননি, কারণ
0: ওই যে পুঁথিগত বিদ্যা, অঙ্কের ফর্মুলা, এইগুলো তো কিশোর কুমারের জন্য নির্ধারিত নয়।
1: ঠিক,
0: তিনি
1: অন্য মধুর জীবনের,
0: অন্য মধুর জীবনের দেবেন তার অমর কণ্ঠস্বর
1: খোঁজ পেয়েছিলেন। ঠিক।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: যে আছে না, আসলে তিনি তো গোটা পৃথিবী জুড়ে এমন একটা পরিবেশ তৈরি করেছিলেন।
1: আর এই যে দেখো, এই যে অদ্ভুত একটা ইয়ুরলিং, এটা মনে হয় কিশোর কুমার
0: ছাড়া আর কেউ কখনো করতে পারে।
1: এবং গলাটাকে কি অসম্ভব কন্ট্রোল, যে হয় না বল লোফালুপি লোফালুপি করার পর ঠিক হাতের তালুতে চলে এলো।
0: আচ্ছা, আমি যেটা যে কথাটি এখন বলতে চাইছি সেটা হচ্ছে, এখন 11:42 এরকম সময় সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছো, তো এরপরে যে কথাগুলো বলবো তাতে তোমার অ্যাপিটাইট আর অ্যাপিটাইজার আরো বেড়ে যাবে।
1: বেড়ে যাবে না? তখন আমি আরো দুটো ভালো গান শুনবো।
0: কিশোর কুমার খেতে খুব ভালোবাসতেন, মায়ের হাতের গরম গরম লুচি তরকারি খেতে সব থেকে ভালো লাগতো তার, এবং ভাজাভুজি খেতেও খুব পছন্দ করতেন। ক্ষীর এবং মিষ্টিও ভালো লাগতো গৌরীদেব। গৌরীদেবী বাড়িতে নিজের হাতে দুধ জাল দিয়ে সামান্য শক্ত এক ধরনের ক্ষীর বানাতেন। কিশোরের এতই পছন্দ ছিল সেই ক্ষীর যে রান্নাঘর ফাঁকা পেলেই চুরি করে খেতেন। কখনো খাবার বেশি হলে অনুপ বলতেন, চিন্তা করার কিছু নেই মা, একটা খাবারও ফেলা যাবে না, কিশোরকে বলো ও সব খেয়ে সাফ করে দেবে। একদিন বোম্বে থেকে একটু রাতে বাড়ি এসে পৌঁছলেন অশোক কুমার। তো খাওয়া দাওয়া সেরে ড্রয়িং রুমে এসে সবে বসেছেন, তো এদিক ওদিক তাকাতেই চোখে পড়লো কেউ একজন গায়ে মাথায় চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে আছে। ও যে কিশোর কুমার অশোক কুমারের সেটা বুঝতে অসুবিধা হলো না, কারণ সাধারণত ড্রয়িং রুমেই কিশোর ঘুমোতেন। তো তখন রাত প্রায় 11টা, ছোট ভাইয়ের সঙ্গে মজা করার লোভ সামলাতে পারলেন না অশোক কুমার। বিশেষ করে কিশোরের হাত পা নাড়ানোই ততক্ষণে তিনি বুঝে ফেলেছেন যে তার ছোট ভাই ঘুমায়নি। তো অশোক কুমার মৃদু হেসে গলার স্বর নিচু করেই বললেন, কিরে কিশোর, অমলেট খাবি? চাদরের তলায় নিশ্চয়ই কান খাড়া ছিল কিশোরের, দাদার আস্তে কথাটাও কানে গিয়েছিল তার। কিশোর এক ঝটকায় চাদর সরিয়ে বিছানে উঠে বললেন, তারপর বেশ ব্যগ্রভাবে বলে ওঠেন, অবশ্যই খাবো, অমলেট, অমলেট কোথায়, শিগগির দাও। এই ছিলেন কিশোর কুমার।
1: এবং মানে দাদামণির সাথে একটা অসম্ভব ভালো তার ইয়ে ছিল, মানে রিলেশনটা ছিল। তো কিশোর যখন স্কুলে পড়ছেন তখন বায়োস্কোপের প্রতি তার আগ্রহ ক্রমশ বাড়ছে। অনুপ এবং কিশোর সুযোগ পেলে সিনেমা হলে চলে যেতেন, 2.5 ঘন্টা সিনেমা হলের ভেতরে আলো অন্ধকারে কাটিয়ে একটা মোহগ্রস্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে দুজনেরই খুব ভালো লাগতো। তো সিনেমা তখন তাদের একটা নেশা হয়ে উঠত। বাড়িতে এসে অবশ্য বাড়িতে কাউকে কিছু বলতেন না, নিজেরা অনুপ এবং কিশোর লুকিয়ে লুকিয়ে ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে আলাপ আলোচনা করতেন। সেক্ষেত্রে কিশোরের উৎসাহই বেশি ছিল, অভিনেতা অভিনেত্রীদের গলা হুবহু নকল করতেন, যেটা দেখে কুমার খুব অবাক হয়ে যেতেন। তো তখনকার দিনে টিকিটের দাম ছিল 1 আনা, আর ওই পয়সা জোগাড় করা কিশোর এবং অনুপের কাছে আদৌ কষ্টকর ছিল না। কোনো না কোনো ফন্দি বিক্রি করে পয়সা তারা জোগাড় করে নিতেন, কখনো কখনো গান শুনিয়ে বাবার কাছ থেকে 2-4 আনা বকশিসও পেতেন কিশোর। এমন দিন গেছে কুঞ্জলাল গান শুনে খুশি হয়ে তার ছোট ছেলেকে 1 টাকা পর্যন্ত দিতেন।
0: মানে আজ থেকে অতবার অত বছর আগে 1 টাকার তো যথেষ্ট দাম,
1: বিশাল বিশাল দাম ছিল।
0: এবং শুধু তাই না, বাড়িতে লোকজন বেড়াতে এলে কুঞ্জলাল কিশোরকে ডেকে পাঠাতেন, ছেলেকে বলতেন একটা গান গানা। গান গাইবার অর্ডার পেয়ে কিশোর তো ভারী খুশি, বলতেন কোন গানটা গাইবো বাবা, দাদামণি না সাইকেল সাহেবের? সেই সময় অচ্ছুত কন্যা ছবিতে কিশোর কুমারের নিজের গলায় গাওয়া একটা গান মায় বানকে চিড়িয়া খুব হিট হয়েছিল,
1: অশোক কুমারের।
0: হ্যাঁ, অশোক কুমারের গাওয়া। তো অশোক কুমারের সঙ্গে গিয়েছিলেন দেবিকা রানী, সুর দিয়েছিলেন সরস্বতী দেবী, গানটা কিশোর খুব ভালো গাইতেন। পাশাপাশি কুন্দনলাল সাইগালের ভক্ত ছিলেন কিশোর। সে যুগে সাইগালের গান গোটা দেশের সঙ্গীতপ্রেমী মানুষকে একেবারে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। তো সাইগালের গলা হুবহু নকল করে গাইতে পারতেন কিশোর। এবং বাবাকে কিশোর বলতেন, দাদামণির গান গাইলে গান পিছু

0: চার আনা নেব। আর সাইহালজির গান গাইলে গান পিছু এক টাকা নেব। তবে ম্যায় বানকে চিড়িয়া গানটা গাইতে হলে চার আনা নয়, কিশোর নিতেন আট আনা, কারণ একবার দাদামণির গলায় গাইতে হবে আর একবার গাইতে হবে দেবিকা রানীর গলায়। কিশোর মহিলা কণ্ঠস্বর এমন সুন্দর নকল করতেন ভাবা যায় না। এবং তখন তার বারো তেরো বছর বয়স। তো কুঞ্জলালের বাড়িতে আড্ডা এবং গানের আসরে উপস্থিত সবাই বালক কিশোরের গান শুনে তন্ময় হয়ে যেতেন। এবং গান গাইবার সময় অদ্ভুত একটা ব্যাপার হতো, কিশোর চুপচাপ বসে গান গাইতে পারতেন না, নানা রকম অঙ্গভঙ্গি করে গাইতেন। এবং কুঞ্জলাল গাঙ্গুলির মতো রাজবাড়ি মানুষও ছেলের কাণ্ড কারখানায় না হেসে পারতেন না। এবং এটা কিন্তু আজীবন তিনি করেছেন, যখন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন, স্টুডিওতে রেকর্ডিং করতে যাবেন, তখন তার কাণ্ড কারখানা দেখে লতা মঙ্গেশকর জি তো মানে একবারে আবারে তটস্থ থাকতেন যে কিশোর কি করবে আর আমি, মানে তিনি লুটোপুটি খেতেন যে কিশোরটা কি করবে আর আমি কিভাবে কি করব।
1: এবং স্টেজে যখন কোনো অনুষ্ঠান থাকতো তো সেই মানে সেখানকার অর্গানাইজাররা রীতিমতো সন্ত্রস্ত যে এবার কি না কি কাণ্ড ঘটিয়ে ফেলবেন কিশোর কুমার। এবং স্টেজেতেও নানান ধরনের মজার কাণ্ড কারখানা করতেন। আর ওই যে তুমি বললে না যে মেয়ের গলা হুবহু নকল করতে পারতেন, মনে আছে চিল চিল চিল্লে কি কজরে সোনা হাফ টিকিটের গানটা, অসাধারণ অসাধারণ। মানে এই বিভিন্ন রকমের এই জিনিসগুলো আছে বলে, প্রাণ আছে বলে,
0: প্রাণ আছে, এটা সবচেয়ে বড় কথা, প্রাণ আছে,
1: এই জন্যই তিনি চিরকিশোর।

0: ও, এক কাপ চা, দোয়াওটা এক কাপ চা দেখতে পেলাম।
1: অমিত কুমারের সুর, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা।
0: লেখা এই যে সিনেমা হলে চলে যেতেন মাঝে মাঝে, তা খান্ডোয়ার সিনেমা হলে মাঝে মাঝে তখন ইংরেজি ছবিও আসতো এবং ইংরেজি ছবিও দেখতেন কিশোর। এডি পোলোর

0: ছবি দেখতেই বেশি ভালোবাসতেন এবং ইংরেজি ছবির মিউজিক ভীষণ পছন্দ করতেন। বিশেষ করে আমেরিকান ফোক সিঙ্গারদের গান মুগ্ধ করত তাকে। তাদের মাটির গানে মন নেচে উঠত কিশোরের এবং এই কিংবদন্তি গায়কদের গান শুনেই ইয়েডলিংটা শেখা তার। কিশোর, হ্যাঁ, এই যে তুমি একটু আগে ইয়েডলিং এর কথা বলছিলে, তার ইন্সপিরেশন হচ্ছেন এই আমেরিকান সিঙ্গাররা। এবং কিশোর যখন মনস্থ করলেন যে তিনি ইয়েডলিং শিখবেন, আমেরিকান ফোক সিঙ্গারদের বেশ কিছু রেকর্ড আনিয়ে দিনের পর দিন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে ইয়েডলিং আয়ত্ত করে ফেললেন। বাড়িতে ঘন্টার পর ঘন্টা ইয়েডলিং প্র্যাকটিস করতেন। কিশোরী প্রথম ভারতীয় গায়ক যিনি তার বিভিন্ন গানে এই ইয়েডলিং এর ব্যবহার করেছেন। সুরে থেকেও কত সহজে ইয়েডলিং করা যায় কিশোরী কিন্তু প্রথম সেটা দেখিয়েছেন। এবং কিশোর কুমারদের যে খান্ডোয়ার বাড়ি, সেই বাড়িতে কিন্তু রেডিও ছিল এবং গান বাজনা শোনার একটা রীতিমতো রেওয়াজ ছিল, যেটা তাকে তৈরি করছিল তার গানের রাস্তাটা।
1: এবং কুঞ্জলাল গাঙ্গুলির একটা গ্রামোফোনও ছিল। গ্রামোফোনের লাল রঙের একটা চোঙা ছিল আর বেশ কিছু বাংলা এবং হিন্দি লাইট গানের রেকর্ড ছিল কুঞ্জলাল বাবুর সংগ্রহে। এছাড়াও ছিল উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং ইংরেজি গানের প্রচুর রেকর্ড। RP 78 RPM এর এই রেকর্ডগুলো একটা একটা করে বাজানোর আগে গ্রামোফোন ভালো করে দম দিয়ে নেওয়া হতো। তো গৌরীদেবী এবং কুঞ্জলাল বাংলা, হিন্দি, ভক্তিগীতি, ভজন ইত্যাদি খুব পছন্দ করতেন। তো গৌরীদেবী গ্রামোফোন শুনতে বেশি পছন্দ করতেন আর কিশোর কী করতেন, বাধ্য ছেলের মতো মায়ের পাশটিতে গিয়ে বসতেন। তবে গ্রামোফোনের থেকে রেডিও শুনতেই বেশি ভালো লাগতো তার। যে গানই হোক, সুরের সমস্ত ওঠা পড়া মন দিয়ে শুনতেন। মায়ের কাছে হারমোনিয়াম বাজানো শিখতেন, গৌরীদেবেরই হারমোনিয়াম। কিশোর উচ্চাঙ্গ সঙ্গীতও শুনতেন, তবে তার নিয়ে অতটা আগ্রহ ছিল না, বরং সহজ সরল মেলোডি ভালোবাসতেন তিনি। এইভাবেই ছোট থেকে কিন্তু একেবারে জমিটা তৈরি হচ্ছিল, যার একেবারে সোনার ফসল দেখলাম আমরা পরবর্তীকালে বিভিন্ন রকমের গানে। সেই সমস্ত গান আজকে যদিও গান দরিয়ে আধুনিক গান শোনানোর পালা, সেই কারণে আমরা কিশোর কুমারের বাংলা আধুনিক গান,
0: বাংলা আধুনিক গানগুলোই আমরা শোনাচ্ছি।
1: তবে সারাদিন আজকে রেডিও জুড়ে, FM জুড়ে নানান ধরনের কিশোর কুমারের গান শুনতে পাবেন, সেখানে মানে মন প্রাণ
0: ফিল্মি ফিল্মি নন ফিল্মি বাংলা হিন্দি সবটাই শুনতে পারবেন আপনারা। আমাদের দুটো চ্যানেলই যদি একটুখানি ফলো করতে থাকেন তাহলে সব শোনানো, মানে আশ মিটিয়ে শোনানো হবে আজকে কিশোর কুমারের গান। একবার কিশোর অশোক কুমারকে কিশোর কুমার জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা দাদামণি, উচ্চাঙ্গ সঙ্গীতে শিল্পীরা এরকম তান কেন করে বলুন তো? অশোক কুমার তার ভাইয়ের প্রশ্নের কোনো উপযুক্ত উত্তর দিতে পারেননি, তবে তিনিও সহজ সরল সুরই পছন্দ করতেন। তো আমরা আর একটা গান একটুখানি শুনে নেব, শুনে নিয়ে তারপরে সংবাদ বিরতিতে যাওয়ার সময় হবে, সংবাদ বিরতিতে যাব। এবং আর যে আরেকটা যে কথাটা বলে আমরা সংবাদ মানে গানে যাব, সেটা হচ্ছে স্কুলের পড়া ক্রমশ শেষ হয়ে আসছিল কিশোরের, কোনো রকমে গড়িয়ে গড়িয়ে উঁচু ক্লাসে উঠতেন। তবে কিশোরের থেকেও পড়াশুনোয় দুর্বল ছিলেন অনুপ, ভাইয়ের থেকে 5 বছরের বড়। কিন্তু বেশ কয়েকবার ফেল করার কারণে একসময় কিশোর তাকে ধরে ফেললেন,
1: একই সাথে একই ক্লাসে পড়তেন,
0: এবং দুভাই একসঙ্গে ম্যাট্রিক পাস করলেন। তখন তো ম্যাট্রিক ছিল,
1: একদমই তাই। আর অসম্ভব মিল ছিল, যেটা আমরা চেলদিকানাম গাড়ি দেখলেই বুঝতে পারবো যে একজনের মাথা থেকে বেরোচ্ছে আরেকজন ইমপ্লিমেন্ট করছে।
0: এবং তিনি বলেছেন যে মা ছিলেন আমার আদর্শ, অশোক কুমার এই কিশোর কুমার বলছেন যে মা ছিলেন আমার আদর্শ, তার মতো মা পাওয়া ভাগ্যের কথা। এই যে আমি এখন গান গেয়ে একটু নামটাম করেছি, এ কিন্তু আমার বাবা মায়ের আশীর্বাদ। বাবা গায়ক হিসেবে আমার প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি, মা দেখেছেন। আমার মাকে যে আমি কিছুটা সুখ আর আনন্দ দিতে পেরেছি, সেটাই আমার সঙ্গীত জীবনের অন্যতম বড় অ্যাচিভমেন্ট।

0: স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 11:59 হয়ে 26 সেকেন্ড। আমরা কথা বলতে বলতে চলে যাব সংবাদ বিরতিতে, তারপরে আবারও স্বপ্না নীলাঞ্জনে ফিরে আসছি গান্দুরিয়ায় কিশোর কুমারের জন্মদিনে স্পেশাল শ্রদ্ধার করে।
1: জন্মদিন স্পেশাল প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে স্বপ্না নীলাঞ্জনা থাকবে কিন্তু বেলা 1টা পর্যন্ত, আর এখন সময় সংবাদ বিরতির। তো আমরা সংবাদ বিরতিতে যাব। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আমাদের ছেড়ে আপনি কোথাও যাচ্ছেন না, জাস্ট 2 মিনিটের সংবাদ বিরতি।
2: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে সরকার। ভিডিওতে প্রধানমন্ত্রীকে পুরনো মুদ্রার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সরকার অনুমোদিত এক ক্রেতার পক্ষে প্রচার করতে দেখা যায়। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, পুরনো মুদ্রার প্রদর্শনীর জন্য প্রধানমন্ত্রী এমন কোনো সরকার অনুমোদিত ক্রেতার সমর্থন বা অনুমোদন করেননি। সংসদের বাদল অধিবেশনের কাজকর্ম ব্যাহত করার জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে আজ অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রশ্নোত্তর পর্ব ও শূন্যকালে কংগ্রেস এবং তার শরিক দলগুলি হই হট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিরোধীদের তুমুল হই হট্টগোলের জন্য লোকসভার অধিবেশন বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে, অন্যদিকে রাজ্যসভা বেলা 12টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। লোকসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিল পেশ করবেন। এছাড়া কর সংক্রান্ত ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 ও অ্যাপ্রোপ্রিয়েশন নম্বর 3 বিল 2026 সভায় পেশ করবেন অর্থমন্ত্রী। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশ

0: গ্ল লেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 122তম জন্মদিনে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। আজ সকালে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দক্ষিণ কোরিয়ার আসানে আজ শুরু হওয়া WBF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোরিয়া মাস্টার্স 2026-এ ভারতের খেলোয়াড়রা তাদের অভিযান শুরু করবেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আহা, কি সুন্দর গান! আমরা কিশোর কুমারের চরিত্রের নানান মজার দিক নিয়ে কথা বলছিলাম। মজার মানুষ কিশোর কুমার কাজের সময় কিন্তু ছিলেন সাংঘাতিক সিরিয়াস, সে কথা জানিয়েছেন মেগাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষ। 1946 সালে বাপ জ্যাঠামশাইয়ের প্রতিষ্ঠান মেগাফোনের চেয়ারে বসেছিলেন কমল ঘোষ, কিছুটা বাধ্য হয়েই। তো কিশোর কুমারের বৈচিত্র্যময় জীবনের নানা ঘটনার সাক্ষী কমলবাবু। সংখ্যার বিচারে কিশোর কুমারের হাতে গোনা রেকর্ড বেরিয়েছে মেগাফোন থেকে, কিন্তু যে কটা বেরিয়েছে সে কটাই কিন্তু সুপার মেগা হিট। একবার দুর্গাপুজোর আগে কিশোর কুমারের ফোন এলো মেগাফোনের অফিসে। কমলবাবু তড়িঘড়ি দৌড়ালেন তখনকার বম্বেতে। কিশোর কুমার ডেকে পাঠিয়েছেন, কি জানি কি বিশেষ আলোচনা, কোনো রকম ভূমিকা নয়। দেখা হতেই কিশোর কুমার সোজাসুজি প্রস্তাব দিলেন, আমি এবার আপনার কোম্পানি থেকে পুজোর বাংলা গান করব, রাজি আছেন? কিশোর কুমার তখন HMV-র বাঁধা শিল্পী, তিনি আগ বাড়িয়ে প্রস্তাব দিচ্ছেন এত হাতে চাঁদ পাওয়ার মতো। তো কলকাতায় ফেরার পথেই কমলবাবু ভেবে নিলেন যে কিশোর কুমারের নতুন রেকর্ডের সুর সৃষ্টির দায়িত্ব দেবেন হেমন্ত মুখোপাধ্যায়কে। হেমন্ত মুখোপাধ্যায় তখন খুবই অসুস্থ, শয্যাশায়ী। কমল ঘোষের প্রস্তাব শুনে হেসে উড়িয়ে দিলেন, রেকর্ডিং, এই কিশোর কুমার, এই কিশোর কুমারের কথা দিয়েও হাজির হয়নি, এরকম অজস্র নজির আছে, আবার ওর জন্য গান করব, আমায় বেগার খাটাবে কেন বলো তো? তো কমলবাবু জোড়াজুড়ি শেষ হতে হেমন্ত রাজি হলেন। প্রথমে ঠিক হয়েছিল গৌরীপ্রসন্ন মজুমদারকে দিয়ে গান লেখানো হবে, পরে লেখানো হলো মুকুল দত্তকে দিয়ে। চার চারটি গানের কথাই মন ছুঁয়ে যায়। সেই চারটে গান ছিল আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে,
1: যেটা দিয়ে আমরা
0: শুরু করেছি, কেনরুতি চড়লি গাড়ি,
1: চড়লি ওরে
0: বাবুদের জুড়ি গাড়িতে, সে যেন আমার পাশে আজও বসে আছে এবং চোখের জলের হয় না কোনো রং। বম্বেতে রেকর্ডিং এর সময় অবশ্য হেমন্ত মুখোপাধ্যায় নিজে উপস্থিত হয়েছিলেন অসুস্থ শরীরে। মেহবুব স্টুডিওতে রেকর্ডিং, এক একদিনে দুটো করে গান রেকর্ড করার কথা। কলকাতা থেকে কমলবাবু 1.5 কিলো মতো সাদা দই নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন, কারণ খেতে খুব ভালোবাসতেন তিনি,
1: দই খেতে ভালোবাসতেন। এবং রেকর্ডিং এর আগের দিন কিশোর কুমারের বাড়িতে পৌঁছে কমলবাবু কাজের লোককে বললেন ফ্রিজে দইটা রেখে দিতে, ভেবেছিলেন পরের দিন রেকর্ডিং এর পর কিশোর কুমারের হাতে দইটা তুলে দেবেন। আসলে খাদ্যরসিক হিসেবে তো কিশোর কুমারের সুনাম ছিল। তো কমলবাবুর মুখোমুখি হতেই তিনি জানতে চাইলেন কলকাতা থেকে কি খাবার এনেছেন। দই শুনে তো লাফিয়ে উঠলেন, এখনই খাবেন, পরদিন রেকর্ডিং আছে, তো কি হবে দই খেলে যদি গলা ধরে যায়? তো ওইসব কোনো ব্যাপারই
0: গুরুত্বই দিলেন না,
1: হ্যাঁ বললেন দই খেলে গলা ধরা তো দূরে থাক, আরো ভালো গান করা যায়। তো পরদিন তো রেকর্ডিং স্টুডিওতে বেশ ভয় ভয় হাজির হলেন কমলবাবু, কিশোর কুমারের গলা ধরলে তো লোকসান তাঁরই। তো যাই হোক, স্টুডিওতে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচলেন কিশোর কুমার, তার ঈশ্বর দত্ত কণ্ঠ নিয়ে হাজির। হেমন্তবাবুকে ফোন করেই তিনি কিশোর কুমারকে অনুরোধ করলেন, হেমন্তদা অসুস্থ, তবু আপনার রেকর্ডিং বলেই তো আসছেন, তো আপনার উচিত হবে যদি

0: স্টুডিওর গেট থেকে হেমন্তবাবুকে নিয়ে আসে। কিশোর কুমার সঙ্গে সঙ্গেই প্রস্তাবটা লুফিয়ে নিলেন। হেমন্ত কিশোরের এই ব্যবহারে সেদিন অবাক ও অভিভূত হয়ে পড়েছিলেন।
1: আমরা এই যে সুপার ডুপার হিট, মানে পুজোর যে গান, যে চারটি গান করেছিলেন, সেই চারটি গান সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছিল এবং প্রচুর পরিমাণ রেকর্ড বিক্রি হয়েছিল।
0: এবং একটা অদ্ভুত ব্যাপার, যখন কিশোর কুমার রেকর্ডিং করেছিলেন, যিনি রেকর্ডিস্ট তিনি ওকে করে দিয়েছিলেন, কিন্তু কমলবাবুর কথা খুঁতখুঁতে লাগছিল। তিনি বলেছিলেন যে কিশোর কুমার গান গাইলে যদি গায়ে কাঁটা না দেয় তাহলে
1: সেই গানটা,
0: সেটা কিশোর কুমারের গান হয় না। এই কথাটা কিশোর কুমার লুফে নিয়েছিলেন এবং পরের আরেকটা টেকে তিনি যখন গানগুলো গেয়েছিলেন, কমলবাবু নিজের গায়ে কাঁটা দিয়েছিল।
1: তো আমরা সেই কাঁটা দেওয়া গানগুলোর মধ্যে থেকে
0: দুটো গান
1: কেন রে তুই চোর লিগাড়ি আগে শোনাই। হ্যাঁ,
0: কেন রে তুই চোর ডিওরে
1: বাবুদের জুড়ি গাড়িতে। হ্যাঁ হ্যাঁ।

0: এই যে চারটে গানই সুপার ডুপার হিট হলো, চারিদিকে হই হই পড়ে গেল।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ সুর, মুকুল দত্ত এবং স্বপন চক্রবর্তী,
0: হ্যাঁ, এদের, এবং চারিদিকে হইচই পড়ে গেল, বিক্রি রেকর্ড হলো, যেটা একটু আগে বলছিলাম। এবং সাফল্যের প্রতি ন্যাচারালি সকলের দুর্বলতা থাকে, তো আমার পূজার ফুলের জনপ্রিয়তাই সম্ভবত কিশোর কুমারকে আবার মেগাফোন মুখী করে তুলল। পরের বছরও কমলবাবুদের পরিকল্পনায় নতুন আধুনিক গানের রেকর্ড করলেন কিশোর কুমার। এবার আর হেমন্ত মুখোপাধ্যায়কে পাওয়া গেল না, সুর দিলেন দুজন, বাসু চক্রবর্তী এবং মনোহারি সিং। বাসু মনোহারির সে সময় বোম্বেতে বেশ নাম ডাক, গান লিখলেন মুকুল দত্ত। চারটে গান ছিল রেকর্ড সেই রেকর্ডটিতে, তোমায় পড়েছে মনে, মন জানালা খুলে দেনা, আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি, এবং জড়িয়ে ধরেছি যারে,
1: এই যে আমার নয়
0: সে, হ্যাঁ, এই চারটে গান বেরোনোর পরে সেটাও কিন্তু একটা সাংঘাতিক রকম একটা আলোড়ন তৈরি হয়েছিল এবং রেকর্ড তৈরি হয়েছিল। তো আমরা পরপর দুটো গান একটু শুনে নি, চারটে গানই শুনবো, তার মধ্যে
1: এই গানগুলো না ছাড়া যায় না,
0: হ্যাঁ,
1: শুনলেই মনে হয় যেন শুনি শুনি। প্রথমে দুটো শুনে নি,
0: হ্যাঁ, মন জানালা খুলে দেনা দিয়ে শুরু করি,
1: একদম।

0: কিন্তু ভালোবাসার নাম নিতে তার যে মুহূর্ত সেকেন্ড লাগতো না, তিনি যে আটমোস্ট একজন মানে জলজ্যান্ত মানুষ বলতে বলতে যা বোঝায়, প্রাণবন্ত জলজ্যান্ত মানুষ
1: এবং রোম্যান্টিক
0: ফলে তিনি বললে কি হবে, তাকেও সবাই ভালোবাসবে এবং তিনিও ভালো।

0: এসেছেন, সেরকম একটা গল্প, মানে সেই সূত্রপাতটা একটু আমরা শোনাতে পারি মধুবালা প্রসঙ্গে।
1: একদিন কিশোরের মাথায় দুষ্টু বুদ্ধি একটা চাপলো যে মধুবালাকে ভয় দেখাতে হবে। তো তিনি জানতেন যে শুটিং শেষ হওয়ার পর মেকআপ তুলতে মধুবালা একবার মেকআপ,
0: হ্যাঁ ওই মহল ছবির শুটিং চলছিল,
1: তো কি করেছেন, একটা বাঘের মুখোশ পরে করিডোরের এক কোণে প্রায় অন্ধকারের সঙ্গে মিশে দাঁড়িয়ে রইলেন কিশোর। এদিকে সময় কাটছে, মধুবালার দেখা নেই, মশার কামড় খেয়ে খেয়ে কিশোরের তো দপারপা অবস্থা। তবুও মশার কামড় খেয়ে কিশোর ঠায় দাঁড়িয়ে রইলেন অপেক্ষায়। এবার অপেক্ষার পালা শেষ হলো, মধুবালা এমনিতেই গুনগুন করে গান গাইতেন, তো সেই গান শুনে কিশোর বুঝতে পারলেন যে এইবার আসছে মেকআপ রুমের দিকে, না সঙ্গে কেউ নেই। তাহলে কথা বলতে বলতে আসতেন, একাই আসছেন মধুবালা। তো যেই না মেকআপ রুমে ঢুকবেন, অন্ধকারের ভেতর থেকে মুখোশ পরা কিশোর হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালেন, তারপরে মুখে বাঘের মতো গর্র। ব্যাস, এইরকম ঘটনায় যে কেউ ভয় পেয়ে যাবে, ঘুটঘুটে অন্ধকার, বাঘের মুখোশ আর গর্রর মানে আওয়াজ। মধুবালা তো প্রাণ ভয়ে চিৎকার করে উঠলেন এবং পিছন ফিরে করিডোর দিয়ে দৌড়তে শুরু করেছেন। তো চিৎকার শুনে স্টুডিওর অনেকেই মুহূর্তের মধ্যে করিডোরে এসে জড়ো হয়ে গেছেন। আর মধুবালা কি মানে উত্তেজনায় দরদর করে ঘামছেন, সুন্দর মুখ শুকিয়ে কাট, কথা বলার শক্তি নেই। কি মানে কি হয়েছে জানতে চাইলে শুধু ইশারা ওইটা দেখাচ্ছে, মেকআপ রুমটা মানে কথাও বলতে পারছেন না, এত ভয় পেয়ে গেছেন। তো ততক্ষণে
0: কিশোর কুমার তো হাসতে হাসতে চলে এসেছেন বাইরে, এবং যখন কিশোর কুমারের খুব মজা লেগেছে, মধুবালা তো রেগে চোটে ফায়ার, তিনি কিছুতেই কথা বলবেন না, প্রচণ্ড খেপে গেছেন এবং তিনি দাদামণির কাছে গিয়ে নালিশ করলেন যে এই করেছে। দাদামণি তখন কি করে, বাইকে প্রচণ্ড বকলেন। তো একজন মানুষ মানে কি ছেলে মানুষই বলো তো, যে মানে বাঘের মুখোশ পরে কাউকে ভয় দেখানো, এটা আমার তোমার মাথায় কখনো আসবে?
1: এবং ন্যাচারালি ওরও অন্ধকার জায়গার মধ্যে এসে, আর যেহেতু এডলিংটা খুব ভালো করতে পারতেন, গরম আওয়াজটা একেবারে ন্যাচারাল, সুতরাং মানে এই ব্যাপারগুলো একটা অসাধারণ। তো আমরা কি আবার গানে চলে যাব, সেই সেই গানগুলো শুনি যে পুজোর গানের দুটো শুনেছি আমরা, এখনও দুটো বাকি আছে, জড়িয়ে ধরেছি যারে সে আমার নয় আর চোখের জলে, তো জড়িয়ে ধরেছি শুনি আগে, শোনার লোভ সামলানো যাচ্ছে না গানগুলো।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

এইবার একটা মজার গল্প, যে গল্পটি উপহার দিয়েছেন দেবানন্দ। দেবানন্দ জানাচ্ছেন এই গল্পটা, যে একবার কিশোর কুমার, গুরুদাত, গীতা দত্ত এবং দেবানন্দ পাওয়াই লেকে, মুম্বাইয়ের পাওয়াই লেকে মাছ ধরতে গেছেন। তো কিশোর কুমার তো খুব অস্থির স্বভাবের, ছিপ ফেলে বেশিক্ষণ মানে ফাতনার দিকে তাকিয়ে বসে থাকা তার পক্ষে অসম্ভব ছিল, তো বরাবরই ছটফটে। তো আগের দিন রাতে ওর সঙ্গে মাছ ধরা নিয়ে দেবানন্দ একটা বাজি লড়েছিলেন। কিশোরকে বলেছিলেন, কাল পাওয়াই লেকে যে সব থেকে বড় মাছটা ধরবে তাকে সবাই মিলে পেট চুক্তি আমরা খাওয়াবো। তো কিশোর কুমার এই চ্যালেঞ্জটা বেশ খোশ মেজাজেই নিয়ে নিলেন, এবং কিশোরের মাছ ধরার দৌড় দেবানন্দ জানতেন,

0: তিনি নিশ্চিত অন্তত ওকে আমার খাওয়াতে হবে না। কিন্তু কিশোরের যে অন্য মতলব ছিল সেটা এরা কেউ ঘৃণা করেও টের পায়নি। লেকের ধারে গুরুদাত, কিশোর এবং দেবানন্দেরা আলাদা আলাদা জায়গায় ছিপ এবং মাছের চার নিয়ে বসে গেছেন। তো দেবানন্দ দূর থেকে নজর রাখছেন কিশোর কি করে, কিন্তু ভুলটা দেবানন্দই করেছেন। তিনি বলছেন যে নেচার স্কল অর্থাৎ প্রকৃতির ডাকে ছাড়া দিয়ে তিনি ছিপ গুটিয়ে মাত্র দু তিন মিনিটের জন্য কিছু জঙ্গলের মতো একটা জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে আবার লেকের ধারে ফিরে এসে ছিপ ফেললেন। এবং এর কয়েক সেকেন্ডের মধ্যে কিশোর চিৎকার শুরু করে দিল, দেব দেব মেরা ছিপ মে মছলি পাকড়া, মালুম হতা বড়া মছলি, দেব তুই ইধারা ইধারা, এই বলে চিৎকার করতে শুরু করলেন। কিশোরের চেঁচামেচিতে গুরুদাত এবং দেবানন্দের মাছ ধরা মাথায় উঠল এবং তারা দেখলেন যে কিশোর খুব কসরাত করে মাছটাকে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলছে, মোটামুটি বড় মাছ। সেদিন তার কপাল খারাপ, অর্থাৎ দেবানন্দ বলছে সেদিন আমার কপাল খারাপ, একটাও মাছ ছিপে বাঁধতে পারলাম না। গুরু ও খুচরো কাঁচরা কয়েকটা মাছ ধরেছিল যার একটাও পাতে দেওয়ার মতো না। সেদিন আমাদের তিন বন্ধুর মধ্যে কিশোরই জিতেছিল, তবে আমার মনে কিন্তু একটা খটকা ছিল, কিশোর সাত তাড়াতাড়ি বড় একটা মাছ ধরল কিভাবে?
1: আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে কিশোর কুমার বিরাট চালাকি করে এই কাণ্ডটা ঘটিয়েছিল, সেটা অবশ্য কিশোর কুমারই পরে দেবানন্দকে বলেছিলেন। তো বম্বের মতো জায়গায় এক রাতের মধ্যে একটা জ্যান্ত রুই মাছ জোগাড় করে সেটা বাঁচিয়ে রেখে কাউকে এতটুকু জানতে না দিয়ে কিশোর সঙ্গে নিয়ে যায়, এবং মাছ ধরার সময় দেবানন্দের কয়েক মিনিটের অনুপস্থিতিতেই কাজে লাগায়। সে জ্যান্ত মাছটাকে খুব দ্রুত ছিপে গেঁথে জলে ছেড়ে দেয় কিশোর, এবং ওর পক্ষেই সবার চোখকে ফাঁকি দিয়ে এভাবে বুদ্ধ বানানো সম্ভব। ওই যে আমরা বলি না যে মানুষের, সব মানুষের মধ্যেই একটা শিশুসুলভ মন বাস করে।
0: যেমন ধরো তিনি একটু আগে ভয় দেখাচ্ছেন একে, আমাদের
1: মধুবালা,
0: হ্যাঁ মধুবালাকে তিনি ভয় দেখাচ্ছেন, তখন তো তিনি রীতিমতো ম্যাচি ও সঙ্গীত শিল্পী হিসেবে তার যথেষ্ট নাম।
1: আবার এখানে বন্ধুদেরকে বোকা বানাচ্ছেন,
0: বোকা বানাচ্ছেন,
1: চির কিশোর তিনি, চির নবীন তিনি, তার মনের মধ্যে না একটা ছোট্ট কিশোর সবসময় লুকিয়ে থাকতো।

0: আহা হা হা, কি দারুণ দেখতে। এ কথা বোধ হয় সমস্ত বাঙালি মেয়েরাই নিজেদের সম্পর্কে এই গান শুনেছে আর ভেবেছে যে আমাকে নিয়ে এই গান গাওয়া। কিশোর কুমারকে নিয়ে রাহুল দেব বর্মন এবং মান্না দে দুজনেই তাঁদের মতো করে স্মৃতিচারণ করেছেন। আর ডি বর্মন, তিনি কিশোর কুমারের কথা উঠতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন, বলেছিলেন যে কিশোরদা যে কত বড় গায়ক, দু চার কথা বলে সেটা বোঝানো সম্ভব নয়। উনি আমার সব ধরনের গান গেয়েছেন, সঙ্গীত পরিচালক হিসেবে এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট। আর মান্না দে বলছেন, কিশোর কুমারকে অত্যন্ত স্নেহ করতেন মান্না দে। কিশোরকে নিয়ে কত কি বলবো বলুন, ওর মতো প্রতিভাবান গায়ক এবং অভিনেতা আমাদের দেশে বড় একটা জন্মায়নি। কিশোর গান ধরলেই সেই গান একেবারে অন্য মাত্রায় পৌঁছে যেত। এবং সত্যজিৎ রায়ের ছবিতে গান করেছেন কিশোর কুমার। সন্দীপ রায়ও কিন্তু তাকে নিয়ে স্মৃতিচারণায় যা লিখছেন সেটা সত্যি, আমি আপনি যা ভাবি এদেরও ভাবনাটা ঠিক সেরকমই।
1: সন্দীপ রায় তিনি বলছেন যে কিশোর কুমারকে নিয়ে তিনি একটা মানে ভিডিও ছবিও করেছিলেন, এবং সেইখানে কিশোর কুমারকে নিয়ে তার ছোটবেলার বন্ধু বান্ধবদের স্মৃতিচারণ রয়েছে, গায়ক অভিনেতা কিশোর কুমারের এবং তার অনেক ঘরোয়া জীবনের কথাও উঠে এসেছে। তো সন্দীপ রায় বলেছিলেন, ঈশ্বর দত্ত কণ্ঠস্বর ছিল কিশোরদার, ফলে গায়ক হওয়ার জন্য তাকে বিশাল পরিশ্রম করতে হয়নি। ছোটবেলা থেকেই আমি কিশোরদার গান শুনে আসছি, এখনো যখন ওর গান শুনি এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করি। এরকম দরাজ গলা আমি শুনিনি, একেবারে খোলা গলায় গাইতেন। সত্যি বলতে কি, মাইকের

দরকার হতো না। আসলে সন্দীপ প্রায় নিজেই বলেছিলেন যে কিশোর কুমার কেন এত জনপ্রিয়, যে কিশোর যে সমস্ত গান গেয়েছেন সেগুলো এত শ্রুতিমধুর যে বারবার শুনতে ইচ্ছে করে, সেই গানগুলো কখনো পুরনো হবে না। সেই কারণেই কিশোর কুমার আজও এতটা জনপ্রিয়।

0: অল্প অল্প না, আমরা অনেকটা অনেকটা ভালোবেসেছি, বেসে চলেছি এবং বাসবো। আগামী প্রজন্ম জেন বিটা জেন আলফা তারাও ভালোবাসবে। এই কণ্ঠকে ভালো না বেসে পারা
1: যায় না।
0: আসলে কিশোর কুমার থেকে যাবেন আরও বহু দিন, তিনি থেকে যাবেন কারণ তিনি মৃত্যুঞ্জয়ী, চিরকালীন তার কণ্ঠের আবেদন, আজও যা সীমাহীন। কিশোর তো নিজেই গিয়ে গেছিলেন যে আসমাকে নিচে হাম আজ আপকে পিছে, সত্যি আকাশের সীমাহীন উদাস বাতাবরণের তলায় তিনি আজও রয়েছেন আমাদের সঙ্গে, থাকবেন যতদিন না আরও একটি ওই ধরনের কণ্ঠ আরও উন্নততর প্রতিশ্রুতি নিয়ে না হাজির হচ্ছে। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের অগণিত ভক্ত ছড়িয়ে আছেন সারা বিশ্বজুড়ে। এই মহান গায়ক ও অভিনেতা সম্পর্কে এই দু ঘন্টা সময়ে পুরোটা ধরা সম্ভব নয়,
1: অসম্ভব।
0: তার এক আঁচলাও আমরা তুলতে পারিনি, তার জীবনের এত বৈচিত্র্য, এত ঘটনাবহুল তার জীবন।
1: চেষ্টাটুকু করেছি গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো করে,
0: একদমই তাই, একদমই তাই। এবং কিশোর কুমারের গাওয়া পবিত্র পাপী ছবির একটি গানকে যদি আজকে এই চলে যাওয়ার মুহূর্তে আমরা একটু স্মরণ করি, বোধ হয় খুব কিছু ভুল হবে না। তেরি দুনিয়া সে হোকে মজবুর চলা মে বহত দূর বহত দূর বহত দূর চলা।
1: পার্থিবভাবে দূরে গেলেও মনের একেবারে কাছটিতে রয়ে গেছেন তিনি, বুকের বাঁ পাশে সবসময় আছেন তার সেই অনবদ্য কণ্ঠ নিয়ে। আমরা জানি সবাইকে একদিন পৃথিবী ছেড়ে বহু দূরে এক অজানা জায়গায় চলে যেতে হবে। কিশোর কুমারও গেছেন, তবে তিনি আছেন গানে গানে, গানে গানে তিনি অমর হয়ে রয়েছেন আমাদের মনে, চিরকাল থাকবেন। আর তাই FM রেইনবোর তরফ থেকে গান দরিয়ায় স্বপ্না নীলাঞ্জনার পক্ষ থেকে এই অমর গায়ককে জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানালাম আমাদের পক্ষ থেকে। আমরা জানি আপনারা সকলেই শ্রদ্ধায় নত হচ্ছেন আজকে তার জন্মদিনে। পাখি উড়ে যাবে অনেক দিন আগেই, কিন্তু
0: তার সকালের গেয়ে ওঠা যে গান, সে গান ওই সকালের আলো ছড়িয়েই সঙ্গীত পিয়াসী সমস্ত মানুষের হৃদয়ে হৃদয়ে মনে মনে জায়গা করে নেবে, কারণ তিনি চিরকিশোর,
1: চিরনবীন তার কণ্ঠস্বর। শেষ করলাম গান দরিয়া, কথা হবে আবারও নাটকের দুপুরে, ঠিক দুপুর দুটোয়। ছিলাম আপনাদের সাথে স্বপ্না আর
0: নীলাঞ্জনা, চলে আসবো নাটকের দুপুর নিয়ে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন। নমস্কার।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দল অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে, তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান। সংসদের বাদল অধিবেশনের কাজকর্ম ব্যাহত করার জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে আজ অভিযোগ এনেছে বিজেপি। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রশ্নোত্তর পর্ব শূন্যকালে কংগ্রেস এবং তার শরিক দলগুলি হই হট্টগোল করে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আর সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে সরকার। ভিডিওতে প্রধানমন্ত্রীকে পুরনো মুদ্রার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সরকার অনুমোদিত এক ক্রেতার পক্ষে প্রচার করতে দেখা যায়। সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইন পরিবর্তনের লক্ষ্যে খসড়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দু চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSI 100% শুদ্ধ দাবি করা পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমির শাহী সহ বিভিন্ন দেশ আলোচনায় বসার অনুরোধের পর পিছিয়ে আসে আমেরিকা। এই মুহূর্তের খবর শেষ হলো।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয় বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। লোকসভার অধিবেশন বেলা ১১টায় শুরু হওয়ার পর বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সংসদ ভবনে উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উপভোক্তা খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল ২০২৬ আওতায় কোনো রাজ্য সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শূন্যকালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল ২০২৬ খসড়ার উপরে রাজ্য সরকারগুলির পরামর্শ চাওয়া হয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI ১০০% শুদ্ধ দাবি করা পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য ১০০% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। ওড়িশার মহানদী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত হাজার হাজার মানুষ এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ তার বিতর্কিত মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, গতকাল কাবেরী নদীর জল বিবাদকে ঘিরে DMK কৃষকদের প্রতিবাদ আন্দোলনে নিয়ে উদয়নিধির মন্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় শাটলাররা তাদের অভিযান শুরু করেছেন। পুরুষদের সিঙ্গলসের কোয়ালিফায়ার রাউন্ডে জাপানের সোগো ওগাওয়ার কাছে ২১-১০, ২১-১৭ ব্যবধানে হেরে গেছেন ভারতের তুষার সুবীর। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে নাটকের দুপুর।

0: আজকের নাটক আবিষ্কার। কাহিনী সুবোধ ঘোষ, বেতার নাটক রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস। আবিষ্কার।
1: চলুন প্রিয়নাথ বাবু, অন্য কোথাও গিয়ে বসি। কি অসভ্যতা করছে দেখছেন তো?
2: ও তো বীরেন, ইলেকট্রিশিয়ান বীরেন।
1: চিনি চিনি, ওকে হাড়ে হাড়ে চিনি। আমার পয়সায় তো কদিন সিনেমা দেখেছে, ঘুরঘুরো করেছে, শয়তানের এক শেষ। চলুন। চলুন প্রিয়নাথ বাবু, নিরিবিলিতে কোথাও গিয়ে একটু বসি। আপনাকে অপমান করলে আমার কিন্তু খুব খারাপ লাগবে।
2: বলছিলাম যে মানে এবার বাড়ি ফিরলে হতো না?
1: মা, সবই তো সন্ধে হয়েছে এখনই।
2: হ্যাঁ মানে শুনুন, মানে ওই বীরেনরা যে।
1: বুঝেছি, বেশ চলুন, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে না হয় যাবেন?
2: নিশ্চয়ই চলুন।
1: আপনি কিন্তু বেশ মুখচোরা মানুষ, কিরকম যেন ভিতু ভিতু।
2: না মানে কি যে বলবো, মানে
1: বাবার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে।
2: পছন্দ মানে?
1: মানে পছন্দ, দু একজনকে তো বলেও ফেলেছে, প্রিয়নাথের সঙ্গে অতসীর।
2: না না না, এ কি বলছেন?
1: অন্য কানে দেখতে পাচ্ছি না, মুখটা নিশ্চয়ই লজ্জায় আপনার একেবারে লাল হয়ে গিয়েছে।
2: না মানে আমি মানে আপনার বাবা প্রতুল বাবু। আচ্ছা ওই যে শচীন নস্কর বললো, ও কি
1: নামটা দেখছি আপনার মাথায় একেবারে ঢুকে গিয়েছে। শচীন মানে আমাদের ওই পেপার মিলের ওই ছোড়াটা, আরে ল্যাবরেটরিতে কাজ করে, আমার পেছনে লেগেছিল।
2: ও
1: বললেন না পরের ছবিটা আমরা কবে দেখতে যাব?
2: না মানে আমি ফোদের সময় পাবো না মিস বিশ্বাস, মানে কাজের যা চাপ।
1: ও সময় ঠিক তৈরি হয়ে যাবে, কবে বলুন?
2: সময় মানে মানে আমার খুব একটা ভালো লাগে না সিনেমা দেখতে।
1: প্রিয়নাথ বাবু,
2: আমি আমি আসি মিস বিশ্বাস, কিছু মনে করবেন না।
1: প্রিয়নাথ বাবু,
3: অতসী, আরে কই রে, আমার যে বেরোবার সময় হয়ে গেল।
1: হয়ে গেছে বাবা, আসছি।
3: ও নাকে মুখে দুটো গুজে পড়ি মরি করে ছুটতে হবে, আর যা দিবি দে না।
1: এক হাতে সব তো আমাকে করতে হয় নাকি? রোদ বেরোবার সময় এমন তাড়াহুড়ো করো না বাবা।
3: কি করবি বল মা, তোর মা থাকলে। হ্যাঁ আর আর কদিন, বড় হয়েছিস, এবার তোর বিয়ের ব্যবস্থাটা করে ফেলতে পারলে। আচ্ছা তারপর, তারপর আমার কি উপায় হবে বলতো?
1: সে তখন ভাবা যাবে, চুপ করে খাও তো।
3: হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। আচ্ছা ইয়ে অতসী, বলবো বলবো করছি কদিন, মানে আমার মনে হয়েছে বলে বলছি, প্রিয়নাথ তোকে খুব পছন্দ করে তাই না?
1: তোমার দেরি হচ্ছে না কি?
3: সে হোক সে হোক, তুই বল, আমাকেই তো বলবি প্রিয়নাথ তোকে।
1: তুমি থামবে বাবা?
3: না মানে লোকে তো বলা বলি করে, বল আমাকে বল।
1: কি বলবো?
3: তোকে প্রিয়নাথ তো খুব পছন্দ করে না?
1: না
3: না
1: না, এবার থামবে।
3: ও আমি ভেবেছিলাম
1: একি উঠে পড়লে যে।
3: আর খেতে গেলে চলবে না, এক্ষুনি বেরুতে হবে। তার মানে প্রিয়নাথ তোকে?
1: না না বলছি তো না, লোকে হাসা হাসি করে কাঁদতে কি? হ্যাঁ কার কি?

0: তাড়াতাড়ি যে চলে যাব, বৃষ্টিটা তেমনি শুরু হয়েছে, কতক্ষণে যে থামবে ভাল লাগছে না, কেমন যেন ভয় ভয়ও লাগছে। আজ কাউকে বলবো? প্লিজ একটু পথ এগিয়ে দিন, সেই উপায়ও তো নেই, আবার রাত বাড়লে বাবা ওদিকে ভাববেন। কি ঠান্ডা লাগছে রে বাবা, লোকজন তো কমে আসছে।
1: আরে অত শীতে ভিজে, চিনতে পাচ্ছেন? বৃষ্টি যেরকম শুরু হয়েছে না,
0: দেখুন না আমিও কি মুশকিলে পড়েছি। আচ্ছা আপনি আমার নাম জানলেন কি করে বলুন তো? মিলের বাবু কলোনিতে থাকেন নাকি আপনি?
1: না না না, কলোনিতে নয়, তবে ওই কাছেই থাকি আর কি।
0: কিন্তু আমাকে চেনেন কি করে?
1: হ্যাঁ মানে আপনি তো ওই আমাদের প্রতুল বাবুর মেয়ে।
0: ও বাবা, আমার তো অনেকেই আপনি জানেন দেখছি। আর আপনি?
1: আমি আমি হচ্ছি পরেশনাথ দত্ত।
0: ও কিন্তু এখন কি করি বলুন তো, বাড়ি ফেরাটা যে
1: একা আছেন।
0: হ্যাঁ
1: মানে সঙ্গে কেউ কি নেই আপনার?
0: সঙ্গে মানে না নেই, কি করে যে বাড়ি ফিরবো?
1: বৃষ্টির রাত, তাতে আবার ঘন অন্ধকার, একা একা এত পথ হেঁটে যেতে কোনো অসুবিধায় যদি বোধ করেন।
0: অসুবিধা মানে রীতিমতো ভয় ভয় করছে।
1: এভাবে একা আপনি আবার প্রতুল বাবুর মেয়ে, মানে বলছিলাম কি যদি বলেন বৃষ্টি কমলে আপনাকে না হয় আপনার বাড়ি পর্যন্ত মানে এই।
0: সত্যি বলছেন? আপনি নিজের ইচ্ছে কষ্ট করে এই দুর্যোগে?
2: আপনি এখানে দাঁড়িয়ে কেন মিস বিশ্বাস?
0: কে? ও কি গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে কথা বলছে ইঞ্জিনিয়ার অভিলাষ চৌধুরী, মিলের ম্যানেজারের ছেলে? আমাকে
2: বৃষ্টিতে আটকে পড়েছেন নিশ্চয়ই?
0: আমাকেই তো বলছেন। হ্যাঁ কিছু বিপদে পড়েছি, কাইন্ডলি যদি আপনার গাড়িতে মানে কি করে বাড়ি ফিরবো তাই ভাবছি, যদি আমাকে একটু বাড়ি পর্যন্ত।
2: আরে আসুন না, উঠে আসুন।
0: আপনি না এলে কি অসুবিধায় যে পড়তুম? পাটনা থেকে ফিরছেন বুঝি?
2: হ্যাঁ স্টেশন থেকেই আসছি, ড্রাইভারকে ছেড়ে দিলাম।
0: কি যে ভয় করছিল আমার, কলোনি ক্লাব এ সময় নিশ্চয়ই খুব জমজমাট থাকবে, ওখানে যদি একবার নামতে পারতাম দেখতো সবাই, নিন্দুকরা দেখতো আমি ইঞ্জিনিয়ার অভিলাষ চৌধুরীর গাড়ি থেকে।
2: সিনেমা দেখলেন?
0: হ্যাঁ হ্যাঁ মানে খুব ইচ্ছে হলো আজ। আপনি সিনেমা দেখেন?
2: সময় হয়ে ওঠে না, কাজের এত চাপ থাকে যে।
0: বীজ তৈরি করেন বুঝি?
2: ওইসব আর কি।
0: অফিসার বাংলোর সেই অভিলাষ চৌধুরী, কতদিন গিয়েছি এর বোন পারুলের পিয়ানো শুনতে এদের বাংলো বাড়িতে, মুখ তুলে বোধ হয় তাকায় নি অভিলাষ, শুধু বলেছে ভেতরে যান মিস বিশ্বাস, পারুল আছে। তারপর গল্প করেছি পারুলের সঙ্গে, ওর পিয়ানো শুনেছি, আর কত কত দূর থেকে দেখেছি অভিলাষকে। আচ্ছা আচ্ছা, এমন তো হতে পারে আমাকে পছন্দ করতো ওই অভিলাষ, হতেও তো পারে। আমি শুধু ভয়ে সংকোচে দুঃসাহস করে কোনোদিন কোনো অনুরোধ তাকে করতে পারিনি, যদি পারতাম।
2: বৃষ্টিটা থামল?
0: শুনুন শুনুন, ওই ক্লাবটার সামনে একটু থামবেন, বাবা আছেন কিনা দেখে নেব।
2: শিওর শিওর।
0: চলুন, বাবা নেই।
2: আচ্ছা
0: অনেকদিন পারুলের পিয়ানো শুনিনি,
2: তো যেতে তো পারেন একদিন।
0: তা তো পারি। আরে এই অভিলাষকে এতদিন আমি বুঝতে পারিনি, কোথাকার কোন বীরেন ইলেকট্রিশিয়ান ছোঁড়া, তারপর সুচিন, কে আন্তরিকভাবে বললো অভিলাষ, যেতে পারেন তো? পারি তো, যেতে তো পারি, যাব, নিশ্চয়ই যাব। ও এসে গেছি, কি বলে যে ধন্যবাদ দেবো আপনাকে।
2: থাক থাক, ধন্যবাদ আর নাই বা দিলেন।
0: আসুন না, একটু চা খেয়ে যাবেন?
2: মন্দ হতো না, তবে কালি আবার চলে যেতে হবে কিনা।
0: ও
2: আজ থাক, চলি।
3: ভালো থাকবেন, চলি, আবার দেখা হবে।
0: হ্যাঁ, আবার দেখা হবে।

অভিলাষবাবুকে কাল একটু সাহস করে বলতেও পারলাম না, এ পথেই তো যাবেন কাল, দুদণ্ড ঘুরেই না হয় যাবেন। নিজেকে ছোট ভাবতে ভাবতে দিন দিন আমি এত ভীরু হয়ে পড়ছি। ভীরু নাকি বুদ্ধিহীন? ছি ছি ছি। আচ্ছা আচ্ছা, এখনো নিশ্চয়ই চলে যাননি অভিলাষবাবু? হঠাৎ যদি এই সকালবেলায় তার সামনে গিয়ে পড়ি, বিহায়া ভাববেন না তো? না না, তা কেন ভাববেন? নিজেই তো কাল বললেন যাবার কথা, পারুলের কাছে বললেন বলেই তো যাচ্ছি। লক্ষ্য তিনি হলেও উপলক্ষ তো পারুল। আমি শুধু শুধু ওই তো তিনি বোধহয় বেরিয়ে পড়ছেন, ওই তো গাড়িটা।

0: পাটনায় ফিরছেন বুঝি?
1: আরে আপনি যে আসুন।
0: চলে এলাম, পারুল আছে?
1: হ্যাঁ হ্যাঁ আছে, ভেতরে যান।
0: হ্যাঁ যাই, কাল এসে আজই চলে যেতে হবে?
1: থাকবার আর উপায় কই, বড় একটা ব্রিজের কাজ চলছে, অনেক রকম হ্যাপা।
0: আপনার উপরই বুঝি সব দায়িত্ব?
1: বলতে পারেন সবটাই। এক মিনিট, বক্সি বক্সি, দেরি করো না, ট্রেনটা ফেল হলে মুশকিল হবে। সরি মিস বিশ্বাস, গাড়িতে উঠে পড়ছে, কিছু মনে করবেন না, আপনি যান, পারুল আছে।
0: না না, কি বলছেন? হ্যাঁ আমি আসছি, পরে দেখা হবে।
1: পরে? হ্যাঁ পরে দেখা হবে। বক্সি চলো চলো চলো, তাড়াতাড়ি করো।
0: ইতি আপনার পথ চেয়ে বসে থাকা মিস বিশ্বাস অতসী, মিস বিশ্বাস। কি যে ভাববেন অভিলাষ বাবু। আচ্ছা উত্তর লিখবেন তো? কি সম্বোধন করে লিখবেন, লিখবেন তো, নাকি ছিঁড়ে কুচি কুচি করে উড়িয়ে দেবেন হাওয়ায়? কি যে লিখলাম আনাড়ির মতো, কি যে, সবটা একবার পড়ি দেখি। প্রিয় অভিলাষ বাবু, কাল সন্ধের মতো আজ এখন এই দুপুরেও বৃষ্টি পড়ছে নেচে নেচে। আগে কোনোদিন বুঝিনি বৃষ্টি কত সুন্দর, কত অপূর্ব সুন্দর হতে পারে। কালই বুঝলাম, এতদিন যে আপনাকে দূর থেকে দেখতেও ভয় ভয় হয়েছে, কালকে আমার আটকে পড়া বৃষ্টিটাই সে আপনাকে ভয়ের দূরত্ব ঘুচিয়ে কাছে এনে দিল। তবু কত ভয় আমার, চিঠি লিখতে হাত কাঁপছে, কি লিখবো খেয়ে হারিয়ে ফেলছি। আপনাকে এতদিন ভয় পেয়েছি, বুঝতে কখনো সাহস করিনি বলে আমাকে ক্ষমা করবেন।

আমার মতো আমার মতো একটি সাধারণ মেয়ের জীবনে একটি ভয়ের রাতে অন্ধকারের পথে যদি সঙ্গী হলেন, কানের কাছে একটি অন্যরকম কথা কেন আপনি বা না বললেন? আমি যে দুরু দুরু বুকে অনেক আশা করেছিলাম, আশা করেই থাকছি। ইতি ইতি আপনার

0: GTA제
1: চিঠি তাহলে নিশ্চয় কই কার চিঠি দিন প্রিয় হতো কি সৌভাগ্য আমার চিঠির উত্তর এলো মিস বিশ্বাস লিখেনি অভিলাষ লিখেছে প্রিয় অতসী প্রিয় অতসী তোমার চিঠি পেলাম দারুণ ব্যস্ততার সময় এক মুহূর্তে যেন সব ব্যস্ততা থেমে গিয়ে পৃথিবীটা শান্ত নির্জন হয়ে গেল
2: কিছুতেই ভুলতে পারছি না ওই রাতটার স্মৃতি
3: ভাগ্যিস তুমি আটকে পড়েছিলে বৃষ্টিতে
2: তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আমিও যে কত কথা ভেবেছি সে রাতে
3: এখানেও সারাক্ষণ তোমাকে ভাবছি
2: তোমাকেই শুধু ভাবছি
3: তুমি ভালো থেকো
2: সময় কম বলে আজ এখানেই থামতে হচ্ছে
3: মুখ ফুটে বলেই ফেলি ভালোবাসা নিও
1: তোমার অভিলাষ

0: প্রিয় অভিলাষ, তোমার চিঠি পেয়ে আমি যেন হাওয়ায় উড়ে তোমার কাছে চলে যাচ্ছি। ভেসে যাচ্ছি কোথায়, কোন বহু দূরে জানি নে। কত সহজ করে আমাকে তুমি বলে ডাকলে, ভালোবাসতে শেখালে। আমার শুকনো গাছের ডালে ডালে এই বর্ষায় রাতারাতি সবুজ পাতায় ঢেকেছে। তোমাকে ভাবতে ভাবতে আমি এখন নিজেকেও ভাবছি, কি অচেনা যে লাগছে নিজেকে, হিংসেও হচ্ছে। আমি কত নগণ্য অভিলাষ, আর তুমি তুমি কত মহৎ। এত বড় প্রেমিকের মন কোথায় পেলে তুমি?
1: চিঠি পেলাম, কি সুন্দর লেখো তুমি। তোমাকে যখন দেখতাম আগে কত সাধারণ মনে হতো, মনে হতো মনে হতো আর পাঁচজন মেয়ের মধ্যে তুমি কিছু আলাদা নও। পথে যখন একা কিংবা বীরেন শচীন বা প্রিয়নাথের মতো বন্ধুদের সঙ্গে দেখেছি তোমাকে, মনে হয়েছে তুমি নিতান্তই প্রতুল বাবুর মেয়ে, ভালোবাসা খুঁজে মরছ।
2: এত যার ভালোবাসা সে কেন কাঙাল হবে
1: ভাবতাম,
2: আর দেখতাম তোমাকে,
1: তোমার ভালোবাসার প্রাচুর্য আমি বুঝতাম।
2: কত কথা কানে এসেছে তোমার নামে,
1: ওরা চেনেনি তোমাকে।
2: আমি আমি সেই অতসীকে আমার মনন দিয়ে দেখেছি। সে বাইরে খুব সুন্দর না হোক, সে অন্য রকম, নতুন রকম, আলাদা রকম,
1: তাকেই ভালোবেসেছি আমি। চিরজীবন সেও আমাকে ভালোবাসুক।
0: কি যে আমার হয়ে গেল অভিলাষ, দিন যেন আর পুরোতে যায় না। কি দীর্ঘ আমার অপেক্ষার দিন, কবে আসবে তুমি? ভালোবাসার কথাটা চিঠিতে বলে সাজছে আমার মিটবার নয়। কবে তোমার দেখা পাবো, আর মৌমাছির মতো গুনগুন করে তোমার গানের কাছে বলবো শুধু, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।

0: চোখের গভীরতায় কত ভাষা যে লুকিয়ে আছে তা আমি খুঁজতে চেয়েছি এতকাল।
1: তোমার মনের অতলে ডুবুরি হয়ে নামতে কি দেবে আমাকে?
0: এমন যদি হয় অনন্তকাল ধরে দূর নিহারিকার মতো তোমাকে শুধু দেখে যেতে হয়।
1: তুমি যদি আরো কাছে আমাকে না ডাকো,
0: জানি না কোথায় গিয়ে থামতে হবে শেষ পর্যন্ত।
1: তোমার স্বপ্নের অভিলাষকে আমার মধ্যে যদি না পাও তুমি,
0: তবুও জানবে আমি এই।
2: আমাকে আর কোনো ভয় দিও না অভিলাষ, তুমি আমার স্বপ্ন, আমার বাস্তব। তোমার কাছে যে মূর্খ আমি, ভুল করি তো ক্ষমা করো। কবে দেখা পাবো তোমার? কবে কবে কবে বলো বলো কবে?
3: দেখো হবে আবার কি, দরজা খুলছিস না তাই। আজকাল আর কোথাও বেরোস টেরোস না তাই না? রোজই ফিরে এসেই ঘরেই তোকে দেখছি।
2: তোমার দেখছি আমাকে নিয়ে খুব ভাবনা শুরু হয়েছে।
3: তা হয় বই কি, তোকে নিয়েই তো ভাবনা। বিয়েটা পাশ করে বসে বসেই রইলি, পাঁচজনে পাঁচ কথা বলে, আমারই তো কানে আসে। ওই ওরা বলছিল,
2: কারা কি বলছিল, কি বলে পাঁচজনে?
3: না ইয়ে মানে ওই ক্লাবের পাশ দিয়ে আসবার সময় কানে এলো, আমাদের ম্যানেজার বাবুর ইঞ্জিনিয়ার ছেলেকে জড়িয়ে তোর নামে ওরা হাসাহাসি করছিল। ম্যানেজার বাবুর কানে যদি ওঠে আমি আর মুখ দেখাতে পারবো?
2: এই কথা তা বলছে যারা বলুক না, তুমি তো আর কাউকে কিছু বলছো না।
3: বলা উচিত অন্তত প্রতিবাদ করে, কিন্তু পাচ্ছি না।
2: তবে আর কাজ নেই ও প্রতিবাদে, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও তো, যাও যাও না।
3: ঘুমোচ্ছে অতসী, ওর টেবিলটা কি অগোছালো, এরকমটা আগে থাকতো না। ড্রয়ারটাও দেখছি খোলা, কতগুলো চিঠির খাম, অতসীর নাম ঠিকানা লেখা। কে পাঠিয়েছে দেখি তো। এ কি, অভিলাষ, তোমার অভিলাষ, দেখি তো। প্রিয় অতসী, আর ওগুলো হ্যাঁ, এটাও তো অভিলাষের পাঠানো। তার মানে না না না, ব্যাপারটা তো বেশ চিন্তায় ফেলবে দেখছি। ম্যানেজার বাবু ছেলে অভিলাষ চৌধুরী, অফিসার বাংলো, আর আমি সামান্য স্টোরম্যান। ক্ষতির পরে সব যদি জানাজানি হয়, অভিলাষ চৌধুরী। আচ্ছা আচ্ছা, আমি নিজে কি ম্যানেজারবাবুকে বলবো আগে? তাতে অন্তত আমার উপর তার রাগ আসবে না। তাছাড়া ব্যাপারটার তো একটা নিষ্পত্তি করতে হবে। রাখি রাখি, একটা চিঠি অন্তত লুকিয়ে রাখি কাছে।
4: প্রতুলবাবু যে কি ব্যাপার, আসুন আসুন।
3: নমস্কার স্যার।
4: নমস্কার। তা হঠাৎ বাড়িতে কি মনে করে?
3: হঠাৎ মানে স্যার, একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম। মানে আপনাকে না জানালে
4: ব্যক্তিগত কিছু
3: না, ব্যক্তিগত মানে

0: ব্যক্তিগত নয় স্যার, এটা একটু পড়ে দেখবেন।
1: কি ওটা?
0: একটা চিঠি, পড়লেই বুঝতে পারবেন স্যার।
1: চিঠি? অন্যের চিঠি আমি বা কেন পড়তে যাব?
0: না, তা না হলে স্যার সমস্যাটা বুঝতে পারবেন না।
1: ও বেশ, তবে দেখি। প্রিয় অতসী, অতসী তো আপনার মেয়ে
0: আগে। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা, নিচে দেখছি অভিলাষ লেখা। কে লিখেছে চিঠি?
0: আগে অভিলাষ আপনার ছেলে স্যার।
1: অভিলাষ? আমার ছেলে অভি এ লেখা তা?
0: আগে হ্যাঁ স্যার।
1: ইম্পসিবল, অসম্ভব, এ লেখা অভি হতেই পারে না, নেভার, আই কান্ট বিলিভ।
0: কিন্তু স্যার আরও আছে অনেকগুলো, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি।
1: কি বলছেন প্রতুল বাবু, অনেকগুলো অভি লিখেছে, এ লেখা অভিলাষের? না না, এই হাতের লেখা
0: স্যার, মানে দু চারজন এ নিয়ে বলা বলিও করছে আমি শুনেছি। এবার এসে অতসীকে নিয়ে রাত অব্দি গাড়িতেও নাকি ঘুরেছিল অভিলাষ, ক্লাবের অনেকে দেখেছে।
1: কি বলছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ স্যার, একে তো মেয়েটাকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই, তার উপর বুঝতেই তো পাচ্ছেন।
1: ওকে ওকে ওকে, আপনি যান। হ্যাঁ অভিকে আমি ইমার্জেন্সি কল করছি, ও আসুক, তারপর যা করার আমি করব।
2: মনে হচ্ছে যেন কত যুগ পরে এলাম এদিকে, সব কিছু কেন অন্যরকম লাগছে আজ। সে বৃষ্টি ঝরা অন্ধকার রাতটার পর এত তাড়াতাড়ি সব কি করে যে বদলে গেল, এরকমই হয় বোধ হয়। আমি নিজেও তো নতুন কেউ হয়ে গেছি, অথচ কত দুপুর, কত বিকেল, কত সন্ধ্যের এই চির চেনা জায়গাটায় এত এত বদলে যাওয়া মন আমাকে কেউ তো কখনো দিতে পারেনি। তাই তো এলাম অভিলাষ, দেখতে এলাম ঠিক সেইখানটা যেখানটাতে আমি দাঁড়িয়েছিলাম, যেখানে তুমি এসে থামলে, ডাক দিলে আমাকে।
3: আরে অতসী দেবী যে,
2: ও আপনি, কেমন আছেন?
3: আর আমাদের ভালো থাকা। আপনার বাবা কেমন আছেন? খুব একটা দেখি না আজকাল প্রতুল বাবুকে।
2: হ্যাঁ, ওই মিলে খুব চাপ বেড়েছে বাবার, ওই নিয়ে আছেন একরকম। তা চললেন কোথায়?
3: বাড়ি ফিরছি। আপনি?
2: এই ঘুরতে ঘুরতে এদিকটা এসেছিলাম, চলি।
0: স্যার আমাকে ডেকেছেন।
1: হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। স্টোরে কি নাকি একটা হিসেবের গরমিল হয়েছে?
0: হয়েছিল স্যার, মিলে গেছে।
1: ফাইন। আচ্ছা শুনুন, যে জন্য আপনাকে ডেকেছি প্রতুলবাবু, অভিলাষ আজ বিকেলের দিকে আসছে আপনাকে, তাই আপনি সন্ধ্যের পর একটু আসতে পারবেন?
0: আপনি যেমন বলবেন। আমি কোথায় আসব?
1: আমার বাড়িতে, বিষয়টা খুব জরুরি, এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, ইউ মাস্ট কাম।
0: ঠিক আছে ঠিক আছে স্যার, আসছি।
2: কি হলো বাবা, এত হন্তদন্ত হয়ে ফিরলে যে, শরীর খারাপ নয় তো?
0: না না না না, অভিলাষ ফিরেছে, ওখানে যাব।
2: অভিলাষ ফিরেছে? ফিরেছে সে, অথচ আমাকে জানতেও দেয়নি।
0: ভালো কথা, ওর চিঠিগুলো সব দে তো আমাকে।
2: চিঠি?
0: হ্যাঁ আমি সব জানি, দে দে, দরকার আছে।
2: মানে?
0: মানে পরে বুঝিস, চিঠিগুলো দে।
2: না, তার মানে চিঠিগুলো নিয়ে তুমি ওকে অপমান করতে চাও? হবে না ও চিঠি।
0: না না, আরে দে দে মা।
2: বলছি তো দেব না।
0: বেশ তবে যাই।
1: বসুন প্রতুল বাবু, কিছুক্ষণ আগেই অভি এসেছে। অভি?
4: হ্যাঁ।
1: একটু আসবে দিকে?
4: আসছি।
1: এই যে অভি।

0: প্রতুলবাবু একটা জরুরি দরকারে এসেছেন।
1: নমস্কার, ভালোই হলো আপনি এসেছেন, আপনাকে আমারও বেশ দরকার ছিল।
0: তোর দরকার ছিল মানে?
1: মানে পার্সোনালি ওনাকে বললে ভালো হয় বাবা।
0: পার্সোনালি? তার মানে তোরও পার্সোনাল ব্যাপার আছে? স্ট্রেঞ্জ। তাহলে যে জন্য তোকে আর্জেন্ট আসতে বলা এখনই বলি। অতসীকে তুই চিনিস?
1: অতসী মানে প্রতুলবাবুর মেয়ে?
0: ইয়েস, দ্যাট ভেরি অতসী। তাকে তুই?
1: তার মানে ব্যাপারটার পার্সোনাল নেই, ভালোই হলো। আচ্ছা, আপনার মেয়ের মাথা টাথা খারাপ হয়নি তো প্রতুলবাবু?
2: কি
1: নইলে অকারণ কিছু কল্পনা তৈরি করে আমার কাছে একটার পর একটা আজে বাজে চিঠি সে লেখে কেমন করে?
2: অতসীর মাথা খারাপ এরম কথা?
1: ঠিকই বলছি আমি, আমাকে সে বুঝতে খুব ভুল করেছে। পাগলামি করার মতো সময় আমার নেই।
2: কিন্তু কিন্তু আমি যে তোমার মানে আপনার লেখা চিঠি আমি নিজে পড়েছি, তাতে তো আপনিও তাকে পাগল করেছেন।
1: কি পড়েছেন, কি আছে তাতে?
2: এই কথা যে আপনি অতসীকে মানে অতসীর জন্য আপনার মন।
1: আপনি নিজে পড়েছেন এইসব?
2: হ্যাঁ, নিজের চোখে, নিজের চোখে। এমনকি আপনার বাবা মিস্টার চৌধুরীও।
1: রাবিশ, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন আপনি? ছি ছি ছি ছি, আমি ভাবতেও পারি না। আপনার মেয়েকে আমি শুধু স্টোর বাবুর মেয়ে বলে চিনি, তার বেশি কিছু নয়।
2: তার মানে চিঠিগুলো এই দেখুন, এই একটাই আছে আমার কাছে, আপনি লিখেছেন, এই দেখুন।
1: শুনুন শুনুন, এই চিঠি আমার নয়, আমি লিখিনি, কোনো জোচ্চোরের কাজ।
2: আপনি আপনি অস্বীকার করছেন?
1: করছি, কারণ আমি ওকে যা লিখেছি সে অনেক কঠোর কঠিন ভাষায়, যাতে পাগলামি করে আমাকে আর না জ্বালায়ও।
2: ও, তবে কি ওকে নিয়ে গাড়িতে ঘোরার ঘটনাটাও মিথ্যে?
1: ছি ছি ছি ছি, একটা চেনা মেয়ে যে আমার বোনের কাছে কখনো সখনো পিয়ানো শুনতে এসেছে, আমার বাবার সহকর্মী, তার বাবা বৃষ্টির রাতে আটকে পড়েছে বুঝতে পেরে তাকে আমি নিতান্তই উপকার হবে বলে অন্ধকার রাস্তায় নিরাপদে তার বাড়ি পৌঁছে দিতে গাড়িতে নিয়েছিলাম, আর তাই নিয়ে আপনার। ছি ছি ছি ছি,
0: এসব তবে মিথ্যে তো অভি, ঠিক করে বল।
1: সব মিথ্যে, সব মিথ্যে বাবা।
2: কিন্তু স্যার, এই রকম একটা ঘটনার পর
0: ফরগেট ইট প্রতুলবাবু, কাল থেকে এটা ভুলে যাবেন। কেউ ঠাট্টা বা বদমাইশি করে সব করেছে।
1: এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো। অতসীকে আপনি বলবেন এই নিয়ে তার মন খারাপ করার কিছু নেই। আর হ্যাঁ, ওর ওর চিঠিগুলো আপনি নিয়ে যান, ওকেই দিয়ে দেবেন। জাস্ট মিনিট, আনছি।
2: অতসী, এই নে তোর লেখা চিঠির বান্ডিল।
3: বাবা,
2: কাছে আয়, কাছে আয় বলছি। অভিলাষ অস্বীকার করলো সব, বলল তোকে এসব চিঠি সে লেখেনি।
3: কি বলছো তুমি বাবা?
2: হ্যাঁ, আমাদের ম্যানেজার বাবু ছিলেন সেখানে।
3: না, এ হতে পারে না বাবা, অভিলাষ অস্বীকার করতে পারে না। হয়তো হয়তো বাবা ছিলেন বলি
2: কি জানি, বলল কেউ ঠাট্টা করেছে তোর সঙ্গে, শুধু আসবার সময় বলল অভিলাষ তুই যেন মন খারাপ না করিস। এই এরকম করিস না, এরম করিস না অতসী। শোন মা, ওরা বড় লোক, কত ওদের মান মর্যাদা, তুই শুধু শুধু ও

নাকি সত্যি সত্যি কেউ? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমাকে এত স্বপ্ন দেখে, এত আপনার মানুষ হয়ে অভিলাষী, সে ওকে শেষ চিঠিটা আমাকে লিখতেই হবে, তারপর মরতে হয় সেও ভালো। আজ লিখব ওকে, এখনই। তোমার কাছ থেকে এমন ব্যবহার পাব আমি আশা করিনি। তুমি আমাকে ভালোবাসো না, এই দুঃখ সহ্য করে বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করাই আমার ভালো। এই এই চিঠি তোমার হাতে পৌঁছবার আগে আমি জগৎ থেকে চিরবিদায় নেব। আজই সন্ধ্যায় যখন আমাদের বাবু কলোনির ঘরে ঘরে আলো জ্বলবে, তখন আমি বরাকরের দহের গভীর কালো অন্ধকার জলের কোলে চির ঘুমিয়ে ঘুমিয়ে পড়ব। আমাকে ক্ষমা করো, শুধু যেন অতসী হৃদয়ে শুধু তোমাকে বাঁচাবে বলে মরেছে সে।

0: সন্ধে উতরে গেল, কি শান্ত সন্ধেটা! বরাকরের দহে শান্ত স্থির জলে হালকা নরম জোছনা, কি অপূর্ব হাসছে! ওদিকের সাঁওতাল পাড়ায় প্রাণের কি ভরা আনন্দ, আর এখানে এখানে আমি মরতে এসেছি, অথচ তাকে কি একবার দেখতেও পাব না? অভিলাষ হয়ে যে কাঁটা সরিয়ে আমার জন্য শুধু ফুল পাঠিয়েছে এতদিন। আচ্ছা আচ্ছা, এ কি ঠাট্টা হতে পারে? না না, এমন ভালোবাসার কথা এত মিথ্যে একটা মন নিয়ে তৈরি করা যায়? তাহলে আমাকে বাঁচাতে চেয়েও সে একবার ছুটে আসবে না এখানে? না, সত্যি সত্যি তো মরতে আমি চাই না, শুধু সে আসুক। সে মিথ্যে অভিলাষ বাঁচাতে আসুক আমাকে।
1: অতসী দেবী, অতসী দেবী!
0: কে?
2: অতসী দেবী, আমি আমি পরেশনাথ, চিনতে পাচ্ছেন না? সেই যে
0: কি জন্য এলেন এখানে?
2: আপনি আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন।
0: বলেন না কি জন্য এলেন।
2: না মানে এমনি এসেছি, বাড়ি ফিরবেন তো?
0: না, কেন ফিরবো, কি জন্য ফিরবো, আপনি যান।
2: কি যে ছেলে মানুষই করছেন না, মিছি মিছি আপনি এমন একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত।
0: কি জানেন আপনি, কি সিদ্ধান্ত বলুন।
2: কি করে জোর করে বলবো জানি না, তবু বলছি বাড়ি চলুন অতসী দেবী, প্লিজ প্লিজ।
0: তার আগে স্পষ্ট করে একটা কথা বলুন তো, কি আপনি কি করেন আপনি?
2: আমি আমি এখানকার পোস্ট অফিসের ক্লার্ক।
0: তাই, তার মানে আপনি

0: আপনি আমাকে রসিকতা করার জন্য এভাবে এতগুলো চিঠি লিখলেন, আমাকে নিয়ে এত নিষ্ঠুর ঠাট্টা।
1: না না, ঠাট্টা করার জন্য নয়, বিশ্বাস করুন।
0: তবে কিসের জন্য? মজা দেখতে?
1: মানে ওই পার্টনার চিঠিগুলো পড়ে এত যে খারাপ লাগতো, সেই নির্মম কঠিন চিঠিগুলো পড়লে আপনি

0: আমি কোনো মজা দেখতে চাইনি।
1: তাই বলে কতগুলো মিথ্যে ভালোবাসার কথা পরের নামে লিখবেন? আর কিছু লিখবার ছিল না আপনার?
0: পরের খাম খুলে পরের নামে চিঠি লিখে দোষ হয়তো আমি করেছি, কথাগুলো কিন্তু মিথ্যে ছিল না।
1: মিথ্যে ছিল না? তবে কি বলুন, ওগুলো আপনার সত্যি কথা?
0: সত্যি।
1: আমি কি করি এখন? আমি কি আপনি পরেশবাবু, আপনি যা লিখেছেন সত্যি? এই কালো মেয়েটা সত্যি সত্যি মুগ্ধ করেছে আপনাকে? সত্যি ভালোবাসেন আমাকে? চিরকাল ভালোবাসতে পারলে সুখী হবেন? ঈশ্বর, অথচ আমি আপনাকে অচেনা মানুষের মতোই দেখেছি শুধু। আমি বুঝতেও পারিনি যে কেন কেন লুকোচুরি খেললেন এতদিন, এত ভুল, এত ভুল। আর মুগ্ধতা কি করে দেব আপনাকে আমি? আমার যে আর সামর্থ্য নেই।
0: প্লিজ প্লিজ, সব দোষ আমার। প্লিজ বাড়ি চলুন, আপনাকে আপনাকে একা রেখে যেতে পারবো না আমি।
1: আপনি কি মনে করেছেন আমি এখানে সত্যি মরতে এসেছি? বলুন না, বলুন না, কিসের জন্য মরতে আসবো আমি? অভিলাষ চৌধুরীর ভালোবাসা পেলাম না বলে
0: আমি আমি ঠিক মানে
1: কারোর জন্যই মরতে আসিনি আমি পরেশবাবু, আমি বাঁচতে এসেছি। কিন্তু মরতেই আমাকে হতো, নিশ্চিত মরতে হতো, যদি নকল অভিলাষ মিথ্যে করেও না আসতো এখানে। লজ্জায় মরতে হতো।
0: তার মানে
1: আমি যে আপনাকে ধরে ফেলতে এসেছি, আমার আজকের একটা মিথ্যে চিঠিকে আপনি বড় বেশি বিশ্বাস করে ধরা দিয়ে ফেলেছেন পরেশবাবু।
0: আমি আসলে মনে মানে মনে হয়েছিল মানে আমাকে ক্ষমা করে দিন, আমি আমি যাই তাহলে।
1: দাঁড়ান, আমাকে আমাকে বিশ্বাস করতে ইচ্ছে হয় না আপনার? সেই অন্ধকার বৃষ্টির রাতে আপনার চোখের ওপর দিয়ে একটা লোভের দিকে ছুটে গিয়েছিলাম বলে?
0: না না না, তা কেন, আমি ওভাবে আমি ভাবিও নি।
1: তবে বসুন।
0: কিন্তু কিন্তু বাড়ি ফিরতে আপনার অনেক দেরি হয়ে যাবে। যে
1: হোক না দেরি, আজ বৃষ্টিও নেই অন্ধকারও নেই, দেরির পথকে ভয় করব না। আপনি যে সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন।
0: অতসী,
2: আবিষ্কার নাটকটি শেষ হল। কাহিনী সুবোধ ঘোষ, অভিনয় করেছেন প্রতুল বাবু, ধীমান চক্রবর্তী, ম্যানেজার বাবু দীপঙ্কর ভট্টাচার্য, প্রিয়নাথ দেবজ্যোতি ঘোষ, অভিলাষ কৌশিক সেন, পরেশনাথ অমিত রায় ও অতসীর ভূমিকায় গার্গী রায়চৌধুরী, বেতার নাটক ও সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
3: দুপুরের নাটক শুনছিলেন, এবারে শুনবেন পরপর দুখানি আধুনিক গান, প্রথমে সুমন চট্টোপাধ্যায়, তারপর রাঘব।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সংসদ ভবনে উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদোভের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় অধ্যক্ষ বলেন, ভারত ও উজবেকিস্তানের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আরও মজবুত করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স কাউন্সিলের চেয়ারম্যান গণেশ কুমার আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত আজামাত ইয়েসকারায়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় নির্বাচন কমিশন জানিয়েছে, IICDEM 2026 দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে উভয় পক্ষই গণতান্ত্রিক সহযোগিতা জোরদার করার যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 2021 থেকে 2026 পর্যন্ত 36টি দেশ থেকে 274 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পলাতকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী পলাতক অর্থনীতি অপরাধী আইন 2018 নিয়ে আসেন। 27টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং 19টি দেশের সঙ্গে সমঝোতা স্মারকপত্রের মাধ্যমে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেছে। লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, মাদক পাচার নিয়ন্ত্রণে NCB, BSF এবং রাজ্যের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের মতো সংস্থার সঙ্গে কাজ করছে। উপভোক্তা খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026 আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শূন্যকালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026 খসড়ার উপর রাজ্য সরকারগুলির পরামর্শ চাওয়া হয়েছে। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ তার বিতর্কিত মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, গতকাল কাবেরী নদীর জল বিবাদকে ঘিরে DMK কৃষকদের প্রতিবাদ আন্দোলন নিয়ে উদয়নিধির মন্তব্যের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। তাঞ্জাভুরের এক মহিলা অভিযোগ করেন, উদয়নিধির বক্তব্যে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। ওড়িশার মহানদী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত হাজার হাজার মানুষ এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা FM নির্মল প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার থেকে ছ নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের এসআইআর সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। যদিও এই জন্য ছ নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্র পূরণ না করলে অনলাইনে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যাবে না। রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে রোগীদের খাদ্য সরবরাহ পরিষেবা কোনোভাবেই ব্যাহত করা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন খাদ্য সরবরাহকারী সংস্থা ঠিক না হওয়া পর্যন্ত পুরনো সংস্থাকেই রোগীদের খাবার সরবরাহ করতে হবে এবং এক্ষেত্রে নতুন নির্ধারিত মূল্যে তা চালিয়ে যেতে হবে। ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। 2027 সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ে তুলতেই এই কর্মসূচি। মালবাজার মহকুমার বিভিন্ন চা বাগান এলাকায় ফাইলেরিয়া সংক্রমণ ধরা পড়ার পরেই এই বিশেষ উদ্যোগ। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের 122তম জন্মদিনে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গত শতাব্দীর তিনের দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতার বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত রয়েছেন। কয়েকদিন আগেই প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুনভাবে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কলকাতায় আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে আলিপুরদুয়ার জেলার 15 জন প্রতিযোগী। তারা মোট 11টি স্বর্ণ, 8টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ পদক জিতেছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: PM সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত।

FM Rainbow তে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা শুনছো, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: তুমি শুনছো ক্যাফে কলকাতা, আর তোমার সঙ্গে রয়েছি আর জে উষসী। থাকবো একেবারে 6:30 পর্যন্ত। আর উষসী আর তোমার আড্ডা হবে, আমাদের আড্ডা টপিক থাকবে না সেটা তো হতেই পারে না। কিন্তু না, এক্ষুনি কি তোমাকে মানে এই টপিক বলে দিলে হবে? আজকে কিন্তু অনেকগুলো স্পেশাল ডে। আমি জানি অলরেডি এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমি জেনেই গেছো, কিন্তু আজকে ভীষণ স্পেশাল ডে। কেন জানো? আজকে শুধু তুমি আর আমি, আমরা দুজনে মিলে আড্ডা দেবো। আর হ্যাঁ, এই আড্ডা একেবারে জমে উঠবে যখন তোমার মেসেজ আসবে 9906599992। কিন্তু কী নিয়ে কথা বলবে সেটা বলবো, কিন্তু তার আগে অরিজিৎ সিংয়ের কণ্ঠে থাকছে এই গানটা তোমার জন্য, যেমন তোমার কাছে আমার আসতে একেবারেই জমানা লাগে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: না না না না, তোমাকে ভুলে যাওয়ার কোনো ইচ্ছে বা মানে ভুলে যাওয়ার কোনো চেষ্টার কোনো প্রশ্নই নেই, তার কারণ তুমি আছো বলেই তো আমি আছি। শুনছো আজকের ক্যাফে কলকাতা, একেবারে 4:00 থেকে 6:30 পর্যন্ত তোমার সঙ্গে থাকবে আর চেয়ে উষসী, আর তুমি থাকবে 9903653992। আর এই যে এই আগস্ট মাসটা, আগস্ট মাস মানেই আমরা কী বুঝি বলতো? একেবারেই আমি জানি যে আমরা মানে এই আগস্টের শুরু থেকেই ফ্রিডম বুঝি, আর এখন ফ্রিডম বলতে গেলে কী বোঝা যায় জানো তো? এই যেমন এই জাস্ট আগস্টটা যাবে, সেপ্টেম্বরটা যাবে, দেন অক্টোবর। এই যে অক্টোবর মানে পূজোর মাস, আর এই যে আগস্ট মাস, এই যে 15 আগস্টের জন্য দেখবে বহু জায়গায় বহু ছাড় দেয়, সেটাকে বলা হয় স্বাধীনতার ছাড়। আজকে তোমাকে আমি মানে তোমার বন্ধু আর চেয়ে উষসী দিচ্ছে স্বাধীনতার ছাড়। মানে দেখো, আমরা ফ্রিডম পেয়েছি এবং আমরা দুর্দান্ত আমাদের স্বাধীনতা মানে উপভোগও করছি, কিন্তু আমরা প্রত্যেকে নিজেদের একটা বক্সের মধ্যে থাকি। যেমন ধরো, আমি তোমার সাথে মাঝে মাঝেই এসে এখানে 107 FM রেইনবোতে কথা বলি, ধরো তুমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠো, স্নান খাওয়া দাওয়া করে দেন অফিসে যাও। এই যে বক্সের মধ্যে থাকা জীবন, এখান থেকে তোমাকে যদি একটা আউট অফ দ্য বক্স একটু হয়ে যেতে বলি, মানে যেমন ধরো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এই অফিসে যাওয়া কিংবা কলেজে যাওয়া, বা ধরো যে বাচ্চা ছেলেমেয়েরা যারা বলে না আমি কিছুতেই পড়াশুনো করবো না, আমার ভালো লাগছে না, তেমন আমাদের এমন অনেক কিছু করতে হয় যেগুলো আমাদের সবসময় হয়তো ঠিকঠাক ভালো লাগে না। যেমন ধরো এভরি

ভাত মাছ তরকারি ডাল সেসব খেয়ে আমাদের অফিসে যেতে হয়। ধরো সেটা করব না, আমি এভরিডে ঘুম থেকে উঠে পিৎজা খাবো, ঘুমোতে যাওয়ার সময় বিরিয়ানি খাবো, মানে আমার যখন নাইট ক্রেভিংস হবে তখন আমি রাত 1:30টার সময় ফুচকা খাবো, না এই ব্যাপারটা হয় না। কিন্তু এই মহাসেলটা আজকে আমি তোমায় দিয়ে দিলাম 9906599 2 একেবারে। আমাকে বলে দাও যে এরকম কোন স্বাধীনতা যেটা তুমি তোমার নিজেকে দিতে চাও, আর কেন চাও সেটাও বলো 9906599 2। আর এই যে একটা দুর্দান্ত ছাড় আমি তোমায় দিলাম, তার জন্য তুমি কি আমায় বলবে ও সুন্দরী?

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: জ্যাম জ্যাম জ্যাম জ্যাম।

ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি, এই মুহূর্তে শহরে যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। আজকে সেই ধরনের বড় মিটিং খবর আমাদের কাছে কিছু নেই, আজকে খালি সন্ধ্যাবেলা খেলা রয়েছে, দুটো মধ্যে অর্ডি শহরে যেন খেলা রয়েছে। ট্রাফিকের তরফ থেকে আমরা উপযুক্ত ট্রাফিকের ব্যবস্থাপনা রেখেছি।

সহজ ভুলতে পারা যায় না। মন আমার মশাল শরীর জলে উড়ে যাক।

যা পাখি উঠতে দিলাম তোকে, এইটা কিন্তু আজকে উষসেই তোমাকে বলছে 9903653992 যে আজকে তোমাকে আমি একটা মহা সেল, মহা ছাড় দিয়েছি, যে যদি তুমি মনে করো যে তুমি তোমার মানে একটা বিশেষ স্বাধীনতা বেছে নেবে, সেটাই কিন্তু আজকে তুমি উষসীকে জানাবে, আর কেন বেছে নেবে সেটাও জানাতে হবে। আর আজকে বলেছিলাম না যে আজকে বেশ কিছু ভেরি ভেরি স্পেশাল ডে, ইয়াস, তার মধ্যে একটা হচ্ছে আজকে জন্মদিন। আজকে যদি তোমার বা তোমার প্রিয় কোনো মানুষের জন্মদিন হয়, তাহলে উষসী তোমাকে জানাচ্ছে ভেরি ভেরি হ্যাপি বার্থডে। আর তাছাড়াও আজকে একজন ভেরি স্পেশাল মানুষের জন্মদিন, দ্য লেজেন্ড, দ্য জিনিয়াস কিশোর কুমার, কিশোর কুমারের জন্মদিন আজকে। সো আজকে যদি তোমার জন্মদিন হয়, তাহলে তুমি দ্য গ্রেট, মানে গোট এখন আমরা যাদেরকে বলি, তার মধ্যে অবভিয়াসলি কিশোর কুমার ইজ ওয়ান অফ দ্যাম, গ্রেটেস্ট অফ অল টাইম। এবং আজকে যেহেতু কিশোরজির জন্মদিন, তাছাড়াও আজকে বেশ কিছু বিশেষ মানুষের জন্মদিন, কিন্তু জন্মদিনের কথা বলার আগে একটু বাজনা বাজাতে হবে না? Yes, আজকে যে সমস্ত বিশেষ মানুষের জন্মদিন, তার মধ্যে এখন তোমাকে বলবো দুজনের কথা। তার মধ্যে একজন হচ্ছে আমাদের বাংলার, মানে আমাদের টলিউডের পরিচালক এবং একজন অসাধারণ অভিনেতাও বটে, কৌশিক গঙ্গোপাধ্যায়। আরেকজন হচ্ছেন আরবাজ খান। আরও একজন বিশেষ মানুষের জন্মদিন, দাঁড়াও, শুরুতেই এত বলে দিলে হবে নাকি? আর 9903653592 অলরেডি তোমার প্রচুর মেসেজ এসে জমা হচ্ছে, এই জন্মদিন সেলিব্রেট করে নি গানে গানে, তারপরে এসে কিন্তু ডিরেক্টলি তোমার মেসেজ পড়ব, তোমার সঙ্গে আড্ডা দেবো। শুনছো 107 FM রেনবো, সঙ্গে আছি আর জে উষসী। আর এই মুহূর্তে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং আরবাজ খানের জন্মদিন পালন করব অবভিয়াসলি গানে গানে।

বলেছিলাম গানে গানে জন্মদিন পালন করব, আর এই মুহূর্তে ধূমকেতু সিনেমার সাউন্ডট্র্যাক থেকে তোমাকে শোনালাম গানে গানে, আর এই মুহূর্তে আরবাজ খানের সিনেমার গান থাকছে তোমার জন্য, সিগন্যাল সিনেমার ভাগমভাগ সিনেমার সাউন্ডট্র্যাক থাকছে তেরে বিন, আর অবভিয়াসলি আরবাজ খান মানেই তো একদম একটা ভাগমভাগ এবং সিগন্যালহীন সিনেমা, তাই তো? তাই জন্যেই তেরে বিন মানে যাদের জন্মদিন আজকে তাদের জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইটস ট্রু, তেরে বিন মানে তোমাকে ছাড়া সিম্পল নট পসিবল বস। তাই জন্যই তো তোমার সঙ্গে রয়েছে আর যে উষশী, আর আমার সঙ্গে রয়েছো তুমি। আর এই মুহূর্তে তুমি রয়েছো 9903653992 তে। বললাম এই সেই তোমার মেসেজ পড়ব, আর আমি তো কথা দিয়ে কথা রাখি। মেসেজ পাঠিয়ে দিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে, তার নিজেকেই স্বাধীনতা দিতে চাই, যেখানে খুশি ঘুরতে যাব, যা খুশি খাওয়া দাওয়া করবো নিজের মতো করে। হ্যাঁ মানে এইটা যদি পকেট পারমিট করতো তাহলে আমি তো এটা এভরিডে করতাম, হোয়াট এভার ইট ইজ। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছে, শুভ বিকেল দিদিভাই, কেমন আছো? তোমার সাথে আছি, শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, আমি তো তোমাদের কাছে এলেই বিন্দাস থাকি। বিশ্বাস করো আমরা এটা বলি, অলওয়েজ বলি, যে যখন আমরা এই হট সিটটায় বসি আমাদের লাইফের না যত তো টেনশন থাকে, যত স্ট্রেস থাকে, ওই অনেক মোটিভেশনাল স্পিচ বা অনেক গান, রিল্যাক্সেশন মিউজিক সব কিছু থাকে। হ্যাঁ গান তো এখানেও থাকে, কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ হচ্ছে জাস্ট এই হট সিট আর তোমাদের কাছে আসা। উষশী গুড ইভিনিং। গুড ইভিনিং, আজ দুর্দান্ত ছাড় দেওয়ায় তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার ব্যাপারে ছাড় পেলে বেশ ভালো হয়, অর্থাৎ ইচ্ছে মতো ঘুমের মানে ইচ্ছে মতো ঘুমাবো এবং ইচ্ছে মতো জেগে উঠবো। সুভাষ চক্রবর্তী উত্তরবালি থেকে। হ্যাঁ মানে এটা না আমারও মনে হয়, মানে ওই যে অ্যালার্মটা বাজবে বা দরজায় কেউ ঠক ঠক করবে এবং একটা ওই টেনশন নিয়ে রাত্রিবেলা ঘুমোতে যাব যে পরের দিন ঘুম থেকে উঠতে হবে অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর কাজকর্ম থাকবে না, মানে আমি এটা একদম করতে চাই না, কারণ আমি আমার জীবনটাকে ভীষণভাবে ছাড় দিতে চাই এবং আমি ঘুমের মধ্যেই মানে ওই ঘুমকেই বলতে চাই জানাবে আলী, মানে ঘুমোবো এবং

এর থেকে আনন্দের আর কিছু আছে বলো তো? ওই ঘুমকেই জড়িয়ে ধরে ভাবো, ওই যেমন ওই জুনিয়র এনটিআর এর সঙ্গে ঋত্বিক রোশন নাচছিল, আমি আর আমার ঘুম, ভাবো ভাবো। আর 9906599210 মেসেজ করতে থাকো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, সমঝে জনাবে আলী। হ্যাঁ, না মানে আমি তোমাকেই বলছি। আর একটা জিনিস, তুমি কি বুঝতে পারছো যে কলকাতা প্রচুর বৃষ্টি কিন্তু হচ্ছে, মানে গতকাল বিকেল পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে 86.2 মিলিমিটার। ইভেন প্রচুর প্রচুর রাস্তা জলমগ্ন হয়ে গেছে। ইভেন আজকেও সকাল থেকে আমি দেখছি যে বেশ রোদ ঝকঝকে আছে, কিন্তু তার মধ্যে বৃষ্টি পড়ছে। এবং একদম জাস্ট আমাদের পাশে আসামি বৃষ্টি এবং বন্যায় অবস্থা ভীষণ ভীষণ খারাপ। আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল দুনিয়ায় দেখছি এবং অবভিয়াসলি প্রে করছি যেন তারা এই পরিস্থিতি থেকে সামলে উঠতে পারে। তারা যেন একটু ভালো দিনের রোদ ঝলমলে একটা দিনের তাদের জীবনেও দিন দেখে। আর এই মুহূর্তে ওয়েদার আপডেট কি বলছে? ওয়েদার আপডেট বলছে যে আগামী কয়েকদিন কিন্তু নিম্নচাপ চলবে এবং পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকা বৃষ্টিতে থাকবে। আর আজকে মোটামুটি বিকেল 5টার দিকে, যেহেতু ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 4টে বেজে

43 মিনিট 57 সেকেন্ড। আজকে বিকেল 5টা থেকে 6টা 7টা পুরো সময়টা ধরেই বৃষ্টি হবে। আগামীকাল এবং এই উইকেন্ডসটাও মোটামুটি বৃষ্টি থাকার কথা। সেহেতু এই উইকেন্ডসে তোমার যদি কোনো প্ল্যানিং থেকে থাকে তাহলে ওই প্ল্যানিংটা তুমি ওই ঘরে বরং ওই একটা কফি কাপের সঙ্গে বা একটা টি পট নিয়ে তোমার প্রিয় কারোর সঙ্গে সেই

জাপানে একটা খুব সুন্দর কথা আছে জানো, এই যে আমরা ধরো আজকে এই মুহূর্তে, আমরা কি এই মুহূর্তে থেকেও এই মুহূর্তটা নিয়ে কেউ ভাবি? আমরা কিন্তু আগামীকালের চিন্তা করি, এই কালকে কি হবে, এই কালকে যদি আমি অফিসে ঝাড় খাই, এই কালকে যদি আমি মানে ঠিকঠাক সময় বাসটা না পাই, এই কালকে ঠিক কী রান্না করা যায়। ইভেন আমার তো এটা ভীষণ হয়, আমার এটা মোটামুটি একটা ট্রমায় পৌঁছে যায়। আমি রাতটা কাটতে না কাটতে ভাবি এই কালকে সারাদিন কী খাবো, মানে যেহেতু আমার জীবনে দুটো প্রায়োরিটি অবভিয়াসলি খাওয়া আর ঘুম, এবং ঘুমটাও ঠিকঠাক হবে কি না সেটা নিয়েও ভীষণ চাপে থাকি। কিন্তু আলটিমেটলি জাপানে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে আসিতা ওয়া আসিতা নো কাজে গা ফুকু। আমি জানি অবভিয়াসলি এর পাশে একটা ট্রান্সলেটার লাগবে তোমার জন্য, সেটা আমি তোমার জন্য। আগামীকালের হাওয়া আগামীকালই বইবে, এই কথাটার মানে কিন্তু এটাই, মানে আজকে যে হাওয়াটা বইছে সেটা তো আজকে। মানে যেমন আমরা যেটা বলি যে নদীতে যে ঢেউটা যাচ্ছে সেই ঢেউটা কিন্তু এই সময়ই, মানে ওই ঢেউটা কিন্তু আর দ্বিতীয়বার সেই নদী বা সমুদ্রে আর আসবে না। সো আমরা যদি আগামীকাল নিয়ে চিন্তা করি কি হবে, আগামীকালের বৃষ্টি আগামীকালের ঝড় আগামীকালের জন্যেই। আর আজকের এই যে এখন 4:52 বেজে 24 ইভেন 25 সেকেন্ড হয়ে গেল, আজকে এই 4th August এই টাইমটা কিন্তু আর রিটার্ন হবে না। তুমি শুনছো 107 FM রেনবো, তোমার সঙ্গে আছি আর যে উষশী। আর এই মুহূর্তে অঞ্জন গড়িয়া থেকে বলছেন, হাই উষশী, না আমার নামটা সুসি নয়, মানে আমি জাপানের একটা প্রবাদ বাক্য বললাম বলে আমার নামটা সুসি হয়ে যাবে, ইয়ে ক্যাসে না ইনসাফি হ্যাঁ। যাক, উনি যেটা বলেছেন টপিকে, আমি চাই নীল নির্জনে হলুদ পাখির মতো স্বাধীন হয়ে দেশ দেশান্তরে উড়ে বেড়াবো। হ্যাঁ আপনি উড়ে বেড়ান, কোনো অসুবিধা নেই, উড়ে বেড়াতে বেড়াতে আমার নামটাও না একটু মনে রাখবেন উষশী। আর আপাতত তোমার জন্য রাখছি কিশোরী। কে গাইছেন জানো তো? রথীজিৎ ভট্টাচার্য আর অন্তরা মিত্র। আর ওই ওই ওই নাচটা মনে করো, ওই ওই আগামীকালকে, এইটাই মানে আমরা ওই জাস্ট হাত বাড়িয়ে সমস্ত মানে ওই টেনশনটাকে ওই দেবের মতনই একদম ফু দিয়ে উড়িয়ে দেব। আর কিশোরী বলবো আমাদের এই সময়ের এই মুহূর্তের আনন্দটাকে। সব শুনতে থাকো।

ইয়েস, বাজলে মাদল নাচবো আহারে। হ্যাঁ, তুমি আমি মিলে নাচবো, বেশ সুন্দর দেখাবে ব্যাপারটা। তুমি শুনছো 107 এফএম রেনবোর সঙ্গে রয়েছি আর জি উষশী। আর জানো তো, কালকে না আমি একটা আর্টিকেল পড়ছিলাম একটা নিউজ পেপারে, যে এই যে আমাদের ভালো ঘুম হয় না এবং চোখের তলায় কালি পড়ে, এই কালির আবার রকম ফের আছে। মানে ধরো তোমার চোখের তলায় হালকা ডার্ক সার্কেল, সেটার একটা অর্থ বোঝায় ধরো প্রচণ্ড গভীর ডার্ক সার্কেল, তার মানে তুমি শুধু ঘুম হচ্ছে না তা নয়, তুমি ভীষণ স্ট্রেসফুলি ঘুমোচ্ছ। তারপরে ধরো আমরা অনেকে ঘুমোই, অনেকক্ষণই ঘুমোচ্ছি, হয়তো 6-7 ঘন্টাই ঘুমোচ্ছি, কিন্তু ঘুমের মধ্যে কনস্ট্যান্ট স্বপ্ন দেখছি, এবং তার মানে আমার ব্রেনটা ভীষণ অ্যাক্টিভেটেড। তার আবার চোখের কালির ধরন আলাদা না, মানে কালি নিয়ে আমি এখন পিএইচডি করছি না, কিন্তু যেটা ব্যাপার, ভালো করে ঘুমো বুঝলে তো। না তো ভূমি যে গানটা এখন তোমাকে শোনাবে, ওই মধুর মধুর চাউনি, চোখের তলায় কালি পড়লে কী করে বলবে বলো। আর 5:02 একটা পুঁচকে সংবাদ বিরতি, মানে 5:00 থেকে 5:02, তারপরে আবারও উষশী ফিরছে, একদম তোমার সঙ্গে রয়েছি আর তুমি তো আমার সঙ্গে রয়েছোই। 9903653992 তে ফিরছি ঠিক 5:02।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসা এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করেন। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির 3 সাংসদ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জির দায়ের করা নির্বাচন সংক্রান্ত মামলায় শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্য জানাতে আদালতের কাছে সময় চেয়েছেন। বিচারপতি গৌরাঙ্গ কান্ত মুখ্যমন্ত্রীকে 4 সপ্তাহ সময় দিয়েছেন, ইতিমধ্যে লিখিত বক্তব্য জানাতে হবে তাকে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও এ সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে 100 দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। রাজপুর সোনারপুর পুরসভা কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ভিভিজি রামজি প্রকল্পে পূর্বের 100 দিনের প্রকল্পের থেকে কিছু আইনের পরিবর্তন এবং নতুন কিছু প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের হলফনামা তলব করেছে। এ ব্যাপারে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। আগামী 16 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার আগামীকাল 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। নারী নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রাজ্যে স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবছর মোট 12টি ট্যাবলো থাকছে। এবারের ট্যাবলোগুলিতে অন্নপূর্ণা যোজনা, ভিভিজি রামজি প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার উদ্যোগ, কলকাতা পুরসভার বিভিন্ন পরিষেবার সহ নানা জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: 107 FM Rainbow,
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

সঙ্গে রয়েছি উষশী, থাকবো সাড়ে ছটা পর্যন্ত। জানো, আমরা অনেকে প্রেমে পড়ি, প্রেম করি, কিন্তু প্রেম শুধুমাত্র ওই ভালো থাকবো, সংসার করব, ঘুরতে যাব, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, শুধু কি তাই? এর বাইরেও প্রেমের আরও একটা সংজ্ঞা তৈরি করেছেন একজন ম্যাজিক ম্যান। তিনি তার ভালোবাসা

বাসার মানুষের জন্য তার স্ত্রীর স্মৃতিতে 7,000 গাছ লাগিয়েছেন। 1 কিলোমিটার দীর্ঘ সেই গিটার অরণ্যকে কুর্নিশ জানিয়েছে নাসা। ভাবতে পারো, ভালোবাসা বোধহয় সত্যি এরকম। আর এই জাস্ট আর্টিকেলটা পড়তে পড়তেই আমার মনে হচ্ছিল সেই সিনেমাটার কথা, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর রাধিকা আপ্তের মানজি দ্য মাউন্টেন ম্যান, মনে পড়ে? সত্যি ভালোবাসার এই ধরনের সত্যি ঘটনা কিন্তু আমাদের কাছে গল্প বা রূপকথার মতন। এগুলো শুনলে, এগুলো জানলে মনটাও ভীষণ ভালো হয়ে ওঠে, মনটাও সত্যি সবুজে ভরে ওঠে। আমাদের চারপাশে তো কত গাছের প্রয়োজন বলো, এই যে প্রচণ্ড বৃষ্টি বাড়ছে, চারপাশের কত রাজ্য, কত অঞ্চল জলে ভেসে যাচ্ছে, এটা তো আমাদেরই, মানে আমাদেরই ওই বলে না কিয়া হুয়া কর্ম, ওই কর্মের ফলই আমরা ভোগ করছি। সত্যি আমরা যদি কাউকে ভালোবাসি তার জন্য একটা করে গাছ লাগাতে পারি, এইটা, গাছ লাগালে গাছটাও রোদ হাওয়া জলে বেড়ে উঠবে, মানুষটা যদি জীবনে নাও থাকে গাছের এই অক্সিজেনটা পেয়ে অন্য কারোর মনে ভালোবাসা বেড়ে উঠবে, তাই তো? আর 9903653992 আজকে তোমাকে আমি একটা মহা সেল বা মহা ছাড় দিয়েছি, যে তুমি যদি তোমার ইচ্ছে মতন কিছু একটা করতে চাও, মানে তোমার এই ইনবক্স জীবনের বাইরে একটু আউট অফ দ্য বক্স একটা লাইফ লিড করতে পারো, তুমি কী করবে? উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখে পাঠিয়েছেন, প্রিয় উষসী দিদি ভাই, প্রিয় প্রিয়, আচ্ছা মানে প্রিয় স্কোয়ার হয়ে গেছে। জীবনের বাকি কটা দিন আমি মনের মধ্যে স্বপ্নের জাল বুনে কাটাতে চাই, বাইরের কলুষিত ঘটনা থেকে আমি সবসময় মনকে দূরে রাখতে চাই। দিদি ভাই তোমার একক উপস্থাপনা খুব খুব ভালো লাগছে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি সঙ্গে আছো তাই জন্য আমি তো একা নই, আমি অলওয়েজ দোকা, কারণ তুমি যখন আমার সঙ্গে আছো আমাকে তো মানে একসঙ্গে তোমার সঙ্গে ভালো থাকতেই হবে। আর এই যে একটু আগে ভালোবাসার কথা বললাম, সেই ভালোবাসার কথা বললে অবভিয়াসলি আতিফ আসলামের এই ভালোবাসার গানটা তো তোমার জন্য রাখতেই হবে। আর 9903653992 তুমিও আমাকে জানাতে থাকো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: না তুমি জানো, জানো তো 9906599992 তে যে আমাকে মেসেজ করতে হবে, এটা অবভিয়াসলি তুমি জানো, তাই জন্যই তুমি মেসেজ করে দিয়েছো। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে লিখেছেন, প্রিয় উষসী দিদি ভাই, শ্রাবণের পরন্ত বিকেলে অস্তগামী সূর্য কিরণের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম। আজ তীব্র সূর্যতাপের গুমট ভাব উপেক্ষা করে শুনছি ক্যাফে কলকাতা। গান গল্পে অসাধারণ উপস্থাপনায় জমে উঠেছে আজ অনুষ্ঠান, খুব ভালো লাগছে। এবার বিষয় বলি, আমি স্বাধীনতা পেলে আমার বহুদিনের স্বপ্ন কয়েকটা রাষ্ট্র দেখব, যেমন রাশিয়া, চীন, ভিয়েতনাম, কিউবা, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, আর একবার করে অন্তত ঘুরে আসব। হ্যাঁ বুঝেছি, মানে আপনি ওই অফুরন্ত ভিসা এবং অফুরন্ত ফ্রিতে ঘোরার স্বাধীনতা চাইছেন, ভালো। আর আপনাকেই উৎসর্গ করে বোধ হয় চন্দ্রবিন্দু বলছে উড়ে যাচ্ছি, কারণ উড়ে না গেলে পকেট নিয়ে এত দূর যাক, আমরা উড়ে উড়ে ওই ওই ভূতের রাজার ওই পায়ে জুতোটা পরে চলে যাব।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: গানে গানে চন্দ্রবিন্দু যতই উড়ে যাক, উষসে কিন্তু 6:30 পর্যন্ত তোমার সঙ্গেই আছে, কোথাও উড়ে যায়নি। এই এই যে একটু আগে বলছিলাম না, চোখের নিচের কালি ইত্যাদি ইত্যাদি, আমরা কি জানি, রাত্রিবেলা মোবাইলে প্রচুর প্রচুর রিল দেখলাম, চোখের নিচের কালি হয়ে গেল। সেই কালির আবার রকম ফের না, এটা পেনের কালি নয়, ওই যে স্যারের সবুজ কালি, নীল কালি, লাল কালি, অতএব তুমি গোল্লা, অতএব তুমি ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়, সেটাও কম ব্যাপার নয়। কিন্তু এবার না, এই যে আমরা কি বলি, মাছে ভাতে ডালে, ডালে ভাতে বাঙালি, এই তো। কিন্তু তুমি যখন দুপুরবেলা ভাত খাবে, সেটা কোন ডাল তুমি চুজ করবে বলো দেখি? পুজোয় জামা চুজ করা যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চুজ করা যায়, ডালও চুজ করতে হবে? হ্যাঁ, করতে হবে বস। এবং সেটা কিভাবে করবে? প্রোটিনের মাত্রা দেখে। মানে তুমি প্রচুর পরিমাণে মুসুর ডাল খেয়ে নিলে, তাহলে তোমার প্রচুর প্রচুর মানে প্রোটিন হয়ে গেলো, তাহলে তোমার জিম ট্রেনার তোমাকে বলবে না, আপনি যতই জিমে ছোটাছুটি করুন, আপনি খাবার ঠিক খাচ্ছেন না। অতএব তোমাকে অন্য কোনো ডাল চুজ করতে হবে। মুগ ডাল খেলে আবার তোমার অন্য অমুকের মাত্রা বেড়ে যাবে। না, আমি এখন তোমার কোনোরকমই ডায়েটিশিয়ানের কাজ করছি না, শুধু এইটুকুনিই বলছি, যা খাবে ভালো লাগছে বলে প্রচুর খেয়ে নিও না। আর মোটামুটি পুষ্টিবিদেরা কি বলছে জানো তো, যে প্রতি 100 গ্রাম ডালে মোটামুটি প্রোটিনের মাত্রা থাকে, ওই ধরো বিউলির ডালে থাকে 25.21 গ্রামস, মুসুর ডালে আরেকটু কম, মুগ ডালে 23.86, মানে ওই মোটামুটি 20 থেকে 25। সেও তো ওই যতই খাও না কেন, ওই এক বাটি ডাল খেও, আর ওই নিজেকে বরং ডাল না করে বুদ্ধির গোড়ায় প্রচুর পরিমাণে আমাদের মানে ওই বুদ্ধির গোড়ায় নতুন নতুন ফুল ফল ফলতে থাকুক, কারণ এই মুহূর্তে তোমার জন্য থাকছে একটা নিউ টেমস, আর সেটা অবভিয়াসলি ককটেল টু সিনেমার সাউন্ডট্র্যাক থেকে।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই মুহূর্তে 107 FM রেইনবো স্টুডিওটা মোটামুটি একটা কলেজ ক্যাম্পাস হয়ে গেছে। কেন হয়ে গেছে সেটা তোমরা পরে হয়তো আমাদের ইনস্টাতে বা আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে, কিন্তু এই মুহূর্তে রেডিওয়ে যদি শুনতে পারো তোমাকে সেই সেই একদম ক্যাম্পাস ফিলিং আমি দেব। তার কারণ আর্য উচ্ছ্বাসীর সঙ্গে এই মুহূর্তে 107 FM রেইনবো স্টুডিওতে বেহালা কলেজের মাস কমিউনিকেশনের প্রচুর ছাত্রছাত্রী, কিন্তু তার মধ্যে ওই ওই হয় না ওই ওই যেরকম এই এখন প্রচণ্ড ওই আজকে তোমাকে যেরকম সেল দিয়েছে সেলের মধ্যেও তো ওই একজনকে তুলে নিতে হয় পছন্দ, সেই সেরকম একজন বসে গেছে আমার পাশের হট সিটে। হ্যালো,
3: হ্যালো ম্যাম।
2: এই ম্যাম বলো না প্লিজ, উষাশী, কারণ আমরা সবাই সবার ফ্রেন্ড। কারণ এই যে আমার রেডিওর ওপারে যারা বসে রয়েছে তাদের সঙ্গে তুমি কথা বলো এবং আমার সঙ্গে ফার্স্ট টাইম রেডিও সেটে।
3: হ্যাঁ, আমার এটা প্রথম, আর খুবই এক্সাইটেড আর কিউরিয়াস হয়ে আছি।
2: আমরা কিন্তু এই মাইকের মাধ্যমে রেডিও সেটের ভেতরে ঢুকে পড়তে পারি, কিরকম লাগছে?
3: খুবই মানে কি বলবো এক্সাইটেড হয়ে আছে, মানে প্রথমবার, মানে
2: তাও কি হার্টবিট মাপার দরকার রয়েছে?
3: এখন তাহলে 100 উপরে ফাস্টলি মুভ ইয়ে করছে, হার্টবিট করছে।
2: আমরা খুব ফার্স্ট মুভ করি, কারণ একটু আগে তুমি আমার পেছনে দাঁড়িয়েছিলে, এখন পাশে বসে পড়েছো, আমরা খুব ফার্স্ট এগোচ্ছি। তো এই যে আকাশবাণী বা এই যে FM রেইনবোতে এই যে আজকে তুমি এলে, মানে কি কি মনে হচ্ছে একটু বলো।
3: প্রথম কথা যে
2: তুমি কোন ইয়ারে পড়ো?
3: মানে আমি ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টার ছাত্র।
2: আচ্ছা, মানে ফার্স্ট সেমিস্টার পেরিয়ে গেছো?
3: হ্যাঁ, পেরিয়ে গেছি।
2: আচ্ছা, কলেজের জল হাওয়া গায়ে লেগে গেছে?
3: হ্যাঁ।
2: জিজ্ঞাসা করবো কটা গার্লফ্রেন্ড?
3: মির্চি থেকেই আমার রেডিও শোনা।
2: হ্যাঁ, আচ্ছা, আর আমাদের FM রেইনবোর যে গল্প স্বল্প বা এইগুলো কখনো শোনা হয়েছে?
3: হ্যাঁ, একবারই শুনেছিলাম।
2: আচ্ছা আচ্ছা,
3: তারপর আর শোনা হয় না, এখন তো রেডিও নয় সোশ্যাল,
2: মানে তোমার কাছে রেডিও মানে অডিও স্টোরি। ওকে, ফাইন। আর এই যে আমি কথা বলছি এত বকবক করে, এই যে পিছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিলে, বলো বলো কেমন লাগছে? তুমিও জানাতে পারো এই যে ও ফার্স্ট টাইম এসে আমার পাশে বসলো, এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিলাম, তোমাকে আজকে আমি একটা সেল দিয়েছি, তুমি যা খুশি তাই করতে পারো। তুমি তোমার কলেজের এই যে তোমার কলেজের দিনগুলো, এটা কি সুমিতের এই ভীষণ মানে ভয়ে কাঁপা কাঁপা একটা মানে গলা শুনে কি তোমারও মনে পড়ে গেল? সেটা তুমি জানাতে পারো অবভিয়াসলি। আর সুমিত, এই এই দিনটা যদি তুমি কোনো দিন হট সিটে বসো, অবভিয়াসলি এই সুযোগটা আমরা কলেজে বলাকালীন পাইনি, কিন্তু এইটাই যে যখন হট সিটে এসে বসে সত্যি নার্ভাস লাগে, এখনও লাগে, মানে এত বকবক করলেও এখনও আমাদের বসতে গেলে একটু হাত পা ঠান্ডা হয়, কারণ প্রত্যেকটা দিন আমাদের এই একটাই ইয়ে থাকে যে আমাদেরকে তো দেখা যায় না, আমাদেরকে শুনতে হয়, আর এই শোনাটার মাধ্যমে আমাদেরকে কানেক্ট করতে হয়। এই কানেকশন তোমার সঙ্গে আমার এবং অবভিয়াসলি বেহালা কলেজের টোটাল মাস কমিউনিকেশনের যে সমস্ত না পুঁচকে বললে আমাকে খুব বুড়ি শোনাবে, কিন্তু এই আমার যে সমস্ত বন্ধুরা পেছনে দাঁড়িয়ে আছে তাদের সবাইকে বলার যে রেডিও শোনো, 107 FM রেইনবো শোনো, তোমাদের ভালো লাগার মতো অনুষ্ঠান করি, শুনতে থাকো 107 FM রেইনবো 9993655992 তে। তোমরা আমাদেরকে মেসেজ করতে থাকো, আর এই মুহূর্তে যেহেতু প্রচুর স্টুডেন্ট আমার সঙ্গে, সেহেতু স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সিনেমার সাউন্ডট্র্যাক থেকে একটা গান তোমার জন্য।
4: Yes,

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: তুমি শুনছো ক্যাফে কলকাতা, তোমার সঙ্গে খুনি একজন ছাত্রকে নিয়েছিলাম এবং আমার পেছনে মানে ওই স্টুডিওর ভেতরে, আমাদের স্টুডিওর ভেতরে প্রচুর প্রচুর স্টুডেন্ট এসে গিয়েছিল। অবভিয়াসলি আমিও কিন্তু একদম আমার কলেজ ডেজে ফিরে গেছিলাম, মনে হচ্ছিলো যেন সেই ক্যাম্পাস, সেই কলেজ ক্যান্টিন এবং প্রচুর বন্ধুদের মধ্যে বসে আছি। হ্যালো আজ্জে দিদি, আপনাকে বৃষ্টি বরা ভালোবাসা, অনুষ্ঠান খুব ভালো লাগছে, শেখ ইলিয়াস বজবজ চারিয়াল থেকে বলছে, থ্যাংক ইউ। আর আর আর এই যে যে টপিকে একটু আগে তুমি আর আমি কথা বলছিলাম, যে তোমাকে একটা মহা সেল দিয়েছি যে তুমি যদি চাও যে তুমি একটু মানে জীবনে আমরা আউট অফ দ্য বক্স বাজবো, তাহলে তুমি কি হতে চাইবে, কি করতে চাইবে, সেই টপিকে আমরা কথা বলবো। কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে তোমাকে একটু ছড়া লেখার সুযোগও দেব। তার মানেটা কি তুমি জানো তো?
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: ইয়েস, তোমাকে আমি একটা লাইন দেবো আর তোমাকে বলতে হবে মানে এর সাথে মিলিয়ে আরও একটা বা বড় জোর দুটো, প্লিজ নো কাব্যগ্রন্থ, অনলি ছড়া। রেডিও মানেই মনের মধ্যে বেজে ওঠে সুর, তারপর তারপরের লাইনটা কি লিখে পাঠিয়ে দাও 9903653992। রেডিও মানেই মনের মধ্যে বেজে ওঠে সুর। আর আজকে কেন এই ছড়া কাটিংটা দিলাম নিশ্চয়ই ভাবছো, তার কারণ একটু আগে বলেছিলাম যে আজকে কিশোর কুমারজির জন্মদিন এবং আমাদের আকাশবাণী এবং আমাদের মেইনলি রেডিও ইন্ডাস্ট্রির অন্যতম মানে একদম লেজেন্ড বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আজকে ওনারও জন্মদিন, তাই জন্যেই আজকে তোমার জন্য এই ছড়া কাটিং। রেডিও মানেই মনের মধ্যে বেজে ওঠে সুর, তারপরের লাইনটা লিখে পাঠাবে তুমি 9903653992। আর আজকে বলেছিলাম যে আজকে জন্মদিন এবং অনেকের জন্মদিন, আর এই যে অনেকের জন্মদিন তার মধ্যে কৌশিক গঙ্গোপাধ্যায় মানে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, অ্যাক্টর কৌশিক গাঙ্গুলি এবং আরবাজ খানের জন্মদিন তুমি আমি মিলে গানে গানে পালন করে নিয়েছি। এবার আমাদের বলিউডের অন্যতম মানে একদম কী বলব, একদম দুর্দান্ত দুর্দান্ত মিউজিক ডিরেক্টর, ডিরেক্টর বিশাল ভরদ্বাজের জন্মদিন আজকে, এবং অবভিয়াসলি তার জন্মদিনে তিন তিনটে গান তোমার জন্য না রাখলে হয়, তাই রেইনবো তিনটে গানের হ্যাট্রিক, তিন এক দিন তোমার জন্য রইল বিশাল ভরদ্বাজের একসে বারকার এক দুর্দান্ত কম্পোজিশন।
0: FM রেইনবো তে তিন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, তোমার সঙ্গে রয়েছি আর যে উষশ্রী, থাকবো একেবারে 6:30 পর্যন্ত। আর তোমাকে একটা ছড়া কাটিং দিয়েছিলাম, তোমাকে বলেছিলাম রেডিও মানে মনের মধ্যে বেজে ওঠে সুর, তারপরের লাইনটা লিখে পাঠাবে তুমি। অলরেডি প্রচুর মেসেজ এসে গেছে, সেগুলো পড়বো, কিন্তু 6:00 থেকে 6:02 একটা পুঁচকে সংবাদ বিরতিতে যাব, ঠিক তারপরেই আবার 6:30 পর্যন্ত তোমার মেসেজ আরও অনেক কিছু নিয়ে আড্ডা থাকবে তোমার সঙ্গে। সঙ্গে রয়েছি উষশ্রী, আর থাকবো একেবারে 6:30 পর্যন্ত। আরে তোমার সাথে আরও অনেক আড্ডা বাকি আছে, তো তোমার লেখা ছড়া পড়ে শোনাতে হবে তোমাকে। তাছাড়াও আজকে বলেছি যে তোমাকে আজকে আমি একটা মহা সেল দিচ্ছি, সেটা নিয়েও লিখে পাঠিয়ে দাও 6:30 মধ্যে। যতক্ষণ আছি আড্ডা হবে অনলি উইথ ইউ।
2: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে NCPI-তে যোগ দেওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করেন। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভার বিজেপির 3 জন সাংসদ উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন, নির্বাচনের পরে ঘরছাড়াদের দ্রুত ঘরে ফেরানো নিয়ে কথা হয়েছে বলে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে 100 দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। রাজপুর সোনারপুর পুরসভা কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, VBG রামজি প্রকল্পের পূর্বের 100 দিনের প্রকল্পের থেকে কিছু আইনের পরিবর্তন এবং নতুন কিছু প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিগত সরকারের দুর্নীতির কারণে 4 বছর 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছিল। এর ফলে কর্মীদের মধ্যে কাজের দক্ষতা কমে গেছে এবং সঠিক প্রশিক্ষণ হয়নি। তাই VBG রামজি প্রকল্পে 3 জন কেন্দ্রীয় প্রতিনিধির নেতৃত্বে কলকাতায় কনভেনশন সেন্টারে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। জৈশ ই মোহাম্মদের সন্দেহভাজন জঙ্গি হিসেবে ধরা পড়া হামিম মণ্ডল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন এই তথ্য সামনে আসতেই রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাটো করেছে। তার জন্য বুলেট প্রুফ গাড়ি বরাদ্দ করা ছাড়াও নিরাপত্তা রক্ষীর সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এদিকে সন্দেহভাজন জঙ্গি চিনার পার্কে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করে বেশ কয়েকবার রেইকি করেছে বলে STF জানানোর পরেই পুলিশ সচিবালয়ে নবান্ন সংলগ্ন এলাকার সব CCTV ফুটেজে খতিয়ে দেখার কাজ শুরু করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জির দায়ের করা নির্বাচন সংক্রান্ত মামলায় শুভেন্দু অধিকারী তার বক্তব্য জানাতে আদালতের কাছে সময় চেয়েছেন। বিচারপতি 4 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির সময় দিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

Yes, বলো, শুনতে কি চাও এবং শুনতে কি পাও? 9903659992 তে অলরেডি একটা মেসেজ এসে গেছে। এই যে একটু আগে বেহালা কলেজের একদল স্টুডেন্ট আমার স্টুডিও ঢুকে পড়েছিল, তাদের মধ্যে একজন সুমিত, তার সাথেই মানে তার কাঁপা কাঁপা গলায় সে আমাদের সাথে গল্প করছিল, সেটা শুনেই একজন স্মৃতিচারণ করেছেন। 2013 সালের কোনো একদিন এমন এক বিকেলে আমিও আমার কলেজের বন্ধুরা ঢাকার একটা রেডিও স্টেশনের শোতে যাই, প্রচুর আড্ডা গান হয়, অনেক ভালো কিছু বন্ধুও হয় রেডিও শোনা কিংবা রেডিওতে যাওয়া থেকে। তোমাদের শুনে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যদিও এখন সব বন্ধুরা ভিন্ন ভিন্ন শহরে কর্মব্যস্ত দিন পার করছি, তোমাদের শুনে ভালোই লাগছে নিজের কলেজের সেই সময়ের কথা ভেবে। শোটা ভালো হচ্ছে, অফিসে বসে শুনছি। তানিব ইমতিয়াজ চট্টগ্রাম বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মেসেজটা পেয়ে আমারও স্পেশালি খুবই ভালো লাগলো। আর আজকে তোমাকে একটা ছড়া কাটিং দিয়েছি, সেটা হচ্ছে যে রেডিও মানে মনের মধ্যে বেজে ওঠে সুর, তারপরে কি সেটা অবভিয়াসলি বলবে তুমি আমায়। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সন্ধ্যা সুশীল দিদি, একাই 100 মাইক খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এবার ছড়াকাটিংয়ে আসি। রেডিও মানে মনের মধ্যে বেজে ওঠে সুর, রেডিও শুনে মনের সকল ক্লান্তি সকল কিছু হয় দূর, রেডিও ছাড়া আমার জীবন হতো না সুমধুর। মাদাই দাস বড়গোশপাড়া থেকে, বিউটিফুল। নেক্সট মেসেজ, রেডিও মানেই মনের মধ্যে বেজে ওঠে সুর, সাত রঙে সাজিয়ে রেনবো, দিন রাত শুনি সুমধুর, শাওন বারাসাত থেকে। নেক্সট মেসেজ, হাওড়া থেকে রীতা, রেডিও মানেই মনের মধ্যে জেগে ওঠে সুর, সিঙ্গারার পিঠের মধ্যে আলু আর ফুলকপির পুর, খুব মজার। আর এই যেহেতু বিকেল গড়িয়ে সন্ধে হলো, ঘড়ির কাটা বলছে 6:00 মানে 8 মিনিট হয়ে 20 সেকেন্ড, আমারও না খিদে পাচ্ছেই, তাই জন্য এই সিঙ্গারাটা শুনে আমি আর কী করবো, মানে যতক্ষণ না স্টুডিও থেকে বেরোচ্ছি খেতে তো পারবো না। কিন্তু এই যে রেডিও, রেডিও নিয়ে স্মৃতি, এবং এই যে রেডিও মানে মনের মধ্যে বেজে ওঠে সুর, আর মন মানেই তো মনের গুপ্তচর, ভাই অনিন্দ্য চট্টোপাধ্যায়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: তুমি শুনছো ক্যাফে কলকাতা, তোমার সঙ্গে রয়েছি আর যে উষশী থাকবো একেবারে 6:30 পর্যন্ত। এর মধ্যে ইনস্টা লাইভেও একবার তোমার সাথে টুক করে গিয়ে আড্ডা মারবার চেষ্টাও করব, কারণ আজকে যখন তোমার আমার একেবারে ভরপুর একটা আড্ডা হচ্ছে, ইনস্টা লাইভে একটু মুখোমুখি না হয় আড্ডা দিয়ে আসবো তোমার সঙ্গে। বিকালের জলখাবারে থাকবে কচুরিতে মাছের পুর, দূর আজ থাক মাছের কচুরি, দোকান অনেক দূর, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে। আজকে ছড়া কাটিংটা ছিল কি ছিল সেটা বলবো, কিন্তু তার আগে একটু বাজনা বাজিয়ে দিই।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: ইয়েস, আজকে ছড়া কাটিংয়ে মাছের কচুরি দিয়ে ব্যাপারটা অনেক দূর হয়ে গেল, কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমি যেটা ছড়া কাটিং দিয়েছিলাম, যে রেডিও মানেই মনের মধ্যে জেগে ওঠে সুর, তারপরের লাইনটা লিখে পাঠাবে তুমি। খুব একটা বেশি আর সময় নেই, কিন্তু যতটুকুনি সময় আছে তার মধ্যে টুকুশ করে লিখে পাঠিয়ে দাও। আর এই মুহূর্তে তোমার জন্য রাখছি একটা ভীষণ ভীষণ মিষ্টি গান, তারপরে থাকবে একটা ফ্ল্যাশব্যাক, আর এর মাঝেই তোমার সাথে টুকুশ করে একটু ইনস্টাতে, মানে ইনস্টা লাইভে তোমার সাথে একটু আড্ডা দিয়ে নেবো। তাই জন্য চলে আসো 107 FM রেইনবোর ইনস্টা পেজে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে তোমার সঙ্গে। আর যেটা কথা দিয়েছিলাম যে আজকে তোমার সাথে এই এই এই ক্যাফে কলকাতার এই আড্ডার মাঝে ইনস্টা লাইভেও তোমার সাথে আড্ডা দেব, এবং ইনস্টাতে কিন্তু আমি এই মুহূর্তে আছি, আর আছি তোমার সাথে আর জাস্ট কিছুক্ষণ, ওই মিনিট 11 থেকে মিনিট 12 আর এর মধ্যেই, যেহেতু আজকে কলেজ এবং কলেজ স্টুডেন্ট নিয়ে আড্ডা হয়েছে, তাই জন্যে আমরা অনেকেই ফ্ল্যাশব্যাকে চলে গেছি। তাই জন্য এই মুহূর্তে তোমার জন্য একটা ফ্ল্যাশব্যাক সং।
0: FM Rainbow Flashback Song.
1: Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: তুমি শুনছো ক্যাফে কলকাতা, আর তোমার সঙ্গে জাস্ট আর কয়েক মুহূর্তই থাকতে পারবো আমি। আর তোমার যে মেসেজগুলো জমা হয়ে আছে সেগুলো একদম চটপট পড়ে ফেলি। 9903652992 তে টেক্সট মেসেজে ছড়াকাটিং এসছে। রেডিও মানেই মনের মধ্যে যে বেজে ওঠে সুর, তাই রেডিও থেকে আমি থাকতে পারি না যে দূর। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন। আর আজকের লাস্ট মেসেজ, কলেজের সেই দিনগুলো আজও হৃদয়ে জুড়ে, হৃদয়ে যেন উথাল হয় এই সুরে সুরে, নস্টালজিয়াতে ভাসি গভীর সাগর জলে, হৃদয় তাই আজ কলেজের কথা বলে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, বিউটিফুল। এটা যদিও আমার ছড়া কাটিংয়ের মানে ছড়ার ফার্স্ট লাইনের সঙ্গে ম্যাচ করে নয়, কিন্তু কিন্তু একদম মানে যেহেতু আজকে কলেজের এক পাল স্টুডেন্টের সঙ্গে আড্ডা দিয়েছি, তাই জন্য সেই কথা ভেবেই পায়েলের ছড়াটা একদম মানে সিম্পল বিউটিফুল। আর আজকের একদম লাস্ট মেসেজ একটা এসে গেছে টালিগঞ্জ থেকে।

কুম্বা পাঠিয়েছে, রেডিও মানেই মনের মধ্যে বেজে ওঠে সুর, রেডিও মানেই মন চলে যায় ভালোবাসায় অনেক দূর। ফাইন, আর আজকে এই অনেক দূর চলে যাওয়া মনকে নিয়েই ছুটির ঘণ্টা তোমার আমার আড্ডার, ছুটির ঘণ্টা শিলাজিতের গানে গানে। যতই ছুটির ঘণ্টা বাজুক কিন্তু তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, 107 FM রেইনবোর সঙ্গে তোমার বন্ধুত্ব চলতে থাকবে। আবারও দেখা হবে গানে গানে, আবারও কথা হবে তোমার সঙ্গে। ভালো থেকো, আর হ্যাঁ, ভালো রেখো, ভালোবাসায় থেকো। টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার তিন দিনের সরকারি সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। নারী নিরাপত্তা, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজকর্ম পর্যালোচনায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা আছে তার। আগামীকাল কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআর সাংসদ সঙ্গে বৈঠক করেন। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার ১৯ জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির ৩ সাংসদ উপস্থিত ছিলেন।

আগে এনসিপিআইয়ের সাংসদরা সংসদের গ্রন্থাগার ভবনে আয়োজিত এনডিএর বৈঠকে অংশ নেন। রাজ্যের স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবছর মোট 12টি ট্যাবলো থাকছে। এবার এই ট্যাবলোগুলিতে অন্নপূর্ণা যোজনা, ভিভিজি রামজি প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার উদ্যোগ, কলকাতা পুরসভার বিভিন্ন পরিষেবা, পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তাসহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হবে। পাশাপাশি প্রথমবারের মতো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে উৎসর্গ করে একটি পৃথক ট্যাবলো বা প্রদর্শনী থাকছে। নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে 6 নম্বর ফর্মের সঙ্গে এবার থেকে বাবা মায়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এজন্য 6 নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। এই তথ্যের মাধ্যমে নতুন ভোটারদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে বলেও জানা গেছে এবং প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যাও কমবে বলে কমিশনের আশা করছে। সুন্দরবনের মানুষের কর্মসংস্থান বাড়িয়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজ সোনারপুরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। খবর এখানে শেষ হলো।

0: 7:59:55 और अब लेंगे 2 मिनट का न्यूज ब्रेक।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বর্ষরুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচন পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আলাদাভাবে কথা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও। রাজ্যে বর্তমান সরকার দলের একাধিক কর্মসূচির জন্য অনুমতি দিচ্ছে না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন। আজ এক ফেসবুক লাইভে তিনি বলেন, অনুমতি না পেলেও আন্দোলন থেমে থাকবে না। বিজেপির বিরোধিতায় আরও একবার জোট বাঁধার বার্তা দেন তিনি। তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই পদের জন্য তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর 6 জন ছাড়াও শাসক দলের 14 জন পরিষদীয় সদস্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে কানহাইয়ালালকে নির্বাচন করা হয়। রাজ্য সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব মেটাতে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে আজ সাগর দত্ত হাসপাতালের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা শারদ্বত মুখোপাধ্যায়ের জেলা স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব বর্ধমানের রেনেসা থেকে ধৃত সন্দেহভাজন জয়শ্রী মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিল বলে খবরে সামনে আসায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করেছে। এজন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করা ছাড়াও নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 4-0 গোলে এগিয়ে আছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, आप सुन रहे हैं छायालोक, छायालोक 107 FM रेनबो पर। पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, छायालोक।
1: আকাশবাণী কলকাতা FM রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এই ধরনের অন্তঃশাসন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময়ে ভারত পর্যাপ্ত জ্বালানির মজুদ বজায় রেখেছে এবং গৃহস্থালের জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাঙ্কগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি পরিচ্ছন্ন ও জ্বালানি সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে প্রশাসনিক ন্যায় বিচার সুশাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা ও পরিষেবা প্রদানের প্রক্রিয়াকে আরও উন্নত করতে হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: Tudo.
1: Kanebaju Moner Radio Shuncho 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi
2: Quiz Khelo Jackpot Jeto Jackpot Jeto Shuncho Ar Khelcho Quizwala Quizwala 107 FM Rainbow Te
3: ঘড়ির কাঁটা বলছে 9:03 আর সঙ্গে মঙ্গলবার, আর তাই আমরা তিনজনও সঙ্গে রয়েছি। আমরা তিনজন অর্থাৎ কুইজওয়ালারা তিনজন তোমার সঙ্গে এসে গেছি, কারণ তোমাকে প্রাইজ দিতে হবে তো।
4: এবং আজ অর্ণব, আম্রপালি এবং তমজিৎ রয়েছে এবং থাকবে রাত 12 পর্যন্ত। তো কুইজ খেলতে খেলতে, প্রাইজ জিতে নিতে নিতে আমাদের সঙ্গে কুইজওয়ালা খেলবে তোমরা, আমি জানি। কিন্তু তার জন্য যেটা দরকার, যেটা ভীষণ প্রয়োজনীয়, সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটা প্যান কার্ড। কিন্তু সবটাই নিজের নাম্বারে,
3: একদম
4: নিজের নামে,
3: নিজের
4: নাম্বারে না, নিজের নামে,
3: নিজের নামে নিজের নাম্বারে লাগবে। আর আর হ্যাঁ, কি জানো,
5: কুইজওয়ালা খেলে যদি তুমি প্রাইজওয়ালা হয়ে যাও, অর্থাৎ তুমি যদি যেটা দরকার সেটা জিতে যাও, তাহলে, এবং যেটা অর্ণব বললো যে তোমার যদি একটা প্রপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর সঙ্গে যদি একটা প্রপার প্যান কার্ড থাকে, তাহলে যে সাউন্ডটা তুমি শুনতে পাবে সেটা হলো এইটা।

0: কারেক্ট, এইটা অবশ্যই শুনতে পাবে, কিন্তু তার জন্য অবশ্যই যেটা থাকা দরকার সেটা হচ্ছে যে একটু তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করার একটা দম। 9903652992 এটা হচ্ছে নাম্বার। আজকে আম্রপালি, তমজিৎ, অর্ণব তিনজনে মিলে আছে, সেখানে প্রত্যেকটা রাউন্ডে একটা করে কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেনে আনসার দিতে হবে, তারপরেই সেমিফাইনালে ওঠা যাবে। তারপরে সেমিফাইনাল থেকে আমরা বেছে নেবো লোকজন, মানে সেমিফাইনালে যারা উঠেছেন তারা সঠিক প্রশ্নে সঠিক আনসার দেবেন, সেইখান থেকে আমরা আবার ফাইনাল খেলবো, সেখান থেকে উইনার হবে। প্রত্যেকেই মোটামুটি রুলস অ্যান্ড রেগুলেশন জানে, আমরা বারবার করে মনে করাবো, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। তবে তার আগে কুইজ বলা শুরুর আগে যেটা হবে, একটা গান হবে তো নাকি?
1: অবশ্যই, নিশ্চয়ই হবে, হতেই হবে।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. র্যাপিড রিদিমসের প্রথম রাউন্ড নিয়ে আমরা এসে গেছি এবং র্যাপিড রিদিমসে কী শোনাবো সেটা তো বলবোই, মানে 10 সেকেন্ড শোনানো হবে এবং সেখান থেকে আপনার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে।
1: প্রশ্ন অনেক রকমেরই হতে পারে, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোবাইলটা তৎপর খুলে ফেলতে হবে, হোয়াটসঅ্যাপটা খুলে ফেলুন, 9903659992 ইজ দ্য নাম্বার, যেখানে প্রশ্ন শোনা মাত্রই ভালো করে টিউনটা শুনে তারপরে আনসার দেবেন, গুলিয়ে ফেলবেন না গানের সাথে আর যে টিউন শোনানো হবে তার সাথে।
0: একদমই গুলিয়ে ফেললেই কিন্তু মুশকিল। তাহলে কি আমরা শুনিয়ে দেবো?
2: একদম শুনে ফেলি চলো।
0: আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখা হয়নি, সেটা হচ্ছে অলরেডি কিন্তু 3 জন সেমিফাইনালে উঠে বসে রয়েছেন। কীভাবে রয়েছেন সেটা পরে বলবো,
2: না সেটা বলেই দিই। সেটা হচ্ছে দ্য বং কানেকশন বলে কুইজওয়ালা তারই রাউন্ড হয়, যেটা কুইজওয়ালা শেষ হওয়ার আগে আগে হয় এবং সেই রাউন্ডে যিনি সবার আগে উত্তর দেন তিনি চলে যান আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে। এবার একইভাবে আরও দুটো দুভাবে মানে কুইজওয়ালায় আসা যায়, সেটা হচ্ছে গল্প স্বল্প। রোববার বিকেল 4টে থেকে এই গল্প স্বল্প হয় এবং সেই গল্প স্বল্পে আমরা জিজ্ঞেস করি যে গল্পটা কেমন লাগলো, তার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা দিতে বলি। সেটা বিকেল 4টের সময় যে গল্প স্বল্প হয় সেখানেও দিতে বলি, আবার রিপিট ব্রডকাস্ট রাত 12টায় যখন হয় সেখানেও দিতে বলি। এবার সেখানে এই গল্প স্বল্পতে যারা সব থেকে ভালো এই ফিডব্যাকটা দেন বা যাদের ফিডব্যাকটা আমাদের মনে হয় ভীষণ কনস্ট্রাকটিভ, সব দিক থেকে একদম ঠিকঠাক ভালো, মানে সেখানে ভালো মন্দ সবই আপনি বলতে পারেন কিন্তু একদম সঠিকভাবে যুক্তিসঙ্গতভাবে বলতে হবে, তো তাদের মধ্যে থেকে তাদের মধ্যে থেকে বেস্ট যাকে আমরা পাই তিনি চলে আসেন কুইজওয়ালা সেমিফাইনালে। এভাবে কিন্তু 2 জন গল্প স্বল্প থেকে এবং 1 জন বং কানেকশন থেকে আমরা পাই।
0: আর একটা কথা, ইনস্টাগ্রাম আমাদের যে হ্যান্ডেল সেটা ফলো করতেও কিন্তু ভুলবেন না।
1: অফকোর্স 107FM রেনবো কলকাতার যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে সেটা অবশ্যই চটপট করে ফলো করে রাখুন, তার কারণ হচ্ছে সেখানেও কিন্তু কোয়েশ্চেন আসবে, সেখানে যে কোয়েশ্চেন আসবে সেটা পরে বলবো, রুলসটা পরে বলবো, আপাতত র্যাপিড রিডিংস এর কোয়েশ্চেন এবং শুনে নিন কি আছে।
0: যে প্রশ্নটা আমরা রাখছি সেটা হচ্ছে যে যে গানটার অংশটা শোনানো হবে সেই গানটার কম্পোজারের নাম কি, অর্থাৎ সুরকারের নাম কি, এটাই আপনার জন্য প্রশ্ন। উত্তর পাঠাবেন 9903659992 তে। Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm.

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: র্যাপিড রিদমসে আমরা আছি এবং র্যাপিড রিদমসে প্রথম প্রশ্ন আমরা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে বিজয়নগরের হিরি সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনিয়েছিলাম যার সুরকার হচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমরা এটাই প্রশ্ন রেখেছিলাম এবং কারা চিনতে পেরেছেন এবং তাদের মধ্যে প্রথম 10 জন কে বা কে বা কারা আর আমাদের সেমিফাইনাল রাউন্ডে কে পৌঁছে যাচ্ছেন?
2: অর্ণব ভাই,
3: সেমিফাইনাল রাউন্ডে কে পৌঁছে যাচ্ছেন তার নাম সবার লাস্টে বলবো, কিন্তু প্রচুর মানুষ ভুল উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর সেখান থেকে বেছে নিতে হয়েছে। সঠিক উত্তর দিয়েছেন পিঙ্কি জানা বারুইপুর থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, লিপি সরকার সরসোনা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সুরঞ্জন সরকার সরসোনা থেকে, পৃথা কিরি মাঝনা থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি ত্রিবেণী থেকে পৃথ্বী মণ্ডল।
1: প্রীতিকে অনেক শুভেচ্ছা, কিন্তু যারা অলরেডি যে 3 জন অলরেডি সেমিফাইনালে উঠে বসে রয়েছেন তাদের লিস্ট কিন্তু আমার কাছে রয়েছে। স্বপন বসু বড়নগর থেকে, বং কানেকশন থেকে তিনি উঠে গেছেন আজকে সেমিফাইনালে, অর্থাৎ গত সপ্তাহের বং কানেকশন থেকে, এবং গল্প স্বল্প থেকে রয়েছেন অজয় কুইতি কোলাঘাট থেকে এবং সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। এই 3 জনের জন্য একটা ছোট্ট করে হাততালি হয়ে যাক। অর্থাৎ 4 জনকে কিন্তু আমরা অলরেডি সেমিফাইনালে পেয়ে গিয়েছি। আর আমরা চলে যাব আমাদের এই রাউন্ডে, অর্থাৎ র্যাপিড রিদমসের সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে যে গানটা শোনাবো সেটা কোন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শোনানো হচ্ছে।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. Rapid Rhythms এর আমরা সেকেন্ড রাউন্ডে এসে গেছি, মানে একদম শেষ, মানে সেকেন্ড রাউন্ডেরও শেষ প্রান্তে, যেখানে আমরা উত্তর দেব। উত্তর যে গানটা অংশ শুনিয়েছিলাম, সেই গানটা যে সিনেমায় ব্যবহার করা হয়েছিল তার নাম হচ্ছে মেরে ইয়ার কি শাদি। আর এই গানটা যারা চিনতে পেরেছেন তারা কারা?
1: তারা তো অনেকেই রয়েছেন, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সুলগ্না মল্লিক ক্যানিং থেকে, আশিস জানা বারুইপুর থেকে, রিঙ্কু বারুই সাঁকরাইল থেকে, পলাশ সাউ বজবজ থেকে, বিশ্বজিৎ সারনেম লেখেননি ঘাটাল থেকে, সৌভিক সরকার কসবা থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে এই রাউন্ড থেকে, তিনি হলেন মাজনা থেকে পৃথা গিরি।
0: পৃথাকে অনেক অভিনন্দন। আর সঙ্গে আমরা এবার যাচ্ছি অঙ্ক কষতে।
2: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
0: ম্যাথোমেনিয়া মানেই হচ্ছে অঙ্ক কষার রাউন্ড। আর সেই অঙ্ক যখন কষতে হবে তখন সেই অঙ্কে কি বলছে?
3: বলছে এরকম যে একটা বিস্কিট কারখানায় প্রতি শিফটে 85 জন কর্মী কাজ করে। কারখানাটি দিনে 3টা শিফটে চলে। একদিন 3টে শিফটে যথাক্রমে 6, 9 ও 5 জন কর্মী অনুপস্থিত ছিলেন। সেদিন মোট কতজন কর্মী উপস্থিত ছিলেন?
1: একটি বিস্কিট কারখানায় প্রতি শিফটে 85 জন কর্মী কাজ করেন। কারখানাটি দিনে 3টি শিফটে চলে। একদিন 3টি শিফটে যথাক্রমে 6, 9 ও 5 জন কর্মী অনুপস্থিত ছিলেন। সেদিন মোট কতজন কর্মী উপস্থিত ছিলেন? উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে নিজের নাম আর লোকেশন লিখতে কিন্তু ভুলবেন।
0: একদম। আর যেহেতু অঙ্কটা খুবই কঠিন, কারণ উপস্থিতির ব্যাপার, অনুপস্থিতির ব্যাপার থাকলে সহজে হয়ে যেত, উপস্থিতির ব্যাপার যেহেতু সেই জন্য সময় লাগবে, তাই দুটো গান সময় থাকছে, তাই না? আর অঙ্কটা খুব কঠিন না, আম্রপালি প্রশ্ন করেছে, অতএব কঠিন তো হবেই।

0: マトメニア、マトメニア、ম্যাথোমেনিয়াতে যে কঠিন প্রশ্নটা রাখা হয়েছিল তার সহজ একটা উত্তর নিয়ে আম্রপালি এসেছে। আমাকে অনেক কষ্ট করে বুঝিয়েছে ব্যাপারটা যে এইটাই হচ্ছে উত্তর।
1: আমি কোনো কষ্ট করে বুঝাইনি, ব্যাপারটা হচ্ছে যেহেতু অ্যারিথমেটিকের কোয়েশ্চেন তো ল্যাঙ্গুয়েজটা একটু গল্প ভরা ল্যাঙ্গুয়েজ থাকে, কিন্তু এটা খুব সোজা। ব্যাপারটা হচ্ছে
0: মানে অ্যারিথমেটিক মানে সাহিত্য, তাই তো?
1: অফকোর্স।
0: বাহ,
1: আমরা কেন অ্যারিথমেটিক এত ছোটবেলায় করতাম?
0: কারণ আমরা সাহিত্য শিখেছিলাম। ঠিক,
1: তোমার বলো না, তোমার অ্যারিথমেটিক ভালো লাগে না অ্যালজেব্রা ভালো লাগে?
0: আমার অঙ্ক ব্যাপারটাই ভালো লাগে, কারণ সবটা তো হিসেব না।
1: তুমি বলো তাহলে।
0: ব্যাপারটা হচ্ছে যে টোটাল আর কি 85 জন কর্মী তিন এক একটি শিফটে থাকেন, অর্থাৎ তাহলে কারখানায় মোট কর্মীর সংখ্যা হচ্ছে 85 × 3 অর্থাৎ 255 জন। এবার যথাক্রমে 6, 9 এবং 5 জন অনুপস্থিত ছিলেন, অর্থাৎ সারাদিনে অনুপস্থিত কর্মী ছিলেন হচ্ছে 20 জন টোটাল। এইবার এখানে জিজ্ঞেস করেছে যে সেদিন মোট কতজন কর্মী উপস্থিত ছিলেন। এবার যারা প্রতি শিফট থেকে হিসেব করতে গেছেন যে 85 থেকে 6 বাদ দিয়েছেন, আবার 85 থেকে 9 বাদ দিয়েছেন, 85 থেকে 5 বাদ দিয়েছেন, তারা অনেকটা খেটে খুটে উত্তরটা হয়তো বার করেছেন, কিন্তু আম্রপালি অনেক সহজে উত্তরটা বার করেছে ও টোটাল কর্মীর সংখ্যা বার করেছে, তারপরে মোট অনুপস্থিত কর্মীর সংখ্যা বিয়োগ করেছে, সেখান থেকে মোট উপস্থিত কর্মীর সংখ্যা বেরিয়ে গেছে। অর্থাৎ যারা 235 জন বলেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন।
2: হ্যাঁ, তারা কারা? তারা হলেন সুলগ্না মল্লিক ক্যানিং থেকে, পুষ্পেন্দু অধিকারী সিঙ্গুর থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, সপ্তিল গাঙ্গুলি কলকাতা থেকে, শুভশ্রী কার্ফা বাকরপুর থেকে, এবং প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, ঈশানী সরকার এবং পরমা মিত্র ভবানীপুর থেকে। এছাড়াও যিনি আজকে মানে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন তার নাম এখনও বলিনি, এবার বলবো, বিষ্ণুপুর থেকে অভিজিৎ দে।
0: অনেক অনেক শুভেচ্ছা অভিজিৎকে। আর আমরা এবার একটু ওই ইতিহাসের দিকে ঘুরে তাকাই। তুই কি কোনো স্মৃতি রোমন্থন করছিস?
2: হ্যাঁ, একটু তো করতে হবে, ইতিহাসের রাউন্ডে এসেছি, ঐতিহাসিক স্মৃতি, পলাশির যুদ্ধের স্মৃতি,
0: তারপর মানে পলাশির যুদ্ধের সময় যেভাবে তুই দেখেছিলি আর কি, মানে সঞ্জয় যেমন মহাভারত বর্ণনা করেছিল,
2: যুদ্ধ দেখেছিলাম।
0: আচ্ছা, আমের আটিফাটি চুড়ে মারিস তো কারোর মাথায়?
2: না, যাক
0: তাহলে ঠিক আছে, না হলে আমি ভাবলাম যে এত ভাবনা চিন্তার মধ্যে তুই আছিস, কিছু বলছিস না। আমি ভাবলাম
2: বলছি তো, নামগুলো বললাম তো।
0: হ্যাঁ, মানে না হলে তো আরো অনেক কিছু বলিস।
2: আজ একটু কম বলছিস
0: কেন? দুঃখ, আজ তো কলকাতা গরম পড়ে,
1: ইতিহাসের রাউন্ডে আছে,
2: ফেভারিট রাউন্ড ঠিক
0: ওটা এখনো আসেনি বলে জন্য শক্তি সঞ্চয় করছে ছেলেটা। ঠিক আছে, আমরা থ্রোব্যাক টাইমসে কি যেন একটা করব, কি করব?
1: আমরা শোনাবো।
0: হ্যাঁ, আমরা কোনো একটা মানে সমস্যা নয়, হ্যাঁ সমস্যা তো হয়েছিল, অ্যাকচুয়ালি সমস্যা হয়েছিল বলেই তো ঘটনাগুলো ঘটেছিল। যে ঘটনাটার কথা বলবো সেই ঘটনাটা কি সেইটা আপনাকে বলতে হবে, তাহলে শুনুন এবং জানান 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
3: থ্রোব্যাক টাইমস
4: 1191 সাল থেকে 1192 সালে বর্তমান হরিয়ানার থানেশ্বরের কাছে এক বিশাল যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই স্থান দিল্লি থেকে 150 কিলোমিটার বা 93 মাইল উত্তরে অবস্থিত। মোহাম্মদ ঘোরির নেতৃত্বাধীন ঘোরি বাহিনী এবং পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে সেই যুদ্ধগুলি সংঘটিত হয়। মোহাম্মদ ঘোরি 1191 সালে পাঞ্জাবের ভাটিন্ডা দুর্গ জয় করেন। সেই স্থান পৃথ্বীরাজ চৌহানের সীমান্ত এলাকা ছিল। পৃথ্বীরাজ ভাটিন্ডার দিকে অগ্রসর হয়ে এই যুদ্ধক্ষেত্রের কাছাকাছি স্থানে প্রতিপক্ষের মুখোমুখি হন। পৃথ্বীরাজের বাহিনী তিন দিক থেকে পাল্টা আক্রমণ

0: গ্রহণ করে এবং যুদ্ধে আধিপত্য স্থাপন করে। ফলে ঘড়িরা পিছিয়ে যায়। সেই যুদ্ধে পৃথ্বীরাজ ঘড়িদের প্রতিরোধ করতে সক্ষম হন।
1: Throwback Times. Throwback Times. Throwback Times.

0: Throwback Times. Throwback Times. Throwback Times. থ্রোব্যাক টাইমসে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে তরাইনের যুদ্ধের কথা শোনানো হয়েছিল এবং কারা চিনতে পেরেছেন, মানে যুদ্ধের কথাটা বুঝতে পেরেছেন?
1: যুদ্ধের কথা বুঝতে পেরেছেন অনেকেই, এবং
0: আসলে আসলে হিন্ট তো শুনতেই ছিল।
1: হ্যাঁ,
0: মানে পলাশির যুদ্ধে অর্ণব দেখেছিল এবং পলাশির যুদ্ধে অর্ণব দেখে বর্ণনা করেছিল আমের আঁটি খেতে খেতে, মানে আম খেতে খেতে, সরি।

0: সেখান থেকে যুদ্ধের হিন্টটা পেয়ে গেছে তরাইনের যুদ্ধ,
1: তরাইনের যুদ্ধ,
0: তরাইনের প্রথম যুদ্ধ বলেছেন অনেকে, তরাইনের যুদ্ধ প্রথম যুদ্ধ। যাই হোক, তো সঠিক উত্তর দিয়েছেন কারা, মানে প্রথম দশজন কারা নামগুলো বলি, সৌরেন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে, শান্তাম দাস দাড়িবেরিয়া থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, অর্ণ অধিকারী সিঙ্গুর থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, মল্লিকা সাহু বজবজ থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সৌভিক সরকার কসবা থেকে। কিন্তু এই রাউন্ড থেকে চলে যাচ্ছেন যিনি সেমিফাইনালে, তিনি হলেন টিটাগড় থেকে নম নারায়ণ বর্মন।
1: অর্ণব আসছে কিন্তু,
0: আসছে
1: আসছে,
0: চলো রেডি।
1: এই দেখো
2: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: সারে মিলকে আ যাও।
0: হ্যাঁ, এই রাউন্ডে আমরা কি করি,
3: আমরা একটা শাল নিয়ে, একটা পাঞ্জাবি পরে, শুদ্ধ সাদা কাপড়ে,
1: মাথায় ফেটিটা বাঁধবো
3: না, আমরা একটা বই নিয়ে বসি।
1: আচ্ছা,
3: যে বই থেকে আমরা একটা রচনা আপনাদেরকে শোনাই, যেখানে যেটা শুনে আমরা একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটার উত্তর দিতে হবে। এরকমও জিজ্ঞেস করতে পারি যে লেখকের নাম কি বা কোন রচনার অংশ,
1: লেখক কোন এলাকায় থাকতেন,
3: হ্যাঁ এলাকায় থাকতেন, কবি কার প্রিয় ছিলেন, এরকম অনেক কিছু আমরা প্রশ্ন করি। তো আপাতত আজকের প্রশ্ন কি,
1: আজকের প্রশ্ন হচ্ছে যে রচনার অংশ শোনানো হবে সেই রচনাটা লিখেছেন কে, রচনা নয় মানে একটা গল্প,
3: ভেরি ইজি,
1: হ্যাঁ খুবই সহজ, খুবই সহজ,
0: খুবই সহজ, তাহলে
1: শুনলেই বোঝা যাবে।
2: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
4: রাধারানী নামের এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদের জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল, প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি। ডিক্রিদার সকলই লইল, খরচা ও ওয়াশিলাতে দিতে নগদ যাহা ছিল তাহাও গেল।
2: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

शाहितो सफारी।

0: ಶಾಹಿತ್ತೋ ಸಫಾರಿ.
1: সাহিত্য সাফারিতে আমরা একটা গল্পের অংশ শুনিয়েছিলাম, যার লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মানে যিনি নামটি লিখেছেন, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম নয়, যে কারা উঠেছেন সেমিফাইনালে সেই নামগুলো যারা লিখেছে, যিনি লিখেছেন সেই ভদ্রলোককে আপাতত তিনি একটু নিখোঁজ। তিনিও সম্ভবত সাহিত্যের সন্ধানেই কোথাও গেছেন আশেপাশে। তো আমরা নামগুলো উদ্ধার করার চেষ্টা করি বরং।
2: মৌসুমী সরকার ফ্রম মধ্যমগ্রাম, প্রদীপ ব্যানার্জি ফ্রম শ্রীরামপুর, মুনমুন দাস ফ্রম যাদবপুর, কার্তিক
1: ধারা ফ্রম হুগলি,
2: শুভশ্রী কারফা ফ্রম হুগলি, সুলগ্না মল্লিক ফ্রম ক্যানিং, লিপি সরকার ফ্রম সরসনা, গোপাদত্ত ফ্রম নিউ আলিপুর, সুলেখা হালদার ফ্রম
1: নয়াবাদ, শুক্লা হালদার ফ্রম নয়াবাদ, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তার নাম সঞ্জীব মজুমদার হাওড়া থেকে। আবার না, একবার লোকজন জিজ্ঞেস করেছিল যে উইনার কখন আসে। অনেকদিন উইনারকে নিয়ে পায়েল দিয়ে আসেনি, আজকে আসার কথা আছে।
2: ও সারপ্রাইজটা একটু না হয়
1: একটু পরে। আমরা এখন বরং পরের রাউন্ডে যাই। অড ওয়ান আউট মানে আমরা কি খুঁজি, মানে কি যেন খুঁজি, বিবিধের মধ্যে মিলন মহান। মিলনের মধ্যে বিবিধ মহান,
2: যাই হোক না কেন, পাঁচটা শব্দ থাকবে, সেই পাঁচটা শব্দের মধ্যে যেটা হচ্ছে অড সেটাকে আপনাকে বের করে আনতে হবে, সেটা যেন আমাদের মগজের সাথে আর মনের সাথে আপনার মিলটা হয়, ঠিক আছে?
1: হ্যাঁ, হতেই হবে, না হলে কিন্তু হবে না,
2: কোনো লাভ নেই। চাঁদ, সূর্য, পৃথিবী, মঙ্গল, শুক্র। আর একবার বলি, চাঁদ, সূর্য, পৃথিবী, মঙ্গল, শুক্র।
1: চাঁদ, সূর্য, পৃথিবী, মঙ্গল, শুক্র, মানে এই সমস্ত নিয়ে, গ্রহ, তারা, সমস্ত নিয়ে, মহাকাশ নিয়ে আম্রপালি নিয়ে এসেছে। এবং মহাকাশের মধ্যে আপনি খুঁজে দেখুন দেখি কোনটা আলাদা, কে আলাদা, যদি বুঝতে পারেন তাহলে 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে পাঠিয়ে। ভাই তুই মারবি নাকি আমাকে, এরকম করছিস কেন?
2: কি আশ্চর্য,
1: কেমন জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে,
2: ভিক্টিমাইজড হচ্ছি আমি আজকে।
1: হ্যাঁ, কেমন জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে,
2: ভিক্টিমাইজড হচ্ছি আমি আজকে।
1: না না, ঠিক আছে, আপনি গান শুনুন আর উত্তর পাঠান
2: প্লিজ।

0: All one out. All one out.
1: ব্যাপারটা হচ্ছে বুকে তার আগুন ছিল, তাই সে অড হয়েছে। বাকিদের বুকে আগুন ছিল না বলে বিবিধের মাঝে মিলন ব্যাপারটা হয়নি।
2: সঠিক উত্তর কি সেটা বল এবং কেন সেটা বল।
1: হ্যাঁ সেটা বলছি, সেটা হচ্ছে যে সঠিক উত্তর সূর্য, কারণ সে হচ্ছে কি বলবো, তার নিজের কাছে আগুন আছে, আলো আছে, সে বাকিদের সবাইকে আলো দিয়ে রাখে সেই জন্য।
3: আর আলো দিয়ে থাকে আর্থ মানে পৃথিবী, মার্স, এরা সবাই হচ্ছে প্ল্যানেট।
1: হ্যাঁ,
3: এবং বাকিদেরকে
1: তারা, এবং চাঁদ হচ্ছে উপগ্রহ,
3: এবং সান হচ্ছে স্টার।
1: ওটাই তো বলছি যে নক্ষত্র, তার বুকে আগুন আছে।
3: একটু তো সাইন্টিফিক্যালি ভাবতে হবে।
1: হ্যাঁ না, নয়তো সবাই ভেবেছিল চাঁদকে দিয়ে আমরা সুন্দর ভাবি।
3: আসে না আমার।
1: হ্যাঁ, কারণ বাকি কিন্তু কাউকে বলা হয়নি শুক্র কেন আসে না আমার ঘরে।
3: রাঘব দেখি আজকে শুনছেন প্রোগ্রামটা।
2: ক্যানিং থেকে সুলগ্ন মল্লিক সঠিক উত্তর দিয়েছেন, বাঁকড়া থেকে নাসিমা বেগম, ভবানীপুর থেকে পরমা মিত্র, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, সাউথ চব্বিশ পরগনা থেকে শেখ জামসের, সরসোনা থেকে সুরঞ্জন সরকার, সাহেব মুন্সি ডেবরা থেকে সৌভিক সরকার, কসবা থেকে সুদীপ সরকার, ডুমজুর থেকে সবাই সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু সবার আগে সঠিক উত্তর যিনি দিয়েছেন তার নামটা এবার বলবো, তিনি সিঙ্গুর থেকে অর্ণ অধিকারী।
1: পরের অডওয়ান আউটে যাওয়ার আগে আমরা যাব হচ্ছে ইনস্টাগ্রামে। ইনস্টা কুইজ অর্থাৎ 107 FM রেইনবো কলকাতা, এই ইনস্টা হ্যান্ডলে এই কুইজের প্রশ্ন কিছুক্ষণ বাদেই আসবে, আর যখনই এসে যাবে এই প্রশ্ন তখন আপনি ঝটপট DM করে উত্তর পাঠাবেন, ভুল করেও কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে দেবেন না। আর হ্যাঁ, আর একটা ব্যাপার, সেটা কিন্তু কমেন্ট মোটেই করবেন না, কমেন্ট করলেই কিন্তু আপনার লস।
3: আপাতত লসে যাতে রান না করেন সেই জন্য কোয়েশ্চেন পোস্ট করা হচ্ছে,
1: কোয়েশ্চেন পোস্ট করা হচ্ছে, কিছুটা সময় লাগবে এবং হয়ে গেছে, বলতে বলতেই প্রশ্ন পোস্ট করা হয়েছে। আর এটা তো পুরোপুরি ভিজুয়াল রাউন্ড, আপনি জানেনই, তাই আর কিছু মানে আপনাকে একটা গান সময় দিলাম, তার মধ্যে উত্তর পাঠিয়ে দিন ঝটপট, প্রশ্নটা খুব সোজা।

0: Odd One Out. Odd One Out. আসলে যখন কেউ বুঝতে পারে না তখন তো অবাক হয়ে তাকিয়ে থাকবে। অর্ণব আমার দিকে খুব অবাক হয়ে তাকিয়েছে, ভাই কি হচ্ছে এখানে, কি হচ্ছে,
1: কি চলছে,
0: কি চলছে, কিছু চলছে না। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে রেস্তোরাঁয় যদি কোনো পদের নাম, বিভিন্ন আমরা পদ নিয়ে আলোচনা করছিলাম যেগুলো মানে আমরা ভারতীয় ভাষা এবং ভারতীয় ভাষার কোনো শব্দ এবং তার সঙ্গে বিদেশি কোনো ভাষার শব্দ এটা মিলিয়ে মিলিয়ে মানে সেটাকে বাংলা মানে করে শব্দ বানানোর চেষ্টা করছিলাম। অর্ণব মানে বোঝার চেষ্টা করছিল যে এটা কি হচ্ছে। তারপরে অর্ণব শান্তি পেয়েছে যখন গানটা শেষ হয়েছে এবং আমরা বললাম যে আবার আমরা ইনস্টাগ্রামে ফিরছি।
2: ইনস্টাগ্রামে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম এবং সেই প্রশ্নের উত্তর তো আমরা অনেয়ার বলবো না, কিন্তু একটা উত্তর আমার বলতে খুব ইচ্ছা, সেটা হচ্ছে মানে মানে বলতেও কেমন লাগছে আর কি, মানে যারা ইনস্টাগ্রাম দিয়েছেন তারা বুঝতে পারবেন। কয়েকজন উত্তর দিয়েছেন কার্তিক আরিয়ান।
0: আচ্ছা ঠিক আছে, এ ভি ঠিক হ্যাঁ ভাই, ঠিক আছে, মানে ওই আর কি, আপনি যখন উত্তরটা পোস্ট হয়ে যাবে তখন বুঝতে পারবেন বলো
2: যে সৌরজগতের সবথেকে বড় গ্রহর নাম কি,
1: কার্তিক আরিয়ান।
2: এবং তার উত্তর এলো ধর
0: প্লুটো,
2: ভারতবর্ষ, এই আর কি বিষয়টা, এরকম উত্তর আর
0: ওরকমই। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই করছি না। উত্তর সঠিক সময় পোস্ট হয়ে গেছে না যাবে সেটা অর্ণব জানে, এবং উত্তর যখন পোস্ট হয়ে যাবে আপনি মিলিয়ে নেবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন, এবং আপনার নাম প্রথম দশজনে আছে কি না সেটাও বুঝতে পারবেন, আর প্রথম দশজন থেকে কে চলে যাচ্ছেন সেমিফাইনালে সেটা আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা জানতে পারবো।
2: হ্যাঁ, প্রথম দশজন মানে কারা কারা রয়েছেন তাদের নামগুলো তো বলবোই, কিন্তু সবার আগে কে দিয়েছেন মানে তার নামটাও ভীষণ ক্রুশিয়াল আমরা জানি।
0: হ্যাঁ,
2: টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, রাজেশ বর্মা বেহালা থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, সার্থকী ঘোষাল বালি থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি সবার মানে সেমিফাইনালে চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে, তিনি মহিষা দল থেকে নারায়ণ সাহা, নারায়ণ সাহু।
0: বেশ, আর আমরা অড ওয়ান আউটে ছিলাম, আবারও সেখানেই ফিরছি।
3: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
1: অড ওয়ান আউটে একটা কোয়েশ্চেন তো অবশ্যই আছে, সেখানে আবার মোটামুটি পাঁচটা শব্দ আছে, শব্দগুলো তো ভালো মানে শব্দ নয় পাঁচটা কি বলবো জয়েন্ট অক্ষর আছে, ঠিক আছে, পেয়ার করে করে অক্ষরগুলো এরকম, এ কিউ কমা বি আর কমা সি এস কমা ডি টি কমা ই ভি,
0: ইয়ে কা হে ভাই, এ তো প্যার কা পঞ্চ নামা হো গয়া,
1: থোড়া রিজনিং হো গয়া।
0: বলছি এ কিউ বি আর সি এস ডি টি ই ভি, ই ভি মানে আমি জানি ইলেকট্রিক ভেহিকল, আর বাকিগুলো তো চিনতে পারছি না,
1: আর বাকিগুলো অনেক কিছু হতে পারে, তোমাকে ওরকম করে চিন্তা হবে না।
2: এ
1: কিউ বি আর সি এস ডি টি ই ভি, অর্ণব
2: কঠিন, এ কিউ বি আর সি এস ডি টি ই ভি
1: মোটেই কঠিন না,
2: সি এস টা আমি আর বুঝতে পারছি,
0: সি এস টা বোঝা যাচ্ছে,
2: সি এস টা একটা সফটওয়্যার মনে হচ্ছে,
1: হ্যাঁ বি আর ও আমি বুঝতে পারছি, বড়নগর,
2: হ্যাঁ এ কিউ তো আই অ্যাড করলি তো বাতাসের এ কিউ আই, এ কিউ
0: আই হয়ে যাবে, আর ডি টি টা কি হবে, ডি টি টা ডায়েটিশিয়ানরা অনেক সময় লেখে না ডি টি,
2: হ্যাঁ বা ডি টির সঙ্গে আরেকটা লাস্টে এটা দুটো লেটার যোগ করলি এটা তো
1: কুরিয়ার টুরিয়ার হয়ে যাবে, হ্যাঁ ইউ কনফিউজিং মাই কোশ্চেন। This is very easy question. শুনুন, ভীষণ সোজা এটা, একটু একটু মাথাটা খাটালেই বেরিয়ে যাবে, বেশি কথা না বলে প্লিজ গানা।
0: আমরা প্রশ্নটা রিপিট করতে চাই,
1: হ্যাঁ
0: কারণ গুলিয়ে যেতে পারে,
1: হ্যাঁ পাঁচটা অক্ষর পরপর দেওয়া আছে, একটু রিজনিং এর মতো আর,
0: দশটা অক্ষর দেওয়া আছে,
1: হ্যাঁ এ কিউ কমা বি আর কমা সি এস কমা ডি টি কমা ই ভি।
0: বেশ, এই যে এই মানে দশটা অক্ষর বলেছে ও, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় বলা আছে, তাহলে কোনটা আপনার মনে হচ্ছে যে অড সেটা আপনি বলুন, আর আমরা এগিয়ে যাওয়ার গান শুনবো।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
2: কুইজওয়ালার দুই পর্বের দুই বিজয়ী কে কে রয়েছেন?
3: আমি স্ত্রী সুদর্শন দাস।
4: আমি টুম্পা মজুমদার, হাওড়া রামরাজাতলা থেকে।
2: আর সুদর্শনবাবু কোথা থেকে আসছেন?
3: সুতাহাটা হলদিয়া থেকে, গ্রামের নাম দাড়িবেড়িয়া।
2: দাড়িবেড়িয়া, আচ্ছা। হলদিয়া স্টেশন থেকে কত দূর এটা?
3: 3 কিলোমিটার।
2: আচ্ছা, তো হলদিয়া মানে তো অনেক আগে বেরোতে হয়েছে, অনেক সময় লেগেছে। কেমন লাগছিল এই যে এত দূর একটা যাত্রাপথ পেরিয়ে আকাশবাণীতে

0: আসছেন, কেমন লাগছিল?
1: ভালো লাগছে।
0: বেশ, আর টুম্পাদি তো কাছ থেকেই আসছেন, হাওড়া থেকে। হাওড়া থেকে তো আকাশবাণী ভবন খুব একটা দূরে নয়, তাও কেমন লাগছিল সকালবেলা যখন তৈরি হচ্ছিল?
2: ভীষণ ভালো লাগছে, মানে মানে যেদিন আমার নামটা প্রথম আর কি উইনারে অ্যানাউন্স হয়েছে, তো সেদিন থেকেই আমার খুব ভালো, এবং আমার বাড়ির সকলে খুব মানে উৎসাহিত এটা নিয়ে, ব্যাপারটা নিয়ে।
0: আচ্ছা, সুদর্শনবাবু কি কুইজবালা নিয়মিত খেলেন?
1: হ্যাঁ, অনেকদিন আগে থেকে খেলছি, মাঝে মাঝে বন্ধ হয়।
0: আচ্ছা, আর টুম্পাদি, বাড়ির লোক তো বলছিলেন ভীষণই আনন্দে মানে উৎসাহিত আর কি যে আপনি এখানে আসছেন, তো কুইজবালা কতদিন ধরে খেলছেন?
2: আমি খেলছিলাম অনেকদিন, 23 সাল থেকে, কিন্তু মাঝখানে আমারও অনেকদিন বন্ধ ছিল, তারপরে এই 26 সালে গত 3 মাস কন্টিনিউ খেলেছি, তো 3 মাসের মধ্যেই হয়ে গেছি আর কি।
0: আচ্ছা, তো 23 সাল থেকে মানে তো আপনার একটা অভিজ্ঞতা ছিল কুইজবালা খেলা?
2: হ্যাঁ, মানে আমি সেরকম মানে উত্তরটা দিতাম অতটা, মানে যে জেতার জন্য খেলতাম সেরকম নয়, মানে এটা পারতাম দিতাম এরকম, কিন্তু যখন ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝলাম তখন আরো ভালো, খেলার ইন্টারেস্ট আরেকটু বাড়লো, তখন থেকে আরো ভালো লাগতো খেলতে আর কি।
0: আচ্ছা, সুদর্শনবাবু কি পরিবারের লোক সাহায্য করে খেলার সময়?
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের যেন কুইজটা মনে হচ্ছে যেন পারিবারিক একবার।
0: আচ্ছা, মানে পরিবারে ওই দিন পুরো একদম উৎসব একটা লেগে যায়?
1: নিশ্চয়ই।
0: বাহ, আর টুম্পাদিকে কি বাড়ির লোক সাহায্য করে?
2: হ্যাঁ, আমার ছেলে মানে ভীষণভাবে টাইপ করতে, তো একটা আমাদের মানে ও হলে টাইপটা খুব তাড়াতাড়ি করে করতে হয়, তো ও খুব তাড়াতাড়ি টাইপটা করে লিখে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারে, এটা আমার ছেলে ভীষণ সাহায্য করে যেতে।
0: বেশ, সুদর্শনবাবু পুরস্কারের অর্থ নিয়ে কি করবেন?
1: অর্থ যেমন বিষয়টা থাকবে তার উপরে নির্ভর করবে, ওটাকে নিয়ে ভাবি না।
0: মানে এই যে খেলা শেষে বিজয়ী হয়ে এসেছেন এটাই আনন্দ।
1: হ্যাঁ।
0: বেশ, আর সুদর্শনবাবু কোন রাউন্ডটা খেলতে সবচেয়ে ভালো লাগে?
1: মিষ্টি মেলোডি, তারপর শেষেরটা যেটা ডিটেকটিভ ডায়েরি।
0: ডিটেকটিভ ডায়েরি ভালো লাগে, তাহলে প্রিয় ডিটেকটিভ কে?
1: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী।
0: বাহ, আর টুম্পাদির কোন রাউন্ডটা প্রিয়?
2: আমার ডিটেকটিভ ডায়েরিটা তো আমার ভালোই লাগে, ডিটেকটিভ ডায়েরি থেকেই আমি উঠেছি, ওটা আছে, ওটা খুব ভালো লাগে, অড আউট। আর একটা আছে যেটা ভয়েস ভিশন, যেটা ওটাও খুব ভালো লাগে।
0: বেশ, আর টুম্পাদি আপনাকে তো ছেলে সাহায্য করেছে টাইপ করতে খেলার সময়, তাহলে এই অর্থ নিয়ে তো ছেলেকে কিছু
2: একদম ছেলের জন্য একটা গিফট বা খাওয়া দাওয়া তো একদমই।
0: খুব ভালো, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আকাশবাণীতে আসার জন্য, এবং আপনারা কুইজবালা নিয়মিত শুনতে থাকুন এবং FM রেইনবোর অন্যান্য অনুষ্ঠানও শুনুন।
2: একদম, আমাদেরও খুব ভালো লাগলো এখানে এসে।
1: নিশ্চয়ই, আমরাও খুব খুশি হয়েছি, আমি এবং আমার পরিবারের সবাই এটাকে শুনবে এবং আরো বেশি উৎসাহিত হবে।
0: ধন্যবাদ।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: একটা সময় হুকুম সিংহের
5: অড ওয়ান আউটে আমরা ছিলাম, এবং অড ওয়ান আউটে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম, এ কিউ BRCSDTEV, এর মধ্যে অড কোনটা, যেটা ব্যাখ্যা করাটা খুব কঠিন। অর্ণব, ব্যাখ্যা করতে পারবি এটা?
6: এর মধ্যে অড বলতে এই যে ইভিটা, হ্যাঁ, তো মানে
5: ওটাই একমাত্র ইলেকট্রিক ভেহিকেল, ওই জন্য বাকি ওই জন্য অড,
6: কিন্তু ওই কারণে অড নয়। তো
5: কারণটাই তো বুঝে উঠতে পারছি না ভাই,
7: বিপক্ষের
5: কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।
7: ইউএস বলতে পারি, কেন বলছি পরে বলবো।
5: ইউএস আস যারা বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই সঠিক উত্তর দিয়েছেন, আর আমরা বলি যখন এখন ব্যাখ্যাটা করবে,
7: তোমার মতো এত বোকা কেউ নয়।
5: ঠিক,
7: এর থেকে কিউ হচ্ছে 16 খানা অক্ষর দূরে।
5: আচ্ছা,
7: ঠিক আছে, বি এর থেকে আরও তাই, সি এর থেকে এসও তাই, ডি এর থেকে টিও তাই,

0: ঈদ থেকে ইভি একটু করগুলো গুনে নিন, ষোলোখানা দূরে নয়।
1: আচ্ছা
0: ঠিক আছে, এটাই হচ্ছে
1: সবটাই সুইট সিক্সটিন এর ব্যাপার।
0: ইয়েস
1: বুঝতে পেরেছি, ঠিক আছে। আসলে আম্রপালি নিজেকে এখন ওই
2: বয়সে কারা কারা বুঝতে পেরেছেন তাদের নামগুলো বলি, জানি না আন্দাজে দিয়েছেন কিনা, প্রচুর মানুষ সঠিক ভুল মিশিয়ে উত্তর দিয়েছেন। শুক্লা হালদার নয়াবাদ থেকে, টিটু জানা চামড়াইল থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, নাসিমা বেগম বাঁকড়া থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, বৈশাখী রয় ডোমজুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, রুনা বসু বরানগর থেকে, কিন্তু যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে তিনি বারুইপুর থেকে, পিঙ্কি জানা।
1: পিঙ্কিকে অনেক অভিনন্দন, আর আমরা যাচ্ছি পরের রাউন্ডে। থ্রি পয়েন্ট পাজলে আমরা আছি, না আছি বলতে আমরা প্রবেশ করেছি এই থ্রি পয়েন্ট পাজলে। কিভাবে আপনাকে পাজল করার চেষ্টা করা হবে, কিন্তু তবু আপনি পাজল হবেন না সেটা তো আমরা জানাবো।
0: তিনটে ক্লু দেওয়া হবে, একটা করে ক্লু শুনবেন, ভালো করে শুনবেন। যদি আনসার না দেওয়ার হয় আনসারটা দেবেন না, পরের ক্লু অবধি ওয়েট করে যাবেন। আবার সেটাতেও যদি আনসার না দেওয়ার হয় তাহলে দেবেন না, তারপরে ক্লু অবধি ওয়েট করে যাবেন। এখন কথা হচ্ছে যে
1: থার্ড ক্লুতেও যদি আমার মনে হয় যে আমি আনসার দিতে পারবো না,
0: দেবেন না, সেমিফাইনালে আসবেন।
1: এরকম ভাবে সিম্পলিফাইড কে করে,
0: আমার জীবনটা সরল, তোমার মতো কঠিন নয় তো।
1: আচ্ছা, দাদার থেকেও জটিল তুমি, ঠিক আছে। তুমি বরং একটা আর এখানে যে কিন্তুটা আছে সেই কিন্তুটার কথা বলছিলে, বলো।
0: কিন্তুটা হচ্ছে যে প্রথম ক্লুটা শুনে ধরুন আপনি আনসার দিয়ে দিলেন এবং সেটা ভুল হলো, তারপর আপনি মনে করলেন সেটাকে ডিলিট করে বা এডিট করে অন্য আনসার দেবেন, তাহলে অন্য কিন্তু প্রচন্ড বুদ্ধিমান, ও কিন্তু বুঝে যাবে, ও কিন্তু আপনার নামটা নেবে না। এইবারে ঘটনা হচ্ছে যে প্রথম ক্লুতে আপনি সঠিক উত্তর দিয়ে দিলেন, তাহলে সঠিক সময়ের মধ্যে দিয়ে দিলেন উত্তরটা, তাহলে আপনারটা নেওয়া হবে।
1: একদম, তাহলে আমরা প্রথম একটা গান অন্তর ক্লু দেওয়া হবে, তাহলে আমরা প্রথম ক্লুটা দিই।
0: তিনি ছিলেন একজন খ্যাতনামা কবি ও স্বাধীনতা সংগ্রামী।
2: তিনি ছিলেন একজন খ্যাতনামা কবি ও স্বাধীনতা সংগ্রামী।
1: এই তিনিটা কে তার কথাই আমরা জানতে চেয়েছি। উত্তর পাঠান 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে, যদি অবশ্যই বুঝতে পারেন তবেই পাঠাবেন, না হলে আরেকটু অপেক্ষা করবেন সেকেন্ড ক্লু এর জন্য।

0: 3 Point Puzzle. থ্রি পয়েন্ট পাজলে আমরা ফার্স্ট ক্লু দিয়েছিলাম যে তিনি ছিলেন একজন খ্যাতনামা কবি ও স্বাধীনতা সংগ্রামী, যার কথা আমরা জানতে চেয়েছিলাম, মানে তিনিটা কে, তার নাম আমরা জানতে চেয়েছিলাম। সেকেন্ড ক্লু কি বলছে?
1: সেকেন্ড ক্লু হচ্ছে তাকে ভারতের কোকিল বলা হতো।
2: কে তিনি? 9903653992 হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানান আমাদের।

0: पॉइंट पजल, थ्री पॉइंट पजल। থ্রি পয়েন্ট পাজলে আমরা আছি এবং আমরা তিনটে ক্লুই দিয়ে দিয়েছিলাম। যারা ক্লুয়ের তিনটে ক্লুয়ের পরে উত্তর দেননি তারা না হয় পরের রাউন্ডে উত্তর দেবেন, আর যারা তিনটে ক্লুয়ের পরে উত্তর দিয়ে দিয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু উইনারকে খুঁজে পেয়ে গেছে অর্ণব। আমরা তিনটে ক্লু দিয়েছিলাম। প্রথম ক্লুতে ছিল তিনি ছিলেন একজন খ্যাতনামা কবি ও স্বাধীনতা সংগ্রামী। সেকেন্ড ক্লু ছিল তাঁকে ভারতের কোকিল বলা হতো। থার্ড ক্লু বলছে তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। সঠিক উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে কারা চিনতে পেরেছেন?
1: সরোজিনী নাইডুকে চিনতে পেরেছেন অনেকেই। সায়ক সাধুখা কাকুরগাছি থেকে, অর্ণ অধিকারী সিঙ্গুর থেকে, সুলগ্না বসু বরনগর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, মাধবী রয় চাঁদবাটি থেকে, রাজেশ বর্মা বেহালা থেকে, শুভশ্রী কারফা বাখরপুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, স্মিথ মণ্ডল মেল পোস্ট থেকে, এবং সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি এগরা থেকে, শুভঙ্কর মহাপাত্র।
0: শুভঙ্কর মহাপাত্রকে অনেক অভিনন্দন। আর আমরা যাচ্ছি সেই রাউন্ডে যেখানে আপনাকে সেলিব্রিটির কণ্ঠস্বর চিনতে হবে। ভয়েস ভিশন, ভিশন, ভিশন।
2: Yes, ঘটনাটা হচ্ছে যে আমরা একটা কণ্ঠস্বর শোনাবো, সেই কণ্ঠস্বরটা কার সেই নামটা লিখতে হবে 9903659992 এই নম্বরে, চটপট হোয়াটসঅ্যাপ করে দিন। আপাতত কণ্ঠস্বর রইল আপনাদের জন্য।
0: কণ্ঠস্বর কার শোনানো যাবে? দেখা যাক কারটা শোনানো যায়।
2: দেখা যাক।
3: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।
4: একটা মানুষ যখন ভাবে যে না আমার আর কিছু নেই, আমাকে কেউ ভালোবাসে না, তখন একজনের কাছে গিয়ে সারেন্ডার করে। সেই সারেন্ডার করার জায়গাটা হচ্ছে চিনি। ছোটবেলা থেকে আমার একজন লাভগুরু ছিল, আমার বান্ধবী। তারপর থেকে সবার জীবনে আমিই লাভগুরু, মানে সর্বনাশ সব আমিই হাতে ধরে করেছি সবাই।
3: ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: Voice Vision. Vision. Vision.
1: যা চাইছিলেন যে বৃষ্টিতে যেন হাওড়া কলকাতা থেকে অন্যদিকে একটু শিফট করে যায়, তাদের জন্য হেভি সুখবর। কারণ অফিস কালকেও যেতে হবে, আজকে রাত হয়ে গেছে ঠিক কথা, কিন্তু কালকে অফিস যেতে হবে। আর আমাদের এখানকার যা অবস্থা তাতে কাদা প্যাচ প্যাচ যা করতে থাকে সেইভাবে তো আর অফিস টফিস যাওয়া যায় না। বা তার মধ্যে যাদের ফর্মাল পরে যেতে হয় অফিসে, তাদের জন্য আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় যে ওই চকচকে বুটটা পরে বেরোলেন, তারপরে বাড়ি মানে কাদা কাদা হয়ে গেল, অফিসের বস বলে তুমি এরকম কাদা মাখা জুতো পরে এসছো কেন?
2: অফিসে একটা পলিশ রাখবেন
1: না, মানে ব্যাপারটা হচ্ছে অফিসে গিয়ে তো আর পলিশ করে নেওয়া যায় না,
2: কি আছে
1: তখন আবার অফিস বলবে যে সময় নষ্ট করছো।
2: আমি তো কর্পোরেটে কোনোদিন চাকরি করিনি, আমি বলতে পারবো না।
1: আমি তো করিনি কখনো, কাজই করি না, জানি না। কিন্তু যেটা বলছে যে 9:35 নাগাদ আমাদের কাছে আপডেট এসেছিল যে বীরভূম পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্টে মানে জেলায় ওই কিছুটা ঝড় বৃষ্টি হবে এবং 30-40 কিলোমিটার বেগে একটু হাওয়া বয়ে যাবে, আর কিঞ্চিত পরিমাণ বিদ্যুৎ চমকাবে, একটু ঝড় হবে, সঙ্গে হালকা বৃষ্টি হবে, বেশি বৃষ্টি হবে না। তাই নিশ্চিন্তে থাকুন, এইদিকে কলকাতায় যারা থাকেন তাদের জন্য আশা করা যায় সুখবর আগামীকাল রইল।
2: কিন্তু যারা বর্ধমান কিংবা বীরভূমের দিকে থাকেন তারা দয়া করে আপাতত রাস্তায় থাকবেন না, প্লিজ বাড়িতে থাকুন। আর যারা মৎস্যজীবী রয়েছেন তারা দয়া করে নদী টদির দিকে যাবেন না।
1: হ্যাঁ, মানে তাহলে আবার

0: কখন কি মানে প্রকৃতির তো মতিগতি বুঝতে পারা যায় না অর্ণবের মতো, কখন কখন কখন কি হয়েছে, সকালে অর্ণব দেখলাম হা হা করে হাসছিল, এখন হাসছে না,
1: কি একটা গম্ভীর প্রফেসরদের মতো গম্ভীর,
2: কোথায় একদমই না।
0: ওই জন্য আমার খুব একটা খারাপ লাগছে না, কিন্তু দেখানোর চেষ্টা করছি খারাপ লাগছে।
1: গমের দোকানে ভীষণ ভিড়, অর্ণব আমার গম্ভীর।
0: সাবাস
1: কবি, আমরা
0: আর তো শায়ার নিকলা।
2: এই চলো, হ্যাঁ ছিল, ভয়েসটা কার ছিল,
0: ভয়েসটা ছিল অপরাজিতা আর।

0: তিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি উলুবেরিয়া থেকে অয়ন দলুই।
1: বলছি ভাই একটা প্রশ্ন আছে, বলছি ব্রাজিল ম্যাচের টিকিট পাওয়া যাবে?
0: অক্টোবর তো দেরি আছে।
1: না বলছি মানে তুই যেভাবে মানে কমেন্ট্রি স্টাইলে নামগুলো বললি আমি সেই জন্য ভাবলাম হয়তো প্রস্তুতিটা নিয়ে রেখেছিস।
2: দিচ্ছি,
0: চেষ্টা করছি আর কি, অডিশন দিচ্ছি।
1: আচ্ছা, যদি অডিশনে পাস করে তাহলে অর্ণবের ভয়েস আমরা শুনতে পেতে পারি ব্রাজিল ম্যাচে, কিন্তু যাই না।
2: বলটা কানের পাশ দিয়ে উড়ে চলে গেল সোজা গোল পোস্টে। এ বাবা, গোলটা হলো না।
1: না, গোলটা বলার পরে বলতে হবে গোল, কিন্তু না
2: না না, মাথার উপর দিয়ে বাবা বেরিয়ে চলে গেল।
1: এই ধরনের বলতে হবে সেটা অর্ণব, তখন আমরা অর্ণবের ভয়েস ক্লিপিং নিয়ে আমরা এখানে শোনাবো ভয়েস ভিশনে। আমরা একদম তখন ভাই আমাদের সঙ্গে উল্টো দিকে বসেই পাত্তা দেবে না,
2: এমনিতেই পাত্তা দিচ্ছে,
1: এমনি দিচ্ছে না, কি হয়েছে আজকে কে জানে। আমরা বরং পরের ভয়েসটা শুনি, কার ভয়েস সেটা আপনাকে যদি বুঝতে পারেন তাহলে উত্তর পাঠাবেন সেম ঠিকানায় 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
3: जैसे ही हम लोग का बोर्ड का एग्जाम हो गया टेंथ का, टेंथ का एग्जाम होने के बाद सब साइंस ले लिया हम लोगों ने, मैंने भी साइंस ले लिया, बहुत मजा आ रहा था। बाकी सब्जेक्ट नहीं है जो चॉइस का सब्जेक्ट वही है, हिस्ट्री नहीं है, सोचो बाप रे, मेरे को हिस्ट्री बिल्कुल पसंद नहीं था। एक महीना ऐसा हुआ ना, मेरे गुरुजी ने बुलाया मुझे और बोला कि तुमको साइंटिस्ट बनना है क्या? क्या बनाओगे बताओ, क्या डिस्कवर करोगे? अगर कुछ डिस्कवर नहीं करोगे तो साइंस मत पढ़ो, सिर्फ वो एंट्रेंस एग्जाम देने के लिए मत पढ़ो। एक महीने से रियाज नहीं किया, एक 8 घंटा रियाज करने वाला आदमी एक एक 1.5 घंटा रियाज कर रहे, तो उन्होंने छुड़वा दिया। बहुत मतलब गुस्सा हो गया, छोड़ना पड़ेगा अगर नहीं चलेगा।
4: वॉइस विजन, वॉइस विजन, वॉइस विजन।

0: Voice Vision. Vision. Vision. Voice Vision এ আমরা যার ভয়েস শুনেছিলাম তিনি হচ্ছেন অরিজিৎ সিং। এই অরিজিৎ সিং এর ভয়েস কারা চিনতে পেরেছেন?
1: চিনতে তো পেরেছেন অনেকেই, তাদের মধ্যে প্রথম দশজনের নাম বলবো। অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সাহেব মুন্সি ডেবরা থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, পাপিয়া বাড়ুই সাঁকরাইল থেকে, অঙ্কিতা মণ্ডল নোয়াপাড়া থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, বৈশাখী রায় ডুমজুর থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন চাঁদবাটি থেকে মাধবী রায়।
0: এইবার আমরা যাব আমাদের পরের রাউন্ডে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ। এই রাউন্ড থোড়া সিনেম্যাটিক হ্যাঁ, এখানে সব কিছু একটু রঙিন লাগে শুনতে। সেই শুনে আপনাকে বলতে হবে যে এখানে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, শুধু যে ভয়েস ভিশনের মতো কোন সেলিব্রিটির কণ্ঠস্বর শুনলেন এটা নয়। এখানে কণ্ঠস্বরও চিনতে হতে পারে আপনাকে, আপনাকে লোকেশনটাও চিনতে হতে পারে। আপনাকে শোনাবো, শুনিয়ে বলবো যে আপনি এটা কোন লোকেশনে শ্যুট করা হয়েছিল, এই টাইপের বিভিন্ন প্রশ্ন থাকে। যদি আমি এত কঠিন প্রশ্ন করি না, এগুলো আম্রপালি করে, তাই ওকে ওকে প্রশ্ন করার সুযোগ আজকে দেওয়া হয়নি। আমরা যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে
2: এটা এই যে এই যে আমার নামে এটা অপপ্রচার চালাচ্ছিস, হ্যাঁ আমাকে কি তুই কোনো সুযোগই দিস
0: না? মানে আমি তো সুযোগ দেব না,
2: আমি একটা বাচ্চা মেয়ের মতো, একটা বাচ্চা মেয়ে, একটা মানে সহজ সরল শান্ত নিপাট শান্ত একটা মেয়ে, এই যে আমাকে এরকম ভাবে তুই ভার্বালি অত্যাচার করছিস, এর আমি জবাব চাই।
0: জবাব চাই, জবাব দাও, অপরাধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কিন্তু আমরা যে প্রশ্নটা এখন রাখছি সেটা হচ্ছে যে এই যে সিনেমার অংশটা শোনানো হবে সেটা সেটা ডিরেক্টর কে,
1: ডিরেক্টরের নাম বলতে হবে,
0: ডিরেক্টরের নাম বলতে হবে।
2: যদি না পারে লোকজন তাহলে তুই দেখবি,
0: যদি না পারে তার দায় আম্রপালি, কারণ কোশ্চেনটাও সেট করে
2: আমি করিনি, আমি করিনি।
0: যদি যদি পারেন,
2: মিথ্যে কথা বলা হবে এখানে বসে,
0: যদি পারেন তাহলে ওটা তো ক্রেডিটটা তোমজিতের, ডিসক্রেডিট যা কিছু সমস্ত আমরা বলি। তো
2: জীবনে একটাই প্রফেশন লাস্ট পর্যন্ত বেঁচে আছে, পরে বলো
0: এখন। আচ্ছা আপনি প্রশ্নটা শুনুন। হ্যাঁ,
3: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ। Light, camera, dialogue.

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: Lights, Camera, Dialogue এর প্রথম যে সিনেমার অংশটা শুনেছিলাম তা হচ্ছে লাইভ ইন আ মেট্রো, ডিরেক্টেড বাই অনুরাগ বসু। তো যারা চিনতে পেরেছেন তারা কারা?
2: চিনতে পেরেছেন শেখ কদম রসুল হাওড়া থেকে, নাসিমা বেগম হাওড়া থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, আশিস জানা বারুইপুর থেকে, অন্বেষা শাহ কৃষ্ণনগর থেকে, বৈশাখীরা ডোমচুর থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, ফাল্গুনী দাস খর্দা থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়েছেন অন্য একজন, তিনি বারাসাত থেকে, স্বপন কর্মকার।
1: হাতালি। আমরা যাব নেক্সট, মানে এখানে তো দুটো রাউন্ড। আচ্ছা, আমরা কি নেক্সট রাউন্ড, মানে নেক্সট রাউন্ডে যাওয়ার আগে আমরা কি ইনস্টায় ঘুরে আসবো না এরপরে আমরা ইনস্টায় যাবো?
3: এরপরে
2: যাই, এরপরে
1: যাই। তাহলে সেরে নি, আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনে আপনাকে বলতে হবে যার কণ্ঠস্বর শুনলেন তিনি কে।
0: লাইট, ক্যামেরা, ডায়লগ। লাইট, ক্যামেরা, ডায়লগ।
4: অনেক টাকা।
5: আরে বলুন না কত।
4: 30 লক্ষ টাকা।
5: অনেক ছক্কা পাঞ্জা করতে হবে। কাল সকাল 10টায় রেডি থাকবেন তো?
4: কিন্তু কোথায় যাব?
5: কার্গিল যাব, যুদ্ধ আছে। হবে হবে, দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি, পরে হবে। লেডিস আছে, সরে সরে সরে সরে, হা করে আছো কেন, খিদে পাইছে? আসুন সরে সরে সরে, আসুন আসুন।
0: লাইট, ক্যামেরা, ডায়লগ।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা খুব গুরুত্বপূর্ণ ডায়ালগ দিচ্ছিলাম একটু, এখন দেওয়া যাবে না। কিন্তু আমরা যেটা বলতে পারবো যে এই যে পুরুষ কণ্ঠ আমরা শুনেছি, তার নাম হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়।
2: ইয়েস, বিখ্যাত।
1: একদম।
3: তো সঠিক উত্তর দিয়েছেন যারা যারা, তাদের নামগুলো বলছি। সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নামগুলো বলছি। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, শুভদীপ চ্যাটার্জি যাদবপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, রুনা বসু বড়নগর থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি যাদবপুর থেকে, শুভদীপ চ্যাটার্জি।
1: যাদবপুরের শুভজিৎ চ্যাটার্জিকে অনেক অনেক অভিনন্দন। কিন্তু আমরা এইবার যেতে হবে, আমাদেরকে যেতে হবে সেই রাস্তায়। কোথায় যেতে হবে?
2: যেখানে প্রচন্ড রহস্য থাকে।
1: না, সেখানে না, সেখানে রহস্যের একটু আগে
3: গ্রামগঞ্জ থেকে ঘুরে
2: আসি। সেই প্রশ্নের নিচে ক্ষমা দয়া যা ইচ্ছে করে উত্তরটা দেবেন না, ওখানে কমেন্টে লিখবেন না উত্তরটা। যেটা আপনি করবেন সেটা হচ্ছে ডিরেক্ট মেসেজ অপশন বা DM করে আমাদেরকে মেসেজে গোপনে উত্তর দিন, নাহলে আপনার উত্তর সবাই দেখে ফেলবে। তাদের কম্পিটিশনের মানে কি হলো?
1: কম্পিটিশনের মানে যতক্ষণ না খুঁজে পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আপনি কম্পিটিশন খেলতেই পারবেন না।
2: হ্যাঁ,
1: আপনি হোয়াটসঅ্যাপে উত্তর পাঠিয়ে দিলেন, আমরা নেবো না, কারণ স্পষ্ট বারণ আছে। আর যখন এই বারণ আছে তখন তো উত্তর নেওয়ার মানে নেই।
2: আচ্ছা,
1: আপ গ্রাম পে যাও, শহর ছোড়কে গ্রাম পে যাও, হাঁটো, খাও, আনসার দাও।
2: আন্ডারস্টুড, প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে DM করুন। তো যাই হোক, যেটা করতে হবে,
1: আমরা রাউন্ডের কথা বলছি, রাউন্ডে ঢুকছি না, দরজা খোলা আছে, ঢুকে পড়ো।
2: না না, আমরা খালি একটা ভূমিকা করেছি, এবার রচনায় ঢুকবো। আপনি যেটা করবেন সেটাতে ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে আনসার দেবেন 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে।
1: একদম,
2: পোস্ট হয়ে গেছে।
1: পোস্ট কি হয়ে গেছে? পোস্ট হয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে ঝটপট উত্তর পাঠিয়ে দিন। আচ্ছা, আমাদেরকে গান, একটা গান তো শোনাতেই হবে, কারণ একটা গান তো আপনাকে সময় দেব।
2: অবশ্যই একটা গান সময় আমরা দেব, এবং তার মাঝখানে আপনি সুন্দর করে মিষ্টি করে উত্তরটা দেবেন। একটা গানের বিরতি থাকবে এবং

0: আপনি যে আনসারটা দেবেন সেটা সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবেন, না তো মুশকিল হয়ে যাবে। এটা একটা হার্ট ব্রেকের গান দেবো আমি এখন।
1: কেন, হৃদয় কি ভেঙেছে নাকি রিসেন্টলি?
0: না না, লোকের ভাঙছে।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: আমরা লাইটস ক্যামেরা ডায়ালগে ছিলাম, কিন্তু আমরা এখন আবার ইনস্টাগ্রামে যাব। ভুল করে ফিরে গেছিলাম।
2: ইনস্ট্যান্ট ইনস্টাগ্রাম থেকে আমরা ঘুরে এসেছি এবং সেখানে ডিরেক্ট মেসেজ অপশনে অনেকগুলো আনসার পাওয়া গেছে। অর্ণব,
3: হ্যাঁ, সঠিক উত্তর তো সেখানেই পোস্ট হবে আর এক মিনিটের মধ্যে। আপাতত সঠিক উত্তর কারা কারা দিয়েছেন বলি, দীপ মণ্ডল উলুবেড়িয়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, ফাল্গুনী দাস খর্দা থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, সাত্তকী ঘোষাল বালি থেকে, রাজেশ বর্মা বেহালা থেকে, স্মিথ মণ্ডল মেল পোস্ট থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি বিষ্ণুপুর থেকে, গঙ্গাধর দে।
1: হাততালি দিতে দিতে এবং পেতে পেতে আমরা যাচ্ছি পরের রাউন্ডে।
0: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
2: ডিটেকটিভ ডায়েরিতে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে একটু ব্যোমকেশ বক্সি কিংবা মিতিন মাসি কিংবা একুল পোয়েরো কিংবা মিস মার্পল অনেক কিছুই হতে হবে, এবং সেই ডিটেকটিভ ডায়েরিতে আমরা একটা রহস্যের কথা শোনাবো, এবং সেই রহস্যের কথা শুনে আপনাকে বুঝতে হবে যে লাস্টে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তরটা কী, এবং সেই গভীর রহস্য এটা একটু মাইনিউটলি শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। দুটো গানের ব্রেক থাকবে, চটপট করে ঝটফট করে উত্তর দিয়ে দেবেন না, ভালো করে শুনবেন,
1: খুব মন দিয়ে শুনতে হবে।
2: হ্যাঁ, খুব তাড়াহুড়ো করলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে ভুল উত্তর দেন। উত্তর পাঠানোর ঠিকানা একই, 9903653992, আর সেই জায়গাতেই আপনাকে উত্তরটা পাঠাতে হবে।
3: এবং ব্যাপারটা হচ্ছে ভালো করে মন দিয়ে শুনতে হবে, কারণ কিছু কিছু আমরা ডিটেকটিভ প্রশ্ন থাকে যেগুলো ভালো করে মন দিয়ে খুঁটিয়ে শুনলে তবেই উত্তর দেওয়া যায়। সেরকমই একটি ডিটেকটিভ ডায়েরি হয়তো আজকে আপনারা শুনবেন। আবারও বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন, মানে আপনার মনে হতেই পারে তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দিন, না সেরকম করলে হবে না, পুরোটা না শুনে কোনোভাবে উত্তর দেওয়া যাবে। তাহলে শুরু করা যাক।
1: বেশ, তাহলে শুরু করা যাক।
0: Detective Diary, Detective Diary, Detective Diary. বিখ্যাত চিত্রশিল্পী অরিন্দম লাহিড়িকে এক রবিবারের সকালে তার স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাগুলো আটকানো। তার সামনে রাখা ছিল অসমাপ্ত একটি ক্যানভাস, পাশে তুলি আর রঙের প্যালেট, আর একটা চায়ের কাপ। ঘরে লড়াইয়ের কোনো চিহ্ন নেই। দরজা ভেঙে ভেতরে গিয়ে তার বডি উদ্ধার করা হয়। পুলিশের ডাক্তার প্রাথমিকভাবে জানায় উনি মারা গিয়েছেন সকাল 9টার আগে। পুলিশ চারজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করল। স্ত্রী নন্দিতা বললেন উনি তখন রান্না করছিলেন, সকালে এক কাপ চা দিয়ে এসেছেন স্বামীকে, তারপর থেকে আর কথা হয়নি। কর্মচারী রবি বলল ও তখন নিচের ঘরে বসে গতকালের আঁকা ছবিগুলো প্যাক করছিল, দরজা বন্ধ দেখে আর ডাকেনি অরিন্দমবাবুকে। নতুন ক্রেতা অমিত জানায় ও 10টার একটু আগেই এসেছিল, কিন্তু অরিন্দমবাবু ওকে জানায় যে ব্যস্ত আছে, তাই ও ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। অরিন্দমবাবুর মেয়ে জানায় সে তখন কলেজে যাবার জন্য রেডি হচ্ছিল তার ঘরে, সে এসব ব্যাপারে কিচ্ছু জানে না। পুলিশ এই জবানবন্দি শুনেই বুঝতে পারে অপরাধীর পরিচয়। আপনি কি বুঝতে পেরেছেন জানান আমাদের 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না। ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary. বিখ্যাত চিত্রশিল্পী অরিন্দম লাহিড়িকে এক রবিবারের সকালে তার স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাগুলো আটকানো। তার সামনে রাখা ছিল অসমাপ্ত একটি ক্যানভাস, পাশে তুলি আর রঙের প্যালেট আর একটা চায়ের কাপ। ঘরে লড়াইয়ের কোনো চিহ্ন নেই। দরজা ভেঙে ভেতরে গিয়ে তার বডি উদ্ধার করা হয়। পুলিশের ডাক্তার প্রাথমিকভাবে জানায় উনি মারা গিয়েছেন সকাল 9টার আগে। পুলিশ চারজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করল। স্ত্রী নন্দিতা বললেন উনি তখন রান্না করছিলেন, সকালে এক কাপ চা দিয়ে এসেছেন স্বামীকে, তারপর থেকে আর কথা হয়নি। কর্মচারী রবি বলল ও তখন নিচের ঘরে বসে গতকালের আঁকা ছবিগুলো প্যাক করছিল, দরজা বন্ধ দেখে আর ডাকেনি অরিন্দমবাবুকে। নতুন ক্রেতা অমিত জানায় ও 10টার একটু আগেই এসেছিল, কিন্তু অরিন্দমবাবু ওকে জানায় যে ব্যস্ত আছে, তাই ও ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। অরিন্দমবাবুর মেয়ে জানায় সে তখন কলেজে যাবার জন্য রেডি হচ্ছিল তার ঘরে, সে এসব ব্যাপারে কিচ্ছু জানে না। পুলিশ এই জবানবন্দি শুনেই বুঝতে পারে অপরাধীর পরিচয়। আপনি কি বুঝতে পেরেছেন জানান আমাদের 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
1: Detective Diary. Detective

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: কেন হাসলাম
2: আমরা? কেন হাসলাম? এই মানে ডিটেকটিভ ডায়েরি মানে এখানে খুনোখুনি হচ্ছে, তুই হাসছিস?
1: হাসবো না লোকজন, এই জন্য বলি একটু মাইনিউটলি শুনুন, শোনা প্র্যাকটিস করুন।
3: মানে আমরা বললাম শুরুতে যে ভালো করে মন দিয়ে শুনুন, আমরা বেশি সময় নিয়ে বললাম, আমরা বলি বললো, তারপর আমি বললাম,
2: আমি কিন্তু বলিনি,
3: বলছে তো বলছে, তো কি হামকো কে আহি পাতা হ্যায়, এরকম একটা ব্যাপার আর কি।
1: তোরা শুননা চাইয়ে
3: বললাম মন দিয়ে শুনতে, শুনলেন না, এবং শুনলেন না বলেই আমরা 10 জনকে পাইনি সময়ের মধ্যে। এখন কারা উত্তর দিচ্ছে জানি না, এখনও অবধি আমরা একদম তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু 6 জনকে পেয়েছি যারা সঠিক উত্তর দিতে পেরেছেন। এবং মনে হবে কেন, কারণ যে প্রশ্নটা ছিল সেখানে দুটো ফ্যাক্টর ছিল। এক, যেখানে বলা হচ্ছিল যে উনি ডাক্তার বলছেন উনি 9টার আগেই মারা গেছেন, এবং সেখানে একজন বলছেন যে আমি তো 10টার সময় কথা বলেছি বা 15-10টার সময় কথা বলেছি বা 10টার একটু আগে কথা বলেছি, যেটা সম্ভব নয়। সেকেন্ড, শুরুতেই বলা ছিল রোববার ঘটছে ঘটনাটা, মেয়ে বলছে যে কলেজ যাওয়ার জন্য ব্যাগ গুছোচ্ছে। তো রোববার তো এখন আমাদের দেশে কলেজ চালু হয়নি, অনেক অফিস টফিস খোলা থাকে কিন্তু মানে স্কুল কলেজ এখনও বন্ধই থাকে। তো সেই জন্য দুজনেই মিথ্যা কথা বলছে। দুজন যারা লিখেছেন, কেউ লিখেছেন ক্রেতা, কেউ লিখেছেন মেয়ে, তো দুজন যারা মেনশন করেছেন তাদের, তারাই শুধুমাত্র সঠিক উত্তর দিয়েছেন। তারা কারা, মানে 6 জন কারা? শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সায়ন্তন কোলে সিঙ্গুর থেকে, আভা, উনি নিজের সারনেম লেখেননি, হাওড়া থেকে, শেখ কালাম রসুল হাওড়া থেকে, চলে যাচ্ছেন সেমিফাইনালে দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর।
2: হাততালি! আমরা অলরেডি 18 জনকে পেয়ে গিয়েছি, এই 18 জনকে নিয়েই খেলবো আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড। নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, অর্থাৎ আমাদের সেমিফাইনাল রাউন্ড, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন রাখা হয়। যে 18 জনকে নিয়ে আমরা সেমিফাইনাল খেলবো তারা হলেন স্বপন বসু বরানগর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, পৃথাগিরি মাজনা থেকে, অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, নম নারায়ণ বর্মন টিটাগড় থেকে, সঞ্জীব মজুমদার হাওড়া থেকে, অর্ণ অধিকারী সিঙ্গুর থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, পিঙ্কি জানা বারুইপুর থেকে, শুভঙ্কর মহাপাত্র এগড়া থেকে, অয়ন দলুই উলুবেড়িয়া থেকে, মাধবী রায় চাঁদবাটি থেকে, স্বপন কর্মকার বারাসাত থেকে, শুভদীপ চ্যাটার্জি যাদবপুর থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, এবং মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে। এই 18 জনকে নিয়েই খেলবো আমরা আমাদের নিউজ ফ্ল্যাশ, অর্থাৎ সেমিফাইনাল রাউন্ড।
1: রাইট, নিউজ ফ্ল্যাশের আনসারটা তো বলবো না, কোয়েশ্চেনটা বলবো,
2: কোয়েশ্চেনটা বলবো একদম।
1: 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?
2: খুব সহজ একটা প্রশ্ন।
1: এই যে এই এই যে স্বীকার করলে তুমি, আমি সোজাই প্রশ্ন করব।
2: আরে তুই তো মাটির মানুষ, সরল মানুষ,
1: পছন্দ করো না তুমি।
2: আহা, সে পছন্দ করি না সেটা তো অন্য ব্যাপার।
1: আর বুঝে নেবো আমি স্টুডিওর বাইরে সব।
2: আমি তবু যাবো না, আমি প্রশ্নটা আরেকবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে 2026 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর পারে 9903655992 দেই, শুধুমাত্র এই 18 জনের উত্তরই আমরা নেবো।

0: News Flash, News Flash, News Flash.
1: News Flash-এ আমরা প্রশ্নটা রেখেছিলাম যে কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গ্লাসগো। এবং এই গ্লাসগোকে কারা চিনতে পেরেছেন, যে তিনজন চিনতে পেরেছেন তাদেরকে নিয়ে আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড। যে তিনজন চিনতে পেরেছেন তারা হলেন অজয় কুইটি কোলাঘাট থেকে, সঞ্জীব মজুমদার হাওড়া থেকে, এবং অর্ণা অধিকারী সিঙ্গুর থেকে। আমরা প্রথমে তার নামটা একটু ভুল বলছিলাম, আমরা অর্ণ অধিকারী বলছিলাম, কিন্তু না, সঠিক উত্তর হচ্ছে অর্ণা অধিকারী। এই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের আমাদের ফাইনাল রাউন্ড, অর্থাৎ লাইটনিং রাউন্ড। লাইটনিং রাউন্ড অর্থাৎ আমাদের ফাইনাল রাউন্ড। এবং এই ফাইনাল রাউন্ডে আমাদের কী কী করি আমরা সবটা বলছি। প্রথমে আপনার জন্য একটা এক মিনিটের টাইমার চালানো হয়। আচ্ছা, তারও আগে থেকে বলি, এই ফাইনাল রাউন্ডে প্রথমে পাঁচটা প্রশ্ন করা হয়। প্রতিটা পাঁচটা সঠিক প্রশ্ন উত্তরের জন্য থাকবে আপনার +5, যদি আপনি ভুল করেন তাহলে আপনার স্কোর থেকে -5 প্রতিটা উত্তরের জন্য কাটা যাবে। এবং যদি আপনি পাস করেন তাহলে কোনো রকম উত্তর মানে স্কোর থেকে মাইনাস হওয়ার বিষয় নেই, অর্থাৎ সেখানে +0 -0। এইবার এখানে একটা কিন্তু আছে, আমরা একটা এক মিনিটের টাইমার চালাবো। এই এক মিনিট টাইমারের মধ্যে আমরা সমস্ত প্রশ্ন, পাঁচটা প্রশ্ন যতবার সম্ভব ততবার বলবো। আপনাকে ওই এক মিনিটের মধ্যে যদি আপনি উত্তর পাঠিয়ে দেন তাহলে আপনার স্কোর থেকে কোনো মার্ক মাইনাস হবে না, কিন্তু ওই টাইমার শেষ হয়ে যাওয়া মাত্র প্রতি মিনিটে আমরা -3 করে আপনার স্কোর থেকে কাটবো। অর্থাৎ ধরুন আমাদের গান শুরু হলো 11:40 এবং আপনি উত্তর পাঠালেন 11:41, তাহলে কিন্তু আপনার স্কোর থেকে -3 কাটা যাবে। হয়তো আপনি পাঁচটা প্রশ্নই সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আপনার যেহেতু সময়ে এক মিনিটের পার হয়ে গেছে তাই আপনার স্কোর হবে +22, অর্থাৎ -25। তাহলে আমরা কি প্রশ্নে যাব?
2: রাইট, প্রশ্নে যাই আমরা। সময় শুরু হচ্ছে,
1: সময়টা শুরু হবে
2: প্রথম প্রশ্ন, দুবাই বা UAE-র মুদ্রার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, দোলক ঘড়ির আবিষ্কারক কে? তৃতীয় প্রশ্ন, ফেরান তোরেস কোন দেশের ফুটবল খেলোয়াড়? চতুর্থ প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ বা ডেল্টা কোনটি? পাঁচ নম্বর প্রশ্ন, ফেরারি ফৌজ নাটকটি কার লেখা?
3: প্রশ্নগুলো আরেকবার, দুবাই বা UAE-র মুদ্রার নাম কি? সেকেন্ড প্রশ্ন, দোলক ঘড়ির আবিষ্কারককে? তৃতীয় প্রশ্ন, ফেরান তোরেস কোন দেশের ফুটবল খেলোয়াড়? চতুর্থ প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি বা ডেল্টা কোনটি? ফেরারি ফৌজ নাটকটি কার লেখা? এটি পঞ্চম প্রশ্ন।
1: আমি একবার রিপিট করছি, দুবাই বা UAE-র মুদ্রার নাম কি? দোলক ঘড়ির আবিষ্কারক কোন বিজ্ঞানী? ফেরান তোরেস কোন দেশের ফুটবলার? বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? এবং পঞ্চম প্রশ্ন বলছে, ফেরারি ফৌজ নাটকটি কার লেখা? বেশ, সময় তো শেষ হয়ে গেল, আপনার জন্য একটা গান সময় রইল, তার মধ্যে উত্তর পাঠান।

Lightning Round! Lightning Round! Lightning Round! লাইটনিং রাউন্ডে কে উত্তর সঠিক দিলেন, ভুল দিলেন ইত্যাদি নিয়ে তো আমরা পরে আসবো, কিন্তু তার আগে আমরা বরং প্রশ্নোত্তর পর্বটা সেরে নিই।

0: একদম। দুবাই বা ইউএইর মুদ্রার নাম কি?
1: দিরহাম বা ইউএই দিরহাম।
0: দোলক ঘড়ির আবিষ্কারক কে?
1: ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স।
0: ফেরান তোরেস কোন দেশের ফুটবল খেলোয়াড়?
1: স্পেনের।
0: বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি?
1: গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ।
0: ফেরারি
1: বা সুন্দরবন বদ্বীপ।
0: ফেরারি ফৌজ নাটকটি কার লেখা?
1: উৎপল দত্ত।
0: বেশ,

0: কাজ করে নিতে হবে।
1: কি কাজ?
0: আমাদের বং কানেকশনে মানে তোমার
1: রাউন্ডটাতে এন্ট্রি নিতে হবে। চলো
2: বং কানেকশন, বং কানেকশন।
0: বং কানেকশনে আজকে প্রশ্ন কি থাকছে?
3: বং কানেকশনে যেটা হয় সেটা হচ্ছে বাংলা ও বাঙালি থেকে কোয়েশ্চেন থাকে। তো বং কানেকশনে যদি আপনি আনসার আজকে দিতে পারেন, যে কেউ আনসার দিতে পারেন, তাহলে পরের সপ্তাহে যে কুইজ বলা সেখানে আপনার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে অ্যাজ আ সেমিফাইনালিস্ট।
0: একদম।
3: সুতরাং আজকে বং কানেকশনে কোয়েশ্চেন হচ্ছে, বাংলায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন?
0: বাংলায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন?
3: বেসিক্যালি কে কে প্রতিষ্ঠা করেন?
0: দুজনের নাম বলতে হবে, দুজনের নামই কিন্তু আপনাকে বলতে হবে, বাংলায় কে কে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এটার উত্তর পাঠান 9903659992 তে। যিনি সবার আগে উত্তর দেবেন তিনি পৌঁছে যাবেন কুইজওয়ালার আগামী সপ্তাহের সেমিফাইনালে। একটা গান সময় রইল আপনার জন্য।

0: Bong Connection. Bong Connection. আমি একবারও বলিনি আমি সব জানি, আমাকে মানে দাগিয়ে দেওয়া হচ্ছে এভাবে।
1: অসব জানতা তমজিৎ তুমি?
0: হ্যাঁ আমি কিছু জানি না।
1: নির্গুণ তমজিৎ।
0: নির্গুণ তমজিৎ ঠিক।
1: আমি
0: আমি আমি এটাই বলি,
2: একটা পড়া বেড়েই যাচ্ছে।
0: হ্যাঁ আসলে আসলে মানে কি বলবো, এটা এটাকে কি বলে রাজেশ, আমার উপর যে রাগ ওর সেগুলো বের হচ্ছে আর কি।
1: এ রাগ কোথায়, এটা কিছুই না।
0: ওটা কিছুই না, ও মানে যদি রেগে যেত তাহলে আমি আর আকাশ মেঘ থেকে বাড়ি ফিরতে পারতাম না।
1: তুই তো
2: এমনিও পারবি না।
0: আমি থাকবো, কিন্তু তার আগে এবার আমাদের বলে দিতে হবে বং কানেকশনের উত্তরটা কি।
1: বং কানেকশনের প্রশ্ন ছিল, বাংলায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন, বেসিক্যালি কে কে? উত্তর হচ্ছে চার্লস উইলকিনস এবং পঞ্চানন কর্মকার। 1778 সালে প্রবাবলি হুগলিতে বাংলার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
0: এবং সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন কুইজওয়ালার আগামী সপ্তাহে সেমিফাইনালে, তিনি হচ্ছেন শিবাশিস সাহা সোদপুর থেকে।
1: ইয়েস,
0: এবার এবার আমরা যাব আমাদের ফাইনালের ঘোষণা করতে, উইনার ঘোষণা করতে।
3: লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড, লাইটনিং রাউন্ড,
0: লাইটনিং রাউন্ডে অর্থাৎ আমাদের ফাইনাল রাউন্ডে আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি, এবার উইনার ঘোষণা করার পালা। আমরা তিনজনকে নিয়ে আমরা ফাইনাল খেলেছিলাম, অজয় কুইতি কোলাঘাট থেকে, সঞ্জীব মজুমদার হাওড়া থেকে এবং অর্ণা অধিকারী সিঙ্গুর থেকে। আমাদের গান শুরু হয়েছিল 11:44। অজয় উত্তর দিয়েছেন 11:46, অর্থাৎ তার স্কোর অলরেডি -6।

তিনি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়াচ্ছে +5 -6 = -1। অর্ণা উত্তর দিয়েছিলেন 11:45 মিনিটে, অর্থাৎ তার স্কোর অলরেডি -3 এক মিনিট পরে যেহেতু তিনি উত্তর দিয়েছেন। তিনি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন এবং দুটি প্রশ্ন পাস করেছিলেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়াচ্ছে +15 -3 = +12। 11:44 মিনিটে উত্তর দিয়েছেন সঞ্জীব মজুমদার হাওড়া থেকে। তিনি চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, একটি প্রশ্নের হাফ উত্তর দিয়েছেন, ওটা আমরা ভুল হিসেবেই নিয়েছি, কারণ উনি উৎপল, শুধু উৎপল বলেছিলেন। এক্স্যাক্টলি, অত্যন্ত সম্মানীয় মানুষ আমাদের উৎপল দত্ত, অত্যন্ত সম্মানীয় নাট্যকার, তার নাম তো উৎপল দত্তই লিখতে হবে। অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +20 -5 = +15। কিন্তু তিনি যেহেতু সময়ের মধ্যে উত্তর দিয়েছেন তাই তার কোনো রকম স্কোর কাটা যায়নি। তাই আজকের কুইজওয়ালার সেমিফাইনাল, আজকের কুইজওয়ালার সেমিফাইনাল না ফাইনাল, হ্যাঁ আজকের কুইজওয়ালার ফাইনালে উইনার হয়েছেন সঞ্জীব মজুমদার হাওড়া থেকে।

0: সঞ্জীব মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা। আকাশবাণীর এফএম রেনবোর তরফ থেকে আপনাকে যোগাযোগ করে নেওয়া হবে এবং বাকি যা যা নিয়ম কানুন আছে সব কিছু আপনাকে বলে দেওয়া হবে। আপনাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা। এবং তুমি যদি কুইজ কলা খেলতে চাও তাহলে প্রতি মঙ্গলবার অবশ্যই 9টা থেকে 12টা কুইজ কলা থাকে, আর নাম্বারটা একই থাকে 9903653992, আর তার সঙ্গে 107 এফএম রেনবো কলকাতা যে ইনস্টাগ্রাম পেজটা আছে সেই ইনস্টাগ্রাম পেজটাই কিন্তু থাকে। সুতরাং আপাতত কি আমরা একটা পুচকে করে গান দিয়ে টাটা বলবো?
1: গান দিয়ে টাটা মানে আম্রপালি আর অর্ণব টাটা বলবো, কিন্তু
2: অমজিৎ থাকবে স্টুডিও।
1: আমি একদম আছি,
2: শেষ করবে শুনতে কি চাও?
1: এক্স্যাক্টলি,
2: বলে দিলাম তোর আগে।
1: তালিয়া ভাই, তালিয়া মানে যেহেতু আমি এখন স্টুডিওতে বসে থাকবো, রাজ করবো একা, তাই ভাই ঠিক আছে ভাই আসতে পারিস। দাঁড়া ভাই,
2: গানটা চালা।
1: ও গান চালা দেবে না, ঠিক আছে তোরা চলে গেলেও কোনো ব্যাপার ছিল না।
2: গান শুনতে শুনতে যাও।
1: ও আচ্ছা, গান শুনতে শুনতে যাবি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: তুমি শুনতে কি চাও আমাকে জানাও, 9903659992 তোমারই জন্য খোলা রয়েছে। আর তুমি জানাও আমাকে শুনতে কি চাও। আপাতত অনুপম রায়ের সঙ্গে শুরু হোক অদ্ভুত মুগ্ধতা, আর তারপরে তোমাকে মুগ্ধ করে রাখার দায়িত্ব আমার। 9903659992 তোমার জন্য খোলা রয়েছে। আর আর যে তমজিৎ তোমাকে বলছে, তুমি শুনতে কি চাও।

এই অদ্ভুত মুগ্ধতার রেশ নিয়েই আমি চলে এলাম তোমার সঙ্গে কথা বলতে এবং তোমাকে গান শোনাতে। চৌঠা আগস্ট বুধবার, আমি তমজিৎ রয়েছি তোমার

রঙে তোমার রাতের সঙ্গী হয়ে। আর তোমাকে বলছি, তুমি শুনতে কি চাও, 9903-65992 তো তোমারই জন্য খোলা রয়েছে। মিঠু গাঙ্গুলি শুনতে চেয়েছেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে যাও পাখি বলো, আর রূপ তেরা মস্তানা শুনতে চেয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, কাল হোনা হো সাউন্ড ট্র্যাক থেকে সৌভিক শুনতে চেয়েছে কাল হোনা হো সানু নিগমের কণ্ঠে ব্যাক টু ব্যাক। তিনটে আমারও খুব পছন্দের গান তোমার জন্য সাজিয়ে দিলাম।

এরপরে অনেকগুলো রিকোয়েস্ট এসেছে। আলাউল মল্লিক আমাকে ডেডিকেট করেছেন একটা গান, আমি খুব খুশি হয়েছি। এবং পায়েল সৈয়ারা মুভির সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছে, আর আদিতা সোনারপুর থেকে শুনতে চেয়েছে পৃথিবীটা নাকি ছোট হতে হতে। এই গানটা ব্যাক টু ব্যাক তিনটে গানের ওপারে আমি আবারও ফিরছি।

ঘড়ি কাঁটা বলছে 12:37, আর এখনো পর্যন্ত অনেকগুলো গান শুনিয়েছি, আরও অনেকগুলো গান শোনাবো। কোরা কাগজ সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে সোনালি শুনতে চেয়েছে একটি গান, কিলবিল সোসাইটির সাউন্ড ট্র্যাক থেকে অনুপম রায়ের কণ্ঠে রমা দত্ত বেলতলা থেকে শুনতে চেয়েছেন একটি গান, আর তু জুটি মে মক্কর সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে হেমাল মান্ডি শুনতে চেয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি গান। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে আমি ফিরছি এবং চেষ্টা করবো আরও অনেকগুলো গান তোমাকে শোনানোর।

ঘড়ি কাঁটা বলছে সময় আর খুব বেশি নেই, তাও এখনো বেশ কিছুটা সময় আছে। প্রশান্ত দলাই আজও অর্ধাঙ্গিনী সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একটি গান শুনতে চেয়েছেন, তার জন্য সেই গানটি থাকছে। আর মেঘ নেমে এলো তার জানলার কাছে, এই গানটা রূপঙ্কর বাগচির কণ্ঠে শুনতে চেয়েছেন শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে। ব্যাক টু ব্যাক দুটো গান শোনাবো তোমাকে, তারপর দেখি কতটা কি সময় থাকে আমার হাতে, সেই মতো অন্য গান আবার শোনাবো।

0: ঘড়ি কাঁটা বলছে সময় আর খুব বেশি বাকি নেই, তাই আজকের মতো এইখানেই আজকের মতো শুনতে কি চাও শেষ করতে হচ্ছে, কারণ আমরা পৌঁছে যাব এরপর সুররঞ্জনীতে, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কাঁটা বলছে একটা বেজে গেছে, তাই সময়টা এখন সুররঞ্জনীর। প্রথমে শুনবেন সুররঞ্জনীতে স্বপন মজুমদারের গিটার, এবং তারপরে তবলা শুনবেন দেবাশিস সরকারের। স্বপন মজুমদারের গিটার গোরখ কল্যাণ রাগে এবং তবলা দেবাশিস সরকারের, তিন তালে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের পরে আমি ফিরছি তোমার সঙ্গে।

0: এতক্ষণ শুনছিলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনলেন স্বপ্না মজুমদারের, স্বপন মজুমদারের গিটার গড়ক কল্যাণ রাগে, এবং তারপর তিন তালে শুনলেন তবলা পরিবেশনা দেবাশিস সরকারের পরিবেশনায়। ঘড়ির কাঁটা বলছে একটা বেজে প্রায় 59 সেকেন্ড, তাই চলুন শুরু করা যাক আপকে লিয়ে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

ঘড়ির কাঁটার সাথে সাথে আমরাও তো এগিয়ে চলি রাতের পথে। এবার মুসাফিরদের গান, প্রথমে কিশোর কুমার, তারপর পলাশ মুছাল।

ঘড়ি কাঁটা বলছে 2:55, যেতে যেতে সঙ্গীত হলদিপুরীর কণ্ঠে রেখে গেলাম, না দুটি গান পরপর শোনাবো কারণ সময় এখনও ততটাই আছে। জুবিন নটিয়াল এবং সঙ্গীত হলদিপুরীর কণ্ঠে ব্যাক টু ব্যাক দুটি গান রেখে গেলাম তোমার জন্য। আর সোহম দা অলরেডি এসে গেছে স্টুডিওতে, আপকে লিয়ে জার্নি জারি থাকবে ওর সঙ্গে।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।

গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে আপকে লিয়ে অনুষ্ঠানে চলে এসেছি। আমি সোহম, স্টুডিও ঘুরি বলছি। এখন সময় ভোর 3:04 হয়ে 13 সেকেন্ড। আর আর যে তমজিতের পর, আসলে তমজিত অনেকক্ষণ ব্যাট করেছে, 2 ইনিংস ব্যাট করেছে। চলে এসছি আমি ব্যাট করতে, না গান শোনাতে। হ্যাঁ, আমিও ব্যাট করব সকাল 6টা পর্যন্ত, পরপর 3টে অনুষ্ঠান আপকে দিয়ে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ভোড়াই এবং রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি 3টে ঘন্টা সময় 107 FM রেনবে। প্রথম গানটা শুনে নেব আজকে ডাবকে লিয়ে দ্বিতীয়ার্ধে, অলকা ইয়াগনিকের কণ্ঠে, রাজু চাচা ছবি থেকে, একটা খুব সুন্দর ছবি রাজু চাচা ছবি থেকে। তারপরে গানটি হেমা সর্দেশাই এবং সমবেত শিল্পীদের কণ্ঠে, তকশক ছবি থেকে, 90s একটি দারুণ ছবি তকশক। এবং তারপর কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে একটি রোম্যান্টিক গান, সেই যুগে 90s রোম্যান্টিক গান, 99 সালের সরফরোশ ছবি থেকে। চলুন শুনে নিই পরপর 3টি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে 107 FM রেইনবো চলে এসেছি আমি সোহম। আপকে লিয়ে অনুষ্ঠানে রিভিজিট করছি 90s সময়টাকে, সেই মোমেন্টসগুলোকে আবারও মনের গভীর থেকে, অতল থেকে, স্মৃতির অতল থেকে তুলে আনার চেষ্টা করছি। ওই সময়টা আমাদের সকলের জীবনে একটা বিশেষ সময় ছিল, এক একটা মানুষের জীবনের এক একটা পর্যায়ে তখন ছিল। সেই পর্যায়ে আপনি কোন কোন মধুর স্মৃতিকে এখনও সংরক্ষণ করে রেখেছেন ভাবতে থাকুন এমন গভীর রাতে, আর শুনতে থাকুন গানগুলি 107 FM রেনবোর বিখ্যাত অনুষ্ঠান আপকে লিয়েতে। এরপরে তিনটি গান শুনব, খুবসুরত ছবিতে একটা খুব সুন্দর ভালো একটা মুভি, অভিজিৎ এবং নীরজা পণ্ডিতের কণ্ঠে, কুমার শানু এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে প্যার কো হো জানে তো, 1998 সালের বিখ্যাত মুভি দুশ্মন, এবং জোশ থেকে, জোশ ছবি থেকে অভিজিতের কণ্ঠে তারপরের গান মেরি খেয়ালো কি মালিকা, 2000 সালে মুক্তি পাওয়া জোশ। চলুন শুনে নিই পরপর এই তিনটি গান আর মনটাকে নস্টালজিক করে তুলি।